আকাশবাণী মুর্শিদাবাদ। আজ 5ই আষাঢ় 1948 শতাব্দ, 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরেজি 26শে জুন 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার। শুরু হলো আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 3 সেকেন্ড। আজ সূর্যোদয় 4টে বেজে 57 মিনিটে, সূর্যাস্ত 6টা বেজে 23 মিনিটে।

আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সকাল 6:13। সময় এখন মহাপুরুষের বাণী থেকে পাঠ, বুদ্ধদেবের বাণী থেকে পাঠ। বুদ্ধদেব বলেছেন, প্রতিহিংসা ভালো নয়, প্রেম দ্বারা ক্রোধ জয় করো। ক্রোধ কখনো ক্রোধ দ্বারা শান্ত হয় না, ঘৃণাও ঘৃণা দ্বারা দূরীভূত হয় না। প্রেম দ্বারা ক্রোধ জয় করো, হিংসা জয় করো। হে বন্ধু, একটি অন্যায়ের পরিবর্তে তুমি যদি আরেকটি অন্যায় কার্য করো, তবে তার দ্বারা প্রথম অন্যায়টির প্রতিকার হয় না, বরং সংসারে আরও একটি নূতন অন্যায় সাধিত হয়ে থাকে, বলেছেন বুদ্ধদেব। কোনো শাস্ত্র গ্রন্থের প্রামাণ্য তা সে যত প্রাচীন গ্রন্থই হোক মেনে নিও না, শুধু পূর্বপুরুষগণের উক্তি বলে কোনো কথায় বিশ্বাস করো না, অথবা আর 10 জন লোক বিশ্বাস করে বলেও কোনো মতবাদ গ্রহণ করো না। প্রতিটা জিনিস পরীক্ষা করো, যাচাই করো, তারপর বিশ্বাস করো। আর যদি কোনো কিছু বহুজনের হিত করে, বহুজনের হিতকর হবে বলে মনে করো, তবে সেটি সকলের মধ্যে বিতরণ করো। শুনলেন মহাপুরুষের বাণী থেকে পাঠ, অমৃতবাণী। এখন ভক্তিমূলক গানের নিবেদন।

0: ভক্তিমূলক গানের নিবেদন এই পর্যন্তই। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে এবং আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেশেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান যে কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের 10ম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে ব্রিটেন ভারত সপ্তাহে ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে গতকাল শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CET এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CET এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
2: United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom, where we can work together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19 সন্ত্রাসবাদ বা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে। আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188-তে দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927টি পরিবার গৃহহীন হয়েছে। 1900 সালের পর ভেনেজুয়েলার আঘাত হানা ভূমিকম্পগুলির মধ্যে দ্বিতীয়টি ছিল সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়াইরাতে 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও জরুরি নয় এমন সব কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বলেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী ভূমিকম্পের ভয়াবহ পরিণতির প্রেক্ষিতে ভারতের সহায়তা দানে আগ্রহ প্রকাশ করেছে। উদ্ধারকর্মীরা বর্তমানে কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়েই যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসির অফিসিয়াল ওয়েবসাইট সেপাহ নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। এদিকে ইরান এবং ওমান এক যৌথ বিবৃতি জারি করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক আইন মেনে নিরাপদে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে এবং এ ব্যাপারে ভবিষ্যৎ রূপরেখা স্থির করতে দুই দেশ একটি যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফের যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তিনি উল্লেখ করেন, সংঘাতের সময় তেলের দাম যে হারে বেড়েছিল তা এখন অনেকটাই কমে এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলা শুরুতে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। 9 মিনিটে নেলসন অ্যাঙ্গুলোর গোলে সমতা ফেরায় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে 77 মিনিটে গঞ্জালো প্লাতা ইকুয়েডরের হয়ে ব্যবধান বাড়ান। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ ই থেকে 6 পয়েন্ট নিয়ে জার্মানি তালিকার শীর্ষে এবং আইভরি কোস্ট দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ সকালে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস টিউনিশিয়ার বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ শেষ খবর পাওয়া অনুযায়ী 1-1 রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। খবর এখন কার মতো এ পর্যন্ত। এর পরে খবর শুনবেন সকাল 7:25।
0: আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদের পর ফিরে এলাম। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

দেবব্রত বিশ্বাসের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়, রমা মণ্ডল, সাগর সেন সমবেত কণ্ঠে গাওয়া একটি গান, পরে দেবব্রত বিশ্বাস। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুপ ঘোষালের পর শুনলেন পান্নালাল ভট্টাচার্যের গাওয়া গান। এবারের গানটির শিল্পী পুরবী দত্ত।

পূরবী দত্তর পর শুনলেন শচীন দেববর্মনের গাওয়া গান, নজরুলগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

ধীরেন বসুর গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখন নজরুলগীতির অনুষ্ঠান। আজ শুনলেন অনুপ ঘোষাল, পান্নালাল ভট্টাচার্য, পুরবী দত্ত, শচীন দেব বর্মন, সন্ধ্যা মুখোপাধ্যায়, সবশেষে ধীরেন বসুর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। গত ২৪ ঘন্টার পর্যবেক্ষণে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে ছিল শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রার গতকাল কোনো পরিবর্তন হয়নি, গতকাল বৃষ্টিও সেরকমভাবে হয়নি। আজ এবং পরবর্তী ৪৮ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার কয়েকটি জায়গায়। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু একটি অংশের ওপর দিয়ে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ শুক্রবার ২৬শে জুন হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও আবহাওয়া একই রকম থাকবে বলে অনুমান করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। শুনলেন মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। এবারে বলি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ফসল বিষয়ে পরামর্শ। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনার জন্য বলেছেন জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন, গাছের স্বাভাবিক বায়ু চলাচল, স্বাভাবিক বৃদ্ধি এবং বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন, আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন, আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়, হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়, সার ব্যবস্থাপনা টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়, জৈব সার ও রোগ পোকা দমন করবার জন্য জুন মাসে পোকা এবং রোগের আক্রমণ যেহেতু দেখা দেওয়ার সম্ভাবনা থাকে জুট সেমিপুলার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ন, স্টেম রট রোগ নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করে দিন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে, আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে কৃষি বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং অনুমোদিত কীটনাশকই ব্যবহার করুন। বজ্রপাত, ঝড় এবং দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন, ভারী বৃষ্টি

টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত তা বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন প্রত্যেকটি কৃষকের। এবারে বলি উদ্যান পালন বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন যে এই সময়ে যেহেতু অনেকেই শশার চাষ করে থাকেন, উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলে চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা এবং পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করতে পারেন। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে, বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশির ব্যবস্থা করুন। আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব, তারা বলছেন হালকা বৃষ্টি ফসল এবং নতুন বপন করা জমিতে উপকারী মাটির আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করতে পারে। বজ্রঝড় এবং দমকা হওয়ার কারণে ভুট্টা, পাট ও কলার মতো লম্বা ফসলে শোয়ানোর আশঙ্কা রয়েছে। প্রবল হাওয়া ও ভারী বৃষ্টির ফলে কোমল সবজি, ফল, ফসল এবং চারার ক্ষতি হতে পারে, ফলে বাগানে দুর্বল ডাল ভেঙে যাওয়া, ফল ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের সময় স্প্রে, ফসল সংগ্রহ, শুকনো এবং মাড়াইয়ের কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রবল হাওয়ায় অস্থায়ী কাঠামো, পলিহাউস, সেচ ব্যবস্থার ক্ষতি হতে পারে। বজ্রপাত খোলা মাঠে কর্মরত মানুষ এবং গবাদি পশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এড়িয়ে চলুন। এরকম অবস্থায় একটু সাবধানতা প্রত্যেকের জন্যই জরুরি। শুনলেন পরামর্শ, কৃষি পরামর্শ যা আমাদের কাছে পাঠিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে রয়েছেন অনুষ্ঠান শুনছেন, নিশ্চয়ই শুনেছেন ফসল বিষয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কি বলছেন। আসুন নিয়ম মেনে আমরা ভালো থাকি, আমাদের কৃষি পদ্ধতি এইভাবেই এগিয়ে চলুক। শুনলেন আকাশ বাতাসের খবর, সেই সঙ্গে কৃষি বিষয়ক জরুরি পরামর্শ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন একখানি লোকগীতি।

লোকগীতি শুনলেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে। এখন জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:00 আমার আপনার শুভ সকাল। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আজকের শুভ সকালের আড্ডার বিষয় এই বিষয়কে মাথায় রেখেই শান্তি কর বলিষণ। আপনাদের সঙ্গে তো রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়, আপনারাও রয়েছেন ও প্রান্তে 9434-9213-00, 0348-225-9648 কথা হবে আমাদের অথবা মেসেজ। 9:10 তার আগে বলি, 9:05 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 11:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আবারও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:20 আজ শুক্রবার রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, যোগ বিষয়ে বিশেষ অনুষ্ঠান আপনারা শুনছেন নিয়মিত, 3:10 আজকেও শুনবেন বিশেষ অনুষ্ঠান। শরীরের ব্যালেন্সের জন্য যোগ কতখানি দরকারি। 3:40 বিবিধ ভারতের অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 হিন্দি খবর, লোকগীতি, 6:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কর্মখালীর খবর, জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গান, অতুল প্রসাদের গান 6:55, আজ সন্ধ্যায় 7:10, 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8:10, 8:25 পরপর বিজ্ঞাপনদাতার দুটি অনুষ্ঠান, 8:35 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 10:10 মজলিস, আপনাদের সঙ্গে আজ ফেরদৌসারা বেগম। আজকে রাহুল দেববর্মনের গান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি, কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী দুটি ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান ও সুইডেনের খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণপরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের 10ম শীর্ষ স্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূল ধারায় ফিরিয়ে পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। মাদক নষ্ট সংক্রান্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর আওতায় আইনি প্রক্রিয়া মেনে সারা দেশে আনুমানিক 6,000 কোটি টাকা মূল্যের প্রায় 2,09,500 কিলোগ্রাম বাজেয়াপ্ত মাদক দ্রব্য নষ্ট করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে গতকাল ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19, সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। সম্মিলিতভাবে গৃহ

0: স্থাপিত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে।
1: The global south should be enabled with greater capacity and greater opportunities. This would also create new factors of global growth and provide global goods through common and shared endeavors. We cannot rely on a few to uphold rules and norms. The world must take more control over its own future.
0: Dr. Jayashankar আরও বলেন, জাহাজ নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলির সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এছাড়া ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফি ফেরত পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিত করার লক্ষ্যে NTA একটি পোর্টাল চালু করেছে। ব্যাংক সংক্রান্ত তথ্য জানানোর শেষ তারিখ 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188তে দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927টি পরিবার গৃহহীন হয়েছে। গতকালের দ্বিতীয়টি ছিল 1900 সালের পর ভেনেজুয়েলায় ভূমিকম্পগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়েরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়েরাতেই 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ও জরুরি নয় এমন সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়ে যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। IRGC অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরা এ মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারবালা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। মহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন এবং ম্যাচের 3 মিনিটে তিউনিসিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে

গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ এক এক গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়েদা ও সুইডেনের হয়ে অ্যান্থনি আলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে নকআউট বা রাউন্ড অফ 32 এ উন্নীত হয়েছে। গত রাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দরুন উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানী বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন কলেজে আসন বিক্রির চক্রান্ত রুখতে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নান্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দিয়ে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরবোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এখন অবধি তারাতলায় ঘটনায় মৃতের সংখ্যা 11, আহত 19 জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গতকালও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও দুপুরের প্রবল ঝড়বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসাব পায়নি। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানী বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হবে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানী আইন কার্যকর করা চতুর্থ বিজেপি শাসিত রাজ্য। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, অবৈধ খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করে দোষীদের কাছ থেকে সেই অর্থ ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণে বলেন, 200 জন সদস্যকে নিয়ে বাহিনী তৈরি করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকা ও সুন্দরবনে 50 জন করে দুটি এবং রাজ্যের বিভিন্ন জায়গায়

0: আধুনিক প্রয়োজনে ব্যবহারের জন্য 100 জনের একটি বাহিনীকে ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় জানিয়েছেন।
1: আমরা অনেক ডিপার্টমেন্টে এক এক করে শ্বেতপত্র যে ধরনের দুর্নীতি হয়েছে, অর্থনীতি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হল, কোন ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়েছিল, কোন ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল, আর সব ডিপার্টমেন্ট কম্পিউটার অডিটের জেনারেলের যে রিপোর্টগুলো এসছে সেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউ দেখতে পাইনি সেই দিকে আপনারা।
0: বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর হাতে থাকা বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ত্রাণ ও পুনর্বাসন, ভূমি ও ভূমি সংস্কার সহ বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে তিনি গতকাল নবান্নে বৈঠক করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকার কলেজগুলিতে আসন বিক্রির চক্রান্ত রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত কয়েক বছরে কলেজগুলিতে ভর্তির মরশুমে আসন বিক্রিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। 10 বছরে কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচনও হয়নি। ছাত্রনেতার পরিচয় দিয়ে কিছু মানুষ সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এর জন্য বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সহ প্রশাসনিক কর্তাদের অবিলম্বে ইউনিয়ন রুমগুলি তালাবন্ধ করে সে ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনামা দেওয়ার জন্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, উত্তরপত্রগুলি এখন www.nit.nta.in ওয়েবসাইটে দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে ওই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টি ও তজ্জনিত ভূমিধস পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পংয়ে হড়পা বানের সম্ভাবনা মোকাবিলায় এনডিআরএফ ও এসডিআরএফকে সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি ভুটান থেকে নেমে আসা তিস্তা, তোরসা সহ বিভিন্ন নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে বলে তিনি জানান।
2: দক্ষিণবঙ্গে 4-5 দিন পর্যন্ত করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা কম থাকার সম্ভাবনা রয়েছে। 26-27-28 এই 3 দিন কম থাকার সম্ভাবনা রয়েছে। 29-30 থেকে আবার একটু তীব্রতা বাড়তে পারে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং বজ্রপাতের তীব্রতা ও বৃষ্টিপাতও কিছুটা এলাকা ওয়াইজ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি প্রায় সমস্ত জায়গাতেই, মূলত উপরে 5টা জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং, এই 5টা জেলা প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই হচ্ছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও হচ্ছে। এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণটা ইন্টেনসিটি লাল সতর্কতা দেওয়া রয়েছে, যেটা 27-29 সেই সময় আরো বাড়তে পারে, সেক্ষেত্রে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকে।
0: দেশের বিভিন্ন স্থানে আজ ধর্মীয় মর্যাদায় আশুরায় মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। মহরম উপলক্ষে আজ মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাচ্ছে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, আজ গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92টি ট্রেন চলবে। পার্পেল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল,

0: জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই পর্বে প্রথমে শুনুন বিল্লমঙ্গল ছবির গান মান্নাদের কণ্ঠে।

0: শুনলেন লুকোচুরি ছবির গান কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

बाबू दुसानी चलिए गेलो।

0: आकार छो छो छो छो क्या करम की बात भद्दर घर का लड़की भागे जराई भार का था।
1: বাংলা ছায়াছবির গান শুনলেন, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে মান্নাদের কণ্ঠে বিল্লমঙ্গল ছবির গান, কিশোর কুমার ও রুমা গুহঠাকুরতার দ্বৈত কণ্ঠে লুকোচুরি ছবির গান, শক্তি ঠাকুরের কণ্ঠে রাজপুরুষ ছবির গান, সবশেষে অনুপ ঘোষালের গাওয়া গান।

ছদ্মবেশী ছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 8:10। চলুন এপার ওপার দুপার মিলেই, মানে রেডিওর ভেতর থেকে আর রেডিওর ওপার থেকে, একটা জমজমাট শুভ সকাল আপনাদের সকলকে স্বাগত জানাই সেই সকালে। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী বন্ধু, আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ওপ্রান্তে আপনারা 9434921300, 0348225968 আপনারই অপেক্ষায়। আর তারই সঙ্গে যারা কোনোভাবেই ফোনের সংযোগ স্থাপন করতে পারবেন না, তাদের জন্য তো রইল খোলা মেসেজের অপশান। তবে হাত জোর করে আপনাদের সকলকে অনুরোধ করব, সংক্ষেপে বলুন, সংক্ষেপে লিখুন, কেমন? তো সেই শুভ সকালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আপনারা জানেন সকলে যে আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আমরা কেউ চাই না আমাদের ঘরের একটি সন্তান ও কুসন্তান হোক, তারা কোনো না কোনোভাবে জড়িয়ে পড়বে মাদকের সঙ্গে। প্রথমটা হয়তো সাময়িক উন্মাদনার জন্য, সাময়িক অ্যাডভেঞ্চারের জন্য, ক্রমে ক্রমে সে এই নাগপাশে জড়িয়ে পড়বে আমরা কেউ চাই না। আসলে চারপাশের এই অব্যবস্থা, চারপাশে এই হানাহানি হিংসা, তাদের কি কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছে তারা, মানে আমাদের সন্তানরা কোনোভাবে কি মানসিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে? তারা কি ভালো নেই? চারপাশের এই অব্যবস্থা তাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে? শুধু আমার দেশের কথা বলবো না, সারা পৃথিবীতেই কোথাও যেন একটা অস্থিরতা, ছোটোখাটো হিংসা বৃহৎ আকার নিচ্ছে, নিরাপত্তাহীনতা। এই অস্থির সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমরা কি ভেসে যাব? ভেসে যাবে যুব সমাজ, নাকি কোনো না কোনোভাবে চেষ্টা করব বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াতে, বুঝবো তাদের মনটা, দেখতে পাবো পরিষ্কার করে তাদের অন্তরটা, কি যন্ত্রণা, কি কষ্ট, কি দুঃখ, কেমন আছে তারা? এই সমস্ত কিছু ভাবনা আজ মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, পারবো না বাঁচাতে। আমি কিন্তু আশাবাদী যে একটি সন্তানও আমাদের কুসন্তান হবে না, তারা ভেসে যাবে না, তারা কষ্টে থাকবে না, তাদের হাতে তুলে দেব আনন্দের উপকরণ খুব সহজভাবে, ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরব তাদের। আজকের শুভ সকাল শুরু করব রবীন্দ্রনাথের এই গানটি দিয়ে।

0: নমস্কার বন্ধুরা, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আমার শুভ সকালের আড্ডার বিষয় শান্তিকর বরিশন। কিন্তু কে শান্তি বরিশন করবে? কেন উতলা যুব সমাজ? কেন তারা সারাক্ষণ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে? কি তার কষ্ট? কজন রাখে সে খবর? আর আমি তো বলবো, এই যে বলেছি, বিষয় রেখেছি যে শান্তিকর বরিশন, কিভাবে কে করবে শান্তি বরিশন? আর কিভাবে তাদের আমরা বের করে আনব এই কষ্টের দিনগুলো থেকে? বাবা মা হিসেবে কি ভূমিকা রয়েছে আমাদের? এরকম বহু কিছুই যখন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, তখনই আপনাদের কথাও শুনতে ইচ্ছে করছে। কিভাবে দেখছেন, কি ভাবছেন, কিভাবে পারা যাবে? অনেকেই বলি যে দেখুন, সঙ্গী সাথীদের চাপে আমার ছেলেটা, আমার ভালো ছেলেটা হঠাৎ করে এমন বদলে গেল। হ্যাঁ, কিন্তু আপনি তখন কি করছিলেন? আপনি নজর রেখেছিলেন? আপনি ছেলের সঙ্গে কটা কথা বলেছিলেন? তার মনের ভেতরটা পড়বার চেষ্টা করেছেন কখনো? অনায়াসেই আমরা একটি আঙুল অন্যের দিকে তাক করে বসি, অথচ দেখুন তিনটি আঙুল আপনার দিকে ফিরে রয়েছে। কিন্তু নিজেকে প্রশ্ন করুন তো, বাবা বা মা হিসেবে কি করেছিলেন আপনি? কতটুকু ছিলেন তার পাশে? না, অভিযোগ করছি না আপনাকে, কারণ জানতে যে আপনাকেও হবে। আপনার যদি করণীয় কিছু সত্যিই থেকে থাকে, তাহলে সেটা কি? আজ সকালে এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমরা একটু ফিরে দেখব নিজের ভূমিকাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শুভ সকাল। কোন বন্ধু রয়েছেন আমার সঙ্গে? হ্যালো, আমি কিন্তু কিচ্ছুটি শুনতে পাচ্ছি না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? কথা বলতে হবে তো। না, বন্ধুকে পাওয়া যাচ্ছে না, আমি বরং অন্য ফোনে চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল। আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা
0: বলছি। অমিতাভ বাবু,
1: হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। দিদি কেমন আছেন?
0: আমরা বিষয়ে কথা বলি।
1: হ্যাঁ, বিষয় নিয়ে দেখুন, হ্যাঁ, বিষয় হচ্ছে যে যেটা দিয়েছেন আর কি, শান্তিকর বরিশনে তো কিছু কিছু অনুঘটক আছে। হ্যাঁ দেখুন, যারা সংসার তথা সমাজের, হ্যাঁ, শান্তিকে বারে বারে নষ্ট করতে চায়, আবার সেই বিপথে যেতে বাধ্য করে আমাদের যুব সমাজকে। সেই অনুঘটক হচ্ছে একটা বিষবৃক্ষ। সেই বিষবৃক্ষ যদি সমূলে উৎপাদিত করতে হয়, তাহলে এমন একটা ঝড় উঠুক যেটা গণ আন্দোলনের ঝড়।
0: আন্দোলনে কোথায় থাকবেন?
1: আমি সেই আন্দোলনে আমিও যোগ দেব তাদের সঙ্গে, যারা সে গণ আন্দোলনে, যারা ধরুন এই সমাজকে সচেতন করা, কোথাও র্যালি বের করে সেই র্যালিতে সামিল হওয়া।
0: এবং আপনার

0: সন্তানের জন্য কি করবেন?
1: সন্তানের জন্য দিদি, সন্তানকে তো সেটা দেখুন বোঝাতে হবে। হ্যাঁ, এবার যদি বিপদে সে মনে করুন যাই হোক, হ্যাঁ তাকে কিন্তু বোঝাতে হবে। এবং হ্যাঁ, সেই যে চারিদিকের যে পরিস্থিতি,

0: হয়ে যায়, আমরা শাসন করি, শাসন বেশি করি কিন্তু মনটা বোঝার চেষ্টা করি না,
1: মনটা বোঝার চেষ্টা করি না।
0: সেটাই আজকের বিষয়। ভালো থাকুন,
1: সঙ্গে
0: আপনিও, নমস্কার। আচ্ছা, এবারে কোন বন্ধুকে পেয়েছি? নমস্কার, কে রয়েছেন? শুভ সকাল। হ্যালো সুদীপ্ত, মনে হচ্ছে 9434921300, মানে আমরা দুজনে রয়েছি এই স্টুডিওতে, আমি ওই স্টুডিওতে বসে রয়েছেন সুদীপ্ত রায়। আমরা একটু দেখে নিই কেমন, 9434921300 কোনো বন্ধুকে পাচ্ছি না কেন। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? এই তো পেয়েছি, শুভ সকাল, নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কি বলছেন?
2: বীরভূম থেকে কুমার দাস কথা বলছি।
0: বলুন।
2: মৃত্যুর সঙ্গে লড়াই করে দিদি ভাই বহুদিন।
0: একটা কথা প্রথমে বলি, অন্যভাবে নেবেন না দয়া করে, সেটা হচ্ছে একটি বাক্যের মধ্যে বারবার দিদি ভাই বলার দরকার নেই, আপনি বিষয়ে কথা বলুন কেমন, বলুন যেটা বলতে চাইছেন সেটা বলুন কেমন।
2: হ্যাঁ বলছি, আমি তো অসুস্থ ছিলাম, তো আমি মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি অনেকদিন পর আপনাদের কাছে ফিরে এসেছি দিদি ভাই।
0: আচ্ছা,
2: তো আমি, আমার দুটো হার্ট ব্লক হয়ে গেছিল।
0: আচ্ছা,
2: তো আমি আমি দুর্গাপুর নার্সিং হোমে 5 দিন ভর্তি থেকে অপারেশন করে আমি বাড়ি এসেছি।
0: বাহ, এই তো,
2: তো
0: ঈশ্বর মঙ্গলময়, তিনি সব সময় আপনার পাশে থাকুন, আমাদের প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা আপনার জন্য রইল, আপনি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে আসুন।
2: আর অনেক শ্রোতা বন্ধুরা আমার সব সময় আমার পাশে ছিলেন।
0: আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনি ভালো থাকবেন কেমন। হ্যাঁ নমস্কার। আচ্ছা, এরই মাঝে বন্ধুরাও মেসেজ করছেন। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরটি মুর্শিদাবাদ থেকে তিনি লিখছেন, শুভ সকাল, আজকে বিষয় দিয়েছেন শান্তি করবরিশন, অত্যন্ত সময় উপযোগী বিষয়ের অবতারণা করেছেন। মানুষ সামাজিক দুর্বৃত্তায়নের দৌরাত্মে ত্রাহি ত্রাহি করে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু অশান্ত ধরার ধুলিতে শান্তির ধারা বর্ষণ করো, যেন মানুষ শান্তিতে মোটা ভাত মোটা কাপড় খেয়ে পরে বাঁচতে পারে। অপরদিকে পৃথিবী যখন তপ্ত রৌদ্র কিরণে উত্তপ্ত হয়ে ওঠে। আচ্ছা, আব্দুল হাদি বেলাইপাড়া খৈরটি মুর্শিদাবাদ থেকে লিখছেন আপনি, আমি কিন্তু তার আগে যোগ করেছি যে আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কেমন। আমাদের অভিভাবকদের সন্তান লালন পালনের ক্ষেত্রে কি সত্যিই কোনো সমস্যা রয়েছে? নইলে আমাদের সন্তানেরা কেন লুকিয়ে মাদকে আসক্ত হয়, আমার প্রতি আসক্ত না হয়ে, পরিবারের প্রতি আসক্ত না হয়ে? কোন শূন্য স্থান তাকে বিপথে যেতে বাধ্য করে? এই নিয়ে লিখুন না যে আমাদের বাবা মাদের আচরণের কোন পরিবর্তন হওয়াটা খুব জরুরি, শুনব কিন্তু আপনাদের কাছে কেমন। শান্তি বলতে আমি সেই শান্তির কথা বলতে চেয়েছি যে শান্তিতে আমাদের পারিবারিক শান্তি বজায় থাকবে, আমাদের ঘরের একটি সন্তানও বিপথে যাবে না, এই আশা নিয়েই আপনাদের কাছে অনুরোধ রেখেছি যে দয়া করে লিখুন কেমন। আচ্ছা, নমিতা দি লিখছেন, নমস্কার দিদি ভাই, খাগড়া থেকে নমিতা রায়, শুভ সকাল, আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এই মাদকদ্রব্য সেবন করে সমাজ যেমন ধ্বংসপ্রাপ্ত তেমন অনেক পরিবার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যুব সমাজ ধ্বংসের মুখে, তাই মাদকদ্রব্য সেবন কঠোর হস্তে দমনের ব্যবস্থা আমাদের সকলকেই নিতে হবে। এটুকু বলে শেষ করলাম, ধন্যবাদ, খুব সংক্ষেপে সুন্দর করে আপনি বলেছেন। তবে নমিতাদি, আমার কেন জানি মনে হচ্ছে সেই ছেলেবেলায় পড়েছিলাম না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যা কিছুর শুরু তা নিজের ঘর থেকে হোক। আমরা অমনোযোগী, নজর রাখছি না কোন শূন্য স্থান দিয়ে ঘরে প্রবেশ করছে এই দুর্বৃত্ত যা আমাদের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এইসব প্রশ্ন আপনাদের কাছে রাখলাম কেমন, আসুন শুনি আপনাদেরও কথা। একটি গানে যাব, গানের পর আসবো।

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি, আমি বহরমপুর শহীদাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: বলুন প্রসেনজিৎ।
1: দিদি, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, আপনার অপেক্ষাতেই ছিলাম যে কবে আসবেন সকালে। যাই হোক, ঠিক আছে, আজকে তো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস নিয়ে কথা হচ্ছে। এবং আমার আমি আমি যেটা ফিল করি, আমি যে আমাদের এলাকাটাকে নিয়ে যেটা দেখছি, যে এক শ্রেণীর লোক আছে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছে, তাদের সফট টার্গেট হচ্ছে, সফট টার্গেট বলতে তারা এমন লোককে বেছে নেয় যাদের মা আইদার কাজ করে অন্য কোথাও অথবা তাদের সঙ্গে থাকে না। আমি এইটুকুই বলবো যে যারা শুনছেন রেডিও, তাদের মাদেরকে বলবো যে ছেলেকে খেয়াল রাখুন, কারণ তাদেরকে কিন্তু সব টার্গেট করছে, যেহেতু তাদের মা সব সময় তাদেরকে দেখতে পাচ্ছে না অথবা মানে একটা গাইডেন্স। আমাদের এলাকায় এই জিনিসটা আমি কিন্তু দেখছি।
0: আচ্ছা, ঠিক আছে, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে শুনতে থাকুন, নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
1: একদম,
0: হ্যাঁ হ্যাঁ। এই যে প্রসেনজিৎ বাবু বলে গেলেন যে মায়েরা যাদের বাইরে থাকছে, কিন্তু বাইরে থাকছে মানে কি সংসারের সঙ্গে তো সম্পর্ক নেই, সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? সেই মাকে বলবো, আপনি কি এই যে বাইরে যাচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন, কার জন্য রোজগার করতে ছুটছেন? সংসারের জন্য তো, তাই না? তো সেই সংসারটা যাতে ভালো থাকে তা দেখার দায়িত্ব তো আপনারও, অভিভাবকদের, বাবা মার। কেন তাদের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক গড়ে উঠছে না? দিন রাত যদি ছোটোর থেকে বলি পড়ো পড়ো পড়ো পড়ো পড়ো, নিশ্চয়ই পড়াশুনো করবে, পড়াশোনা না করলে কে বড় হতে পারে? কিন্তু সেই প্রত্যহের পড়ার সঙ্গে তাকে যে মনীষীদের জীবনচর্চা করাও শেখাতে হবে, ভালো মানুষের গল্প শোনাতে হবে। ছোটোর থেকে কদিন তাকে পাশে শুইয়ে বলেছেন মনীষীদের গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, কেন আপনার সঙ্গে তার আত্মিক সম্পর্কটা গড়ে উঠল না? আপনারই শরীর থেকে তার সৃষ্টি, সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। প্রত্যেক দিনের দিনযাপনে আমাদের কিছু পরিবর্তন খুব জরুরি। যেখানেই থাকুন না কেন, মনটা যেন পরিবারের সঙ্গে থাকে। ওই যে ঠাকুর যেমন বলেছেন না, সংসারের সব কাজ করো কিন্তু তার চরণে তোমার বাম হাতখানা দিয়ে রাখো। আমি তো বলবো, যে যে প্রান্তেই কাজ করুন না কেন, যত ব্যস্ততা যত ক্লান্তই হন না কেন, সন্তানের মুখ দেখলে মায়ের সমস্ত ক্লান্তি দূরে চলে যায়, তাই না? তো সেই সন্তানের সঙ্গে দূরে থাকলেও ফোনে যোগাযোগ থাকুক, কি খেলে, কি করলে, আজকে কি হলো, এটা কিন্তু রাতারাতি গড়ে উঠবে না। এই গড়ে ওঠাটা একেবারে ছোটোর থেকেই করতে হয়। দাবি করছি না, অহংকার নয়। দেখুন না, আমি তো বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আজ তিন দিন হলো রয়েছি বহরমপুরে, আজকে বাড়ি ফিরব, কিন্তু তার মানে এই নয় আমি বাড়িতে নেই, মানে আমি বাড়ি থেকে একেবারে বিচ্ছিন্ন। কি রান্না হলো, কি খেলেও, আজকে মন খারাপ কি না,

0: কি হয়েছে? কি আনন্দের খবর ঘটলো, কি দুঃখের খবর ঘটলো! প্রতি মুহূর্তে তাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা খুব জরুরি। কেন পারবো না? আমি তো মা, সব পারতে হবে আমাকে। এদের জন্যই কিন্তু আমি বাইরে এসেছি, এদের ভালো রাখার জন্য। সেটা ভুলে গেলে কি করে চলবে বলুন? বলছেন বিশেষজ্ঞরা, আমার কথা নয়, যে নেশার মূল কারণ হচ্ছে, যদি একটু খুঁজি তাহলে দেখা যাবে। অনেকে বলেন যে মানুষ মূলত মানসিক চাপ, কৌতূহল, পারিবারিক সমস্যা, বন্ধুদের প্রেশার, সাময়িক আনন্দ বা মুক্তির খোঁজে তারা নেশা করে। মাদক বা অ্যালকোহল মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে প্রভাবিত করে ডোপামিন তৈরি করে, আর এই ডোপামিন আমাদের কিন্তু সাময়িকভাবে ভালো লাগা দেয়। একবার যদি মস্তিষ্ক এই অনুভূতিটা পেয়ে যায়, তাহলে কিন্তু সে বারবার পেতে চায়, আর বারবার কিন্তু সেই দরজায় নিয়ে যাবে। নেশার মূল কারণগুলোকে যদি কয়েকটি ভাগে ভাগ করবার চেষ্টা করি, দেখা যাবে চাপ, হতাশা থেকে মুক্তি, মানসিক সমস্যা, সামাজিক এবং পরিবেশগত কারণ, সঙ্গের চাপ, সহজলভ্যতা ইত্যাদি কিন্তু দায়ী। তাহলে পাবে কেন? আমার ছেলে, আমার মেয়ে সারাদিন কী করছে তাকে শাসন করে নয়, বরং তার বন্ধু হয়ে সে খোঁজটুকু যে রাখতে হবে। নইলে কিসের মা, কিসের বাবা? সবটাই তো ব্যর্থ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের ডাইহাট থেকে সুজয় চৌধুরী।
0: বলুন সৃজন বাবু।
1: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আজকে শান্তি করে বলছেন, সত্যিকারে আজকে আমাদের পৃথিবীতে এই যে ড্রাগ, মদ, এই যে নেশাই যে যুবক শ্রেণীটা বেশিরভাগ বুধ হয়ে থাকে, তার সঙ্গে সেই নেশাটা যখন তাদের মানে অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন দেখা যায় যে একবারে মানে জীবনের শেষ পর্যন্ত সে নেশা চালিয়ে যেতে থাকে। আমরা যদি ছোট্টবেলায় যদি মানে আমাদের ছেলে মেয়েরা যখন স্কুলে ভর্তি হয়, সেই স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পর একটু বড় হয়ে যাওয়ার পর থেকেই তারা পরিবেশের মধ্যে মানে বেড়াতে থাকে, পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে থাকে, এবং তারা বিভিন্ন খারাপ ওই নেশাগ্রস্ত মানুষের সঙ্গে বসে তারা কিন্তু এই মানে অভিভাবকদেরকে কিন্তু সেইটাই দেখতে হবে, সেই স্কুলে গিয়ে কি করছে,
0: কার সঙ্গে মিশছে, কে তার বন্ধু, তার রুচি কি,
1: শিশুর যে ভবিষ্যৎটা কিন্তু তার পিতা মাতা এবং গার্জেন এবং শিক্ষকরা, এরাই কিন্তু এদের ভবিষ্যৎ। সুতরাং এরা যদি ঠিক মতো তাদের দেখে, এবং যে মানুষটি সেও যদি সচেতন হয়, যে খাচ্ছে সেও যদি সচেতন হয় যে আমি খাওয়া ছেড়ে দেবো, এবং একটা মাদক বিরোধী আন্দোলন তৈরি করে, তাহলে কিন্তু এই মাদক
0: আন্দোলনের কথা আমি বলি যে এগুলো অনেক বড় বড় কথা, এগুলো ওরকম ভাবে হয় না। আর আমরা হয়তো একদিন বেরোলাম, র্যালি করলাম, সেটা করে কিন্তু আমাদের সন্তানদের হ্যাঁ একদিন দেখাতে পারলাম যে দেখো এটা করা যায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় কি করে, সেটা তো তাদের দেখাতে পারবো না, তাই না? ভালো থাকবেন। আজকে আমার ইচ্ছে করছে যে কোনো বিশেষজ্ঞের কথা যদি আপনাদের কানে পৌঁছে দিতে পারতাম, তাহলে বোধহয় খুব ভালো হতো, যে তার পরামর্শ শুনুন যে কি করে আমরা এই টানাপোড়েন থেকে, খাবো কি খাবো না, কে বন্ধু কে শত্রু, এগুলো যদি চেনাতে পারতাম, দেখা যাক সত্যি পেরে উঠে কি না। তবে আপনারা তো জানেন প্রতি সকালে আমরা আপনাদের কাছে এমন এমন খবর পৌঁছে দিই যা আমাদের প্রত্যেক দিনের দিনযাপনকে কোনো না কোনোভাবে এগিয়ে দেয়। যেমন আমরা এখন দেখছি যে আমরা একটা ডিজিটাল

দুনিয়ার বাসিন্দা, আর ডিজিটাল ব্যাংকিং প্রতারণার সঙ্গে কোনো না কোনোভাবে আপনি জড়িয়ে পড়েননি এ দাবি করতে পারবো না। তো আজকে একটি খবর প্রকাশ পেয়েছে, তাতে বলছে যে যারা ধরুন ডিজিটাল ব্যাংকিং প্রতারণার শিকার হয়েছেন সেই রকম বেশ কিছু নাগরিকের কাছে রিজার্ভ ব্যাংক শর্ত সাপেক্ষে পৌঁছে দেবে ক্ষতিপূরণ। কিন্তু কারা পাবেন সেটা তো জানা জরুরি। অনেক সময় আমাদের কাছে ফোন আসে যে ব্যাংকের বিষয় ডিটেলস জানতে চান, তারা দাবি করেন যে তারা ব্যাংক থেকে বলছেন। আমি আপনাদের প্রত্যেককে মনে করিয়ে দেব, ব্যাংক থেকে কিন্তু কারো কাছে ফোন করে এরকমভাবে কিছু জানতে চাওয়া হয় না, এটা হচ্ছে প্রথম কথা। যদি এমন কোনো ফোন আসে আপনি তাকে এন্টারটেন করবেন না, বরং তাকে পরিষ্কার জানিয়ে দিন আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করব। তো রিজার্ভ ব্যাংক আজকে কি বলছেন, তারা বলছেন যে এই রকম জালিয়াতি যদি কারোর সঙ্গে ঘটে তাহলে তারা কিন্তু শর্ত সাপেক্ষে অন্তত মানে সর্বোচ্চ ২৫,০০০ টাকা সেটা তাদের কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু এই অঙ্কটা যদি আরও বেশি হয়, ধরুন ৫০,০০০এর বেশি হয়, সেক্ষেত্রে কী করবেন তারা এখনও সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে বলছে যে মোট ক্ষতিপূরণের ৬৫% দেবে আরবিআই, ১০% দেবে গ্রাহকের ব্যাংক, আর বাকি ১০% দেবে সেই ব্যাংক যেখানকার অ্যাকাউন্টে জালিয়াতির টাকা ঢুকেছে। রিজার্ভ ব্যাংক বলছে যে ক্ষতিপূরণের টাকা পেতে হলে তো কিছু শর্ত থাকবে, গ্রাহককে কিছু শর্ত অবশ্যই মানতে হবে, জালিয়াতির ৫ দিনের মধ্যে ব্যাংকে অভিযোগ জানাতে হবে, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল বা হেল্পলাইনে অভিযোগ করতে হবে। তাদের হেল্পলাইন নম্বর বলি ১৯৩০। ব্যক্তি বা একক মালিকানাধীন ব্যবসায়ীরা এই সুযোগ পাবেন, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো সংস্থা নয়। পণ্য না পাওয়া বা খারাপ পণ্য সংক্রান্ত বিরোধ, চেকের মাধ্যমে লেনদেন এই নিয়মের আওতায় পড়বে না। হেল্পলাইনের ফোনে ফোন করলে তারা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে বলতে পারেন। তবে প্রতারণা রোধে ব্যাংকগুলিকে বেশ কিছু দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছে আরবিআই। বলছে ৫০০ টাকার বেশি সব ইলেকট্রনিক লেনদেনের সঙ্গে সঙ্গে SMS পাঠাতে হবে গ্রাহককে। ব্যাংকের গাফিলতিতে যদি জালিয়াতি হয় তাহলে গ্রাহকের কিন্তু কোনো লায়াবিলিটি রইল না। তবে আবারও আপনাদের প্রত্যেককে সতর্ক করব যে কখনো এই রকম আপনার ব্যাংক সম্পর্কে কোনো তথ্য যদি কেউ জানতে চান তৎক্ষণাৎ বলুন যে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, ফোনে তিনি কিছু বলতে অপারগ। কেমন মনে থাকবে নিশ্চয়ই। তো মনে হলো যে খবরটি আপনাদের এই শুভ সকাল অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম দীর্ঘ মেসেজ করবেন না, এক্ষুনি আমি একটি মেসেজ দেখলাম সেটি পড়তে অন্তত আমার ৫ মিনিটের বেশি সময় লাগবে, এমন করবেন না প্লিজ। আচ্ছা, মানসী বরাল বিষ্ণুপুর রোড থেকে আপনিও দীর্ঘ মেসেজ করেছেন, কেন আপনাদের বারবার বলছি একটু তো শুনতে হবে তাই না। কেউ কিন্তু বড় মেসেজ করবেন না। শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানায়, আজকের বিষয় শান্তিকর বরিশন, আজ মাদক বিরোধী দিবস। পৃথিবীতে ক্ষতিকারক অনেক জিনিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো মাদক। মাদক শুধু সেবনকারীদের শরীরের ক্ষতি করে না, ব্যক্তি পরিবার সমাজ তথা দেশের এবং অনেক ক্ষতি করে। নেশাসক্ত ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে খারাপ কাজে লিপ্ত হন এবং পরবর্তীকালে অনুশোচনায় দগ্ধ হন। এর প্রভাবে অনেক পরিবার শেষ হয়ে যায়। কাজেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাদকদ্রব্য ভীষণ ক্ষতিকারক। দেশের যুবশক্তি, কিশোর, মহিলারা আজ ভীষণভাবে মাদকে আসক্ত। এই যুবশক্তিরাই হলো দেশের ভবিষ্যৎ। যদিও রেডিও টিভিতে বারংবার এর ক্ষতিকারক দিক প্রচার করা হচ্ছে, কিন্তু দেশকে সুরক্ষা সুন্দর মাদকদ্রব্য মুক্ত করতে হলে কেবলমাত্র সরকার নয়, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। লিখলেন মানসী বরাল, মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। অনেক ধন্যবাদ আপনার মেসেজের জন্য, তবে সকলকে বলবো খুব সংক্ষেপে লিখতে হবে, নইলে মেসেজ পড়া আমার পক্ষে খুব কষ্টসাধ্য হবে। কেমন ইচ্ছে করে যে সকলকে নিয়ে একটা অনুষ্ঠানে সামিল হই, সেই সহযোগিতার হাত আপনাকে বাড়াতে হবে যে। আচ্ছা, শীষ মোহাম্মদ শীশান লিখছেন, ড্রাগের নেশা সর্বনাশা, কত রকম ড্রাগের নেশায় কত নেশাগ্রস্ত ছেলে

0: নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী শহর মফস্বল, কলকাতা হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানকার ছেলেমেয়েরা ড্রাগের নেশায় আসক্ত হয়ে মরণের সঙ্গী। আমার মনে আছে একজন বলল, স্যার আমার বোনের বিয়ে, টাকা পয়সা দিলাম, পরের মাসে আবার তার আগমন। কেন জিজ্ঞেস করলাম? খাবার খেয়ে ফেলেছি, বিয়ে হয়নি, এবার আবার নতুন করে বিয়ে হবে, বুঝুন। আমার সঙ্গে মিথ্যে কথা বলল, হঠাৎ দেখি স্কুলের কালের তিনটি মাথা নেই। আচ্ছা, কলের তিনটি মাথা নেই। একজন বলল, হিরোইন খেয়ে নিয়েছে, হিরোইন খোররা খেয়ে নিয়েছে, হিরোইন করে খেয়ে নিয়েছে, মারা গেল এইভাবেই সে ছেলেটি। কাপ সিরাপ, হিরোইন এসবের নেশা করে নেশামুক্তি ক্লাব আছে তাদেরকে সেখানে। হ্যাঁ, গতকালই এরকম একটি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলাম, তারা অনুরোধ করেছিলেন তাদের ওই যে নেশামুক্তি কেন্দ্রের কথা যেন আপনাদের কাছে পৌঁছে দিই। সত্যি যদি পরিবার সতর্ক থাকে, আমার তো মনে হয় যে প্রত্যেকটি সন্তানকে আমরা হয়তো রক্ষা করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু ঘরের নজরদারি বেশি জরুরি। কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি খাচ্ছে। আর প্রত্যেক মাকে বলবো, সন্তান বাড়িতে না ঢোকার আগে কখনো বিছানায় যাবেন না, সন্তান বাড়ি ঢোকা পর্যন্ত অপেক্ষা করুন। সে আপনার সামনে দিয়ে বাড়িতে ঢুকুক, গেটে তালাটা আপনি দিন। সে কোথা থেকে ফিরল, কার সঙ্গে কি খেয়ে ফিরল, অনেক সময় হয় না যে ছেলেটা বলে, মা আজকে ফিস্ট আছে, আজকে আমি দেরি করে, একটু দেরি হবে ঢুকতে, তুমি শুয়ে পড়ো। কেন, অপেক্ষা করুন, দেখুন কোত্থেকে ফিরছে, কি খেয়ে ফিরছে। এই নজরদারিটা না থাকলে আপনার অজান্তেই কখন যে বিষ ঘরে প্রবেশ করবে, কেন হতে দেবেন তা, তাই না। দেখি কোন বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদে কথা বলছি। আসল কথা হচ্ছে যে কথা দিয়ে আপনি শুরু করেছেন, বেশি কথা নয়, বেশি বড় ঠিক নয়। আসল কথা হচ্ছে আমি সাংবাদিক, একটা পত্রিকা প্রচারণা করি, তো আমি কলকাতা গেলাম একটা প্রোগ্রামে, তো দেখছি ওখানে যে নন্দন আছে না, নন্দনের পাশে দেখবেন বিভিন্ন গাছ আছে, সে গাছের নিচে একটা আধুনিক মেয়ে সিগারেট টানছে, আর সামনে বসে একটা আধুনিক ছেলে সেই সিগারেটকে ধোয়াটা ছেলেটা মুখে দিচ্ছে, ছেলেটা গোগাছে গিলছে। ফর এক্সাম্পল, আসল কথা হচ্ছে আপনি যদি আপনার বাড়ি পরিষ্কার করতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই। আপনার ছেলে কি করে আপনি সব জানেন, কিন্তু বলেন যে আমি জানি না, তাহলে কোনোদিন মাদক দ্রব্য বর্জন হবে না, এটুকুই বললাম। নমস্কার, ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক বলেছেন। ওই যে বলি না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ির দিকে নজর দিন। ছেলের বন্ধুকে অনায়াসে দোষারোপ করছেন, সেও তো কোনো একটি ঘরের সন্তান। আর রাতারাতি কিন্তু কেউ নেশার কবলে পড়ে না এরকমভাবে, একদিনের অ্যাডভেঞ্চার করতে যাবে, সেটাও তো আপনার নজরে থাকা উচিত যে আপনার ছেলের ভাবনা কোন দিকে চালিত হচ্ছে, কি ভাবছে। গল্প করেন, কটা গল্প করেন তাকে পাশে বসিয়ে, খোঁজ রাখেন তার মনের, কেন তার মুখটা ভার, কেন আজকে খুব খুশি, সবটাই জানতে হবে। না হলে আমরা যদি বাড়ি থেকে সতর্ক না হই, তাহলে বাঁচাতে পারবো আমাদের এই প্রজন্মকে, এই যুব সমাজকে পারবো না। আমরা র্যালি করব, আমরা প্রচার করব, বড় বড় কথা বলবো, কিন্তু নিজের ঘরের দিকে নজর রাখবো না, স্বামী হোক, সন্তান হোক, প্রত্যেকের। ওই যে ডোপামিনের ওই আনন্দটুকুর আশায় সে একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়বে, আমরা কেউ চাই না। একটি মা বাবাও চায় না যে আমাদের সন্তান বিপথে যাক। জানি মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দৃষ্টি রেখে চলেছে কখন তাকে নিয়ে যাবে ভুল পথে, কিন্তু সেই পথটা যদি রুখে দিই আমি, যদি আমার সন্তানকে আমি আটকাই, তাহলে কি সত্যিই সে বিপথে যাবে? আমার তো মনে হয় সে মুখ হবেই না। হ্যাঁ, বলবেন যে সমাজ অব্যবস্থা, চাকরি নেই, কর্ম নেই, অনিশ্চিত জীবনের পথে সে হাঁটছে, সে হয়তো ওই সাময়িক আনন্দটুকুর জন্য হয়তো বা গেলেও যেতে পারে, কিন্তু আমি তো মা হিসেবে তাকে যেতে দেব না। হ্যাঁ, সবাই সব কিছু পায় না,

পাওয়ার চেষ্টা করতে হয়। আমরা কি কখনো তাকে বলি যে বাবা ঠিক আছে নাম্বার ওয়ান ফেল করেছে, ঠিক আছে নাম্বার টু হবে, নাম্বার টুও যদি ফেল করে নাম্বার থ্রি হবে, কোনো না কোনোভাবে বাঁচবো, কেন এত অদৃশ্য প্রতিযোগিতা, কেন তাদেরকে ওই ইঁদুর দৌড়ে আমরা ঠেলে দিচ্ছি যে তোমাকে ফরেস্ট হতেই হবে, তোমাকে এটা পেতেই হবে, না পেলে তোমার জীবন ব্যর্থ, বলেছি তার পিঠে হাত রেখে। ভেবে দেখুন তো কোন দায়িত্ব পালন করছি, তাকে ভালো ভালো টিউশন দিচ্ছি, ভালো ভালো পোশাক কিনে দিচ্ছি, ভালো ভালো খাবার খাওয়াচ্ছি, আর তার কাছে দাবি করছি তোমাকে দিতেই হবে সেরাটা। ভুল হচ্ছে না তো কোথাও? আসবো আজকের আড্ডার বিষয়ে, গানে যাব, তবে তার আগে বলি প্রতি সকালে আমরা কর্মখালী সংক্রান্ত ঘোষণা মানে মনে করিয়ে দিই যে কর্মসংস্থানের খবর আছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তারা বেশ কিছু শূন্য পদের জন্য যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন অনলাইনে। তাদের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং তারা আবেদনপত্র জমা নিচ্ছেন 13/6/2026 থেকে, শেষ দিন হচ্ছে 3/7/2026। 420টি শূন্যপদ ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকা বাঞ্ছনীয় ইঞ্জিনিয়ারিংয়ে, সিভিল অথবা মেকানিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যদি তাদের স্নাতক স্তর উত্তীর্ণ হয়ে থাকে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে। বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। যারা বয়সের ছাড় পেয়ে থাকেন তারা স্বাভাবিক নিয়মে ছাড় পাবেন। পে লেভেল হচ্ছে 10। রিক্রুটমেন্ট টেস্ট এটা নেওয়া হবে, মানে কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট বিভিন্ন সেন্টার যেটা রয়েছে, আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপট্টনম। আবেদনপত্র অনলাইনে জমা নেওয়া হবে, ফি দিতে হবে 25 টাকা। তবে এসসি এসটি এবং ভিন্নভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীরা এক্ষেত্রে তাদের কোনো ফি দিতে হবে না। আবারও বলি আবেদন করতে হবে অনলাইনে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখুন, https://upsc.gov.in। আবার আরও একটি বলা হচ্ছে যেখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে, https://www.upsc.gov.in। অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে 06/2026। একটু চোখ রাখুন কেমন। এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা 13 জুন থেকে 19 জুন 2026 প্রকাশিত, সেখানেও কিন্তু একবার নজর রাখতে পারেন। এবার আসব একটি গানে, গানের পর আসবো আপনাদের সঙ্গে কথায়।

নমস্কার, কে রয়েছেন? শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ বসিরহাট থেকে লিখছেন, শুভ সকাল দিদিভাই। নিজের সন্তানকে মাদক দ্রব্য থেকে বিরত রাখতে প্রথম পদক্ষেপ নিতে হবে বাবা মাকে। আমরা যদি নিজেরাই সবসময় সচেতন থাকি, তবে মাদক জাতীয় দ্রব্য থেকে অনেককে রক্ষা করতে পারি। আমার পাড়ার একটি ছেলে, বয়স 14 থেকে 15 হবে, এমন কোনো নেশা নেই যে সে আসক্ত ছিল না। তারপর পরিবেশ পরিস্থিতিতে তার মা বাবার উদ্যোগে নেশা থেকে সম্পূর্ণ বিরত এবং নেশা থেকে সম্পূর্ণ মুক্ত। সমস্ত শ্রোতাবন্ধুর কাছে আবেদন, বাড়িতে ছোট বাচ্চা শিশু থাকলে তাদের সামনে কোনো প্রকারের নেশাদ্রব্য না করাটাই ভালো। একদম ঠিক বলেছেন। আপনার আচরণ তাকে কিন্তু উৎসাহিত করবে। যে একটু আগে আমাদের শ্রোতাবন্ধু বলে গেলেন না যে তিনি নন্দনের সামনে এমন একটি দৃশ্য দেখেছেন, কিন্তু তার শুরুটা কোথায় ভাবতে হবে? বাবা যদি বেশ জুৎপাত করে একটি অগ্নিশলাকা তার মুখে ধরেন, তাহলে সন্তানও তো উৎসাহিত হবে যে ওটা নিশ্চয়ই খুব সুখকর, দারুণ, বাবা পারে আমিও পারি, ভেবে দেখবেন। কিন্তু আদিত্য মুখোপাধ্যায় ছোট সাড়ে মুর্শিদাবাদ থেকে লিখেছেন, মাদকের বিরুদ্ধে শান্তির প্রকৃত নাম হচ্ছে সুস্থ জীবন। নৈতিকতা এবং মানবিক বিকাশ মাদক প্রতিরোধের প্রথম ধাপটি হচ্ছে মানসিক সচেতনতা, যেটি আসে পরিবারের সচেতন দৃষ্টির মাধ্যমে। সন্তানের অভিভাবক হওয়ার সঙ্গে হতে হবে প্রকৃত বন্ধু, যে নিজের অভিমান, অভিযোগ, দুঃখ, কষ্ট সব কিছু অনায়াসে বলতে পারে তার অভিভাবককে। আমাদের সন্তানেরা যদি সেই সুযোগ পায়, তাহলে হয়তো একদিন, হয়তো কেন নিশ্চিত, মাদক মুক্ত সমাজ আমরা দেখতে পাব। এই বিশ্বাস অঙ্গীকার আদিত্য মুখোপাধ্যায়ের ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখলেন। ঠিক তাই, কিছুদিন আগে এক বিখ্যাত ব্যক্তির একটা ইন্টারভিউ দেখছিলাম এবং শুনছিলাম একই সঙ্গে। তো তিনি বলছেন যে তার বাড়ির পরিবেশটা এমন, প্রত্যেককে বলা আছে, যদি ভয়ানক কোনো অপরাধ, অন্যায় কাজও তুমি করে ফেলো, বাড়িতে কিন্তু সেটা বলতে হবে প্রত্যেককে। তাহলে বাবা মাই প্রথম সেটা করেছেন, তারপরেই না সন্তান ভয় জয় করে বলতে পেরেছে। তো এই বলতে পারার পরিবেশটা যদি বাড়িতে থাকে, তাহলে দেখবেন আপনার সন্তান কখনো বিপথে যাবে না। প্রত্যেক দিন নিজেদের মধ্যে গল্প করতে হবে, কথা বলতে হবে, জানতে হবে একে অন্যের অন্তরের কথা। তাহলে বিন্দু বিন্দু জল যেমন মহাসাগরের জন্ম দেয়, তেমন একটি একটি পরিবার মিলে একটি পাড়া, একটি শহর, একটি গ্রাম, একটি জেলা, একটি রাজ্য, দেখবেন এমন একটা দিন আসবে যেদিন মাদক দেখলে তারাই ঢুকে যাবে। এমন দিনের স্বপ্ন আমি দেখি, আপনারাও নিশ্চয়ই দেখেন, এবং আসবেই সেই সুদিন যেদিন একটি সন্তানও বিপথে যাবে না। সেই আশা একদম অন্তর থেকে করি। পরিবেশটা ঠিক রাখুন, আর যদি তারপরেও কোনো সন্তান বিপথে যায়, প্রথমেই যদি নজরে আসে, তাহলে নেশামুক্তি কেন্দ্র রয়েছে, চিকিৎসা করাতে হবে, শারীরিক এবং মানসিক দুটো চিকিৎসা, তাকে আবার ফিরিয়ে দেবে সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনে। সাধন মুখোপাধ্যায় আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু লিখছেন, সঙ্গে রয়েছি, খুব সুন্দর অনুষ্ঠান চলছে, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ঠিক তাই, অভিভাবকদের অনেকেই অনেক কিছুর জন্য দৌড়চ্ছেন, কিন্তু সন্তানদেরও দৌড় করাতে চাইছেন। ওদের কি ভালো লাগে কি লাগে না, সেসবকে মোটেও আমল দিতে চান না, এর ফলে তারা বিপদগামী এবং ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে। অভিভাবকেরা আর কবে সচেতন হবেন? সাধন মুখোপাধ্যায় লিখলেন বাঁকুড়া অরবিন্দনগর থেকে। সাধনবাবু নমস্কার, নেবেন, ভালো থাকবেন, ঠিক বলেছেন আপনি। আমরাই তো ওদের ছুটিয়ে মারছি, তাই না? একবারও ভাবছি না কি চায়, কিভাবে ওকে ভালো

রাখবো। কসবাহালতু থেকে লিখছেন শৌভিক সরকার। লিখছেন শৌভিকবাবু যে শুধু সমালোচনা করলেই দায়িত্ব শেষ হয় না, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা রয়েছে। আমি সবসময় চেষ্টা করি ছোটদের সঙ্গে বন্ধুর মতো কথা বলতে, আমার ভালো মন্দ বোঝাতে, সঠিক পথে চলার জন্য উৎসাহ দিতে, মাদক খারাপ সঙ্গ বা ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে সচেতন করি। আমার বিশ্বাস একজন মানুষকেও যদি সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করা যায়, সেটাই সমাজের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তনের শুরু। একদম ঠিক বলেছেন শৌভিকবাবু, ঠিক তাই। আঙুলটা নিজের দিকে ফেরাতে হবে, নিজেকেই বলতে হবে, আচ্ছা আমি কি করলাম, আমার কি ভূমিকা, কেন পারছি না, কেন পারলাম না, চাইলে সব পারা যায়। নিজের সন্তানকে মাদক নেশা থেকে বাঁচাতে অবশ্যই দরকার নজরদারি। সে কেমন আচরণ করছে, কাদের সঙ্গে মিশছে, প্রথমত কারণগুলি শনাক্ত করতে হবে এবং তাকে বকাবকি না করে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। যদি সে না বোঝে তাহলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, কারণ বকাবকি মারধর কোনো সমাধান হতে পারে না। রজত বিশ্বাস লিখলেন চাঁদপুর বানপুর নদিয়া থেকে। ঠিক বলেছেন, এই তো বন্ধুরা আমাদের পথ দেখাচ্ছেন আর আমরা সকলে সেই পথেই হাঁটব। সুজয় প্রামাণিক মারগ্রাম থেকে লিখছেন, আমি যদি কাউকে দেখি মাদকাসক্ত হয়ে গেছে তাকে প্রথমে বুঝিয়ে বেরিয়ে আসার কথা বোঝায় যে আমার কথায় মান্যতা না দিলে তাকে এড়িয়ে যায়, আর তার যদি সেটা কষ্টের কারণ হয় তাহলে সেই জায়গাটা সংশোধন করার চেষ্টা করলেই তাকে বার করে আনা যায় এই মাদক সেবন থেকে। যদি তা মাদকদ্রব্য গ্রহণ করে উল্লাস করতে থাকে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির প্রয়োজনও হয়। মাদকদ্রব্য শুধু নিজেকে নয় গোটা পরিবারকে নষ্ট করে দেয়, তাই এর থেকে পরিত্রাণ, সহানুভূতি, কঠোরতা সমস্ত কিছু প্রয়োগ করে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনা একান্ত প্রয়োজন। সুজয় প্রামাণিক মারগ্রাম মুর্শিদাবাদ থেকে লিখলেন, আপনার কথা ঠিক তাই। যদি কিছুতেই কিছু না হয় তাহলে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে, তার শারীরিক এবং মানসিক চিকিৎসা উভয়ই জরুরি। মৃন্ময়ী পাল বিনকার সারগাছি থেকে লিখছেন, আমি সারগাছি বিনকার থেকে মৃন্ময়ী পাল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আজকের বিষয় শান্তি কর বরিশন, ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎ যদি সত্যি ভালো চাই তাহলে শান্তি ছাড়া উপায় নেই, যুদ্ধ হানাহানি দিয়ে কখনো। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিসের মধ্যে হলো মাদক, মাদক মানুষের শরীরের ক্ষতি করে। হ্যাঁ, মাদকের রকম ফের রয়েছে জানেন তো, বিভিন্ন নেশার দ্রব্য আস্তে আস্তে ক্রমশ আরও কঠিন, আরও বেশি আনন্দের জন্য সে কঠিন কঠিন এমন নেশার জিনিসকে বেছে নেয় যা থেকে বেরিয়ে আসা সত্যিই খুব কষ্টকর। আপনারা আকাশবাণী থেকে প্রচারিত নাটক শুনে দেখবেন, আজকে তো অবশ্যই প্রচারিত হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। একটু শুনুন, দেখুন যে কীভাবে নিঃশব্দে ঢুকে পড়েছে আমাদের সমাজ জীবনে। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখছেন, জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির আধার শান্তি। এক সুস্থ দৃঢ় সমাজের ভিত তৈরি করে দিতে পারে শুধু শান্তি। মানসিক প্রশান্তিতে বুক ভরে শ্বাস নিলে ঈশ্বরের আশীর্বাদ অনুভূত হয়, দূর হয় মনের ক্লান্তি, অবসাদ, না পাওয়ার যন্ত্রণা। এই একটি শব্দই গড়ে তুলতে পারে সম্প্রীতির সেতু, আর সেই সূত্রে মানতে পারে সমাজের প্রতিটি স্তরের মানুষকে। এই বাক্য যেন তারই প্রতিফলন, পরম সৃষ্টিকর্তার কাছে রাশি রাশি শান্তিধারার ব্যাকুল প্রার্থনা, যেখানে গভীর প্রশান্তি, আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায়। ঠিক, আপনার এই মেসেজ আমাকে একটি ভাবনা উস্কে দিল, অনুপ্রাণিত করল সেই কথাটি বলতে। সেটি হচ্ছে, কোনো অদৃশ্য প্রতিযোগিতায় নিজেকে জড়াবেন না, নিজেও জড়াবেন না, পরিবারের কাউকে এই পথে ঠেলে দেবেন না। জীবন অনন্ত নয়, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। সাময়িক একটা প্রাপ্তির জন্য অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে ঢুকে পড়ে কেউ ভালো থাকব না। সেটা আর্থিক হতে পারে, মানসিক হতে পারে। আমরা সবসময় চাই সন্তানদের লড়িয়ে দিতে, বন্ধুকে শত্রুতে পরিণত করতে। এই অদৃশ্য প্রতিযোগিতায় তাকে ইঁদুর দৌড়ে বলছি, ছোট ছোট ছোট ছোট ছুটে তোমাকে ওইটি নিয়ে আসতেই হবে। কিন্তু কখনো কি সেই গল্প করি তাকে, যে সেই কচ্ছপ আর খরগোশের গল্প, যে তুমি হয়তো খরগোশের মতন জোরে দৌড়তে পারো না, কিন্তু কচ্ছপের মতন তো পারো, গুটি গুটি পায়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো।
জীবনে

প্রতিষ্ঠিত হতে চাও, শান্তি বাদ দিয়ে কি? অন্যকে হারানোর প্রতিযোগিতা মনের মধ্যে ঠাঁই দিও না, বরং তোমার কি কাঙ্ক্ষিত লক্ষ্য সেদিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলো। আমরা রয়েছি, বন্ধুর মতন তোমার সঙ্গে রয়েছি। আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার পরিবার। চলো, লড়াইটা আমাদের সকলের হোক, আমরাই এগোবো, তাই তো? দেখুন, সকলে কিন্তু শচীন তেন্ডুলকর হতে পারেন না। আচ্ছা, শচীন তেন্ডুলকর কি কোনোদিন ভেবেছেন যে অমিতাভ বচ্চনের মতন ওই রকম একটা ব্যারিটোন গলা তার চাই? বরং ভেবেছেন, আমি খেলাটা পারি, খেলব। অমিতাভ বচ্চনের মতন মানুষ, তিনি কিন্তু আকাশবাণীতে বেশ কবছর বেশ কয়েকবার অডিশন দিয়েছিলেন। সেই ব্যারিটোন গলা, সেই গলা কিন্তু আকাশবাণী বলেছে যে না, এই গলা আকাশবাণীর জন্য নয়। তাই বলে কি তার জীবন ব্যর্থ হয়ে গেছে, প্রতিষ্ঠা পাননি? এরকম তাকিয়ে দেখুন চারপাশে, ভাবুন তো সৌরভ গাঙ্গুলির সেই লড়াইটা, যখন গ্রিক চ্যাপেলের সঙ্গে তার যুদ্ধ চলছিল। কখনো ভেবেছেন জীবনটা শেষ করে দেব, বা মাদকে ডুবে যাব, মাদকে আসক্ত হব? নিশ্চয়ই পরিবার ছিল সঙ্গে, সাহস জুগিয়েছে। দেখো, দুঃসময় চিরকাল থাকে না, আমরা সকলেই দুঃসময়টা অতিক্রম করে সুসময় পা রাখব। এভাবে বুঝান, এভাবে তাদের বলুন, তাহলে আমরা সবাই এক সুস্থ সুন্দর জীবনে পৌঁছে যাব। এবারে যাব একটি গানে। অনেকক্ষণ কথা বলছি, আপনারাও অনেকক্ষণ ধরে সেই একই কথা শুনছেন বারে বারে, তাহলে একটু অবকাশ, একটু আনন্দ তো চাই আমাদের। চলুন গানে যাই।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা

0: স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পলাশ সরকার মধুপুর থেকে মেসেজ করেছেন, মূল বক্তব্য যেটি বোঝা গেল সেটি হচ্ছে, লিখেছেন যে আজ মাদক দ্রব্য দিবস না, ইস, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। পলাশ কি লিখছেন আপনি? লিখেছেন যে এই মাদক জন্ম জন্মান্তর থেকে চলে আসছে, কখনো বন্ধ হবে বলে মনে হয় না, কেননা এর বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করেছেন, আসল ফল কিছুই পাওয়া যায়নি। যে ভালো হবে সে নিজের থেকে ভালো হবে, আর যে খারাপ সে নিজের থেকেই খারাপ হবে। অতএব মা বাবা কত খেয়াল রাখবে বলুন। আচ্ছা, দায় এড়ানো কথা, আচ্ছা আপনি বোধ হয় এইভাবেই ভাবেন। যাই হোক, অতএব যদি মাদক বন্ধ করতে হয়, যত কোম্পানি আছে সব বন্ধ করে দেওয়া উচিত, এটা আমি মনে করি। আচ্ছা, ঘর না সামলে আগে পরকে বলবেন, ধন্যবাদ আপনার ভাবনার জন্য, পারেন ভাবতে বটে। আচ্ছা, লিখছেন লক্ষ্মীনারায়ণ চৌধুরী, রায়চাঁদপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে লিখছেন, আলোচ্য বিষয় মাদক বিরোধী দিবস, করণীয় কর্তব্য। প্রত্যেক পরিবারে আমরা পরিবারের সকলের যদি ছোট থেকেই সংসারের দিকে নজর রাখি, মাদক সম্বন্ধে জ্ঞান ছেলে মেয়েদের দিয়ে থাকি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে সুরাহা হবে। মাদক বিরোধী দিবস পালন অবশ্য কর্তব্য। ঠিক তাই, লক্ষ্মীনারায়ণবাবু ঠিক বলেছেন, আগে ঘর সামলানো, তাই না? নিজের পরিবারের প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব, প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব তো আমার, আমাদের। কাজী আবু জাফর আত্রে বাংলাদেশ থেকে লিখেছেন, সুখ শান্তি আমার হাতে, আমি আমার রাজা, কি কে দেয় আমার এ সাজা? আমার চার সন্তান, ওরা অনেক কিছু জানে কিন্তু দুটি কাজ জানে না, ধূমপান আর অন্যায় বোঝে না। বাহ, এই তো কিছু হলেও তো পেরেছেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ধন্যবাদ আপনাকে, কাজী আবু জাফর আত্রে বাংলাদেশ থেকে লিখলেন। কান্তনগর থেকে লিখছেন মহুয়া দত্ত, আজ বিশ্ব মাদক বিরোধী দিবস, অত্যন্ত সচেতনতামূলক বিষয়, শান্তিকর বরিশন, আপনি আচরি ধর্ম পরের শেখাও। আসল কথা, খুব সহজ হলেও বাস্তব প্রয়োগ কিন্তু অত্যন্ত কঠিন, তবু চেষ্টা করতে হবে। আর সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে তার মনে জায়গা করে নিলে অনেকটাই সাফল্য আসে, লিখলেন। ঠিক তাই, নজর রাখতে হবে, দেখতে হবে কি করছে বাড়ির প্রত্যেকটি মানুষ। কখনো কখনো খুব শক্তও হতে হয়, আবার বন্ধুও হতে হয়, তবেই না একটা সুন্দর সুস্থ জীবনে আমরা পৌঁছতে পারবো। অনেক আদর ভালোবাসা জানিয়েছেন আমাকে বিরাটি থেকে মন্টালিতে, লিখছেন, আমি প্রত্যেক বাবা মাকে বলি, ছেলে মেয়েদের সাথে ছোটোর থেকে বন্ধুর মতো মিশতে হবে, তাতে আশা করি ছেলে মেয়ে খুব ভালো হবে। হ্যাঁ, তাই তাই হয়, ছোটোর থেকে তার বন্ধু হতে হবে, যেন সমস্ত মনের কথাগুলো সে আপনার কাছে উজাড় করে দিতে পারে। খুব সংক্ষেপে কথা বলবো এক মিনিটের মধ্যে, কে রয়েছেন বন্ধু? নমস্কার।
2: নমস্কার নমস্কার দিদি ভাই, আমি লক্ষ্মীনারায়ণ কাজীলাল বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি।
1: বলুন।
2: বলছি, এই বেসার ব্যাপারটা খুব বেড়ে গেছে, এটাকে প্রোটেস্ট, এটা প্রোটেস্ট, এটার জন্য প্রোটেস্ট দরকার। প্রোটেস্ট না করলে হয় চুপ করে থাকছে, যার জন্য আপনি বেড়ে যাচ্ছে, এইটুকুই বললাম। নমস্কার দেবেন।
1: নমস্কার, ভালো থাকবেন। আর কি পড়তে পারবো মেসেজ? বড় মেসেজ হয়ে গেলে মুশকিল। আচ্ছা, গোড়াবাজার থেকে লিখেছিলেন বন্ধু, কিন্তু আর তো সময় নেই, খুব সংক্ষেপে সময়, অনেক কথা বলবার ছিল, কিছু বলতে পারলাম, কিছু বলতে পারলাম না, আপনাদেরও মনের মাঝে অনেক কথা রয়ে গেল, আপনাদের সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ আজ আমি সবার মেসেজ পড়ে উঠতে পারলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ কথা বলি, শান্তি শান্তি শান্তি, শান্তিকর বরিশন। এতক্ষণ আপনাদের সঙ্গে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ছিলাম আমরা, এবারে আমি দেবী সরকার মুখোপাধ্যায়, আমার সঙ্গে কারিগরির সহায়তায় রয়েছেন সুদীপ্ত রায়। ভালো থাকবেন সকলে, নমস্কার। এখন খবর দিল্লি কেন্দ্র থেকে,
3: জাগৃতি শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कल नीदरलैंड्स की महारानी मैक्सिमा से मुलाकात की। बैठक के दौरान भारत की डिजिटल सार्वजनिक अवसंरचना आधारित क्रांति से अधिक सुलभ और किफायती बन रही वित्तीय सेवाओं पर चर्चा की गई। उन्होंने कहा कि इस प्रयास से जीवन की सुगमता बढ़ रही है और बड़े पैमाने पर लोग सशक्त बन रहे हैं। एक सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि उन्हें नीदरलैंड्स की महारानी मैक्सिमा से मिलकर

0: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদীর তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে।

0: আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

গত পর্বে বলেছিলাম হেমন্ত মুখোপাধ্যায় ভর্তি হলেন কলকাতায় এসে নাসিরুদ্দিন স্কুলে। সেই নাসিরুদ্দিন স্কুলে বেশ কয়েক বছর পড়লেনও, তারপর গিয়ে ভর্তি হলেন মিত্র ইনস্টিটিউশনে। বন্ধু জগদীশ ওই মিত্র ইনস্টিটিউশনেই পড়ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা কালিদাস মুখোপাধ্যায় তখন জগদীশের বন্ধু জগদীশের গৃহশিক্ষক। চাকরি ছাড়া কিছু বাড়তি রোজগারের জন্য বাবা তখন দু একজন ছাত্র পড়াতেন। জগদীশ আর হেমন্ত মুখোপাধ্যায় একই ক্লাসে পড়েন, তাই জগদীশকে পড়াবার সময় কালিদাস মুখোপাধ্যায় ছেলেকেও সঙ্গে করে নিয়ে যেতেন, যাতে এক পড়ানোতেই দুজন।

হয়ে যায়। সেভাবেই জগদীশের সঙ্গে হেমন্তর ঘনিষ্ঠতা হয়। তারপরই ওই দুজনের একই স্কুলে পড়া সেই প্রসঙ্গ উঠেছিল। এবার মিত্র ইনস্টিটিউশনে মাইনেটা একটু বেশি, কিন্তু কালিদাস মুখোপাধ্যায়ের আর্থিক অবস্থা সেরকম নয়। কিন্তু তবু ছেলের আগ্রহ দেখে বাবা ইচ্ছে পূরণ করলেন ছেড়ে। স্কুল কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন নিবেদন করে হাফ ফ্রি করিয়ে নিয়েছিলেন কালিদাস মুখোপাধ্যায়। জগদীশ আর হেমন্ত মুখোপাধ্যায় তো আগে থেকেই বন্ধু ছিল। মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হয়ে সহপাঠীদের মধ্যে আরে কয়েকজনকে বন্ধু হিসেবে পেলেন হেমন্ত মুখোপাধ্যায়। কাদের পেলেন বন্ধু হিসেবে? সমরেশ রায়, পরিমল সেন, রামকৃষ্ণ মৈত্র, আর পেলেন সুভাষ মুখোপাধ্যায়কে। এই বন্ধুত্বের আয়ু দীর্ঘদিন ছিল এবং এই বন্ধুত্ব যে পরবর্তী জীবনে তার কতখানি প্রভাব রেখেছে সে কথা আমরা ক্রমশ ক্রমশ জানতে চেষ্টা করব, শুনতে চেষ্টা করব। কিন্তু তার আগে বন্ধুত্বের আরও গভীরে প্রবেশ করার আগে শুনে নেব আরও একটি গান। অনুষ্ঠান আমরা শুরু করেছি একটি গানে, যে গান 1970 সালে রিলিজ করেছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নিজের সুরে গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এবারে আমরা যে গান শুনব এই গানটি 1943 সালের গান, প্রণব রায়ের কথা কমল দাশগুপ্তর সুর।

মমতা মুখোপাধ্যায়ের খুব গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল এবং বন্ধুত্ব একটু বেশিই ছিল। প্রায়ই যেতেন ওদের বাড়িতে, তার নাম শ্যামসুন্দর। আসলে শ্যামসুন্দরের বাড়িতে হারমোনিয়াম, তবলা, গ্রামোফোন রেকর্ড এই সব কিছু ছিল। ওখানে গিয়ে, শ্যামসুন্দরের বাড়িতে গিয়ে রেকর্ডের গান শুনতেন বসে বসে হেমন্ত মুখোপাধ্যায়। খুব ভালো লাগতো স্বাভাবিকভাবেই, এবং গান শুনে ওদের বাড়ি থেকে বেরিয়ে নিজের মনে গুনগুন গুনগুন করে সেই গান গাইতেন, এবং গান গাইতে গাইতে কখন যে নিজের বাড়ি পৌঁছে যেতেন শ্যামসুন্দরের বাড়ি থেকে বুঝতেই পারতেন না, খেয়ালই হতো না, খেয়ালই থাকতো না। হঠাৎ চমকে দেখতেন, আরে এ তো বাড়ি পৌঁছে গেছি। কলকাতায় যখন এসেছেন, সেখানে ওই গ্রামের বাড়ি ছেড়ে আসার একটা শোক তো ছিলই, মাঝে মাঝেই সেই শোকটা হু হু করে উঠত, কিন্তু সেই শোকটাও মাঝে মাঝে মিইয়ে যেত। কিভাবে? আসলে সেই যে শোক, সেটা অনেকটাই পুষিয়ে যেত আরও কয়েকটা দিক দিয়ে। যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যাত্রা গান। এই কলকাতায় মাঝে মাঝে এখানে ওখানে যাত্রা গান লেগে থাকত। এই সব কিছু দেখার একটা সুযোগ এসে গিয়েছিল কলকাতায় বাস করার ফলে, যা ওই গ্রামের জীবনে ততটা সহজলভ্য ছিল না। মীরাবাই পালা দেখে তো একেবারেই অভিভূত হয়ে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মীরার ভজন শুনতে শুনতে তন্ময় হয়ে যেতেন। শুনতে শুনতে তার মনে হয়েছিল যে কী করে এত সুন্দর গাইতে পারে কেউ। গানের কলিগুলো সুর করে যে কতবার কতবার করে আওড়াতেন নিজের মধ্যেই একা একা। এবং তখন একটা জিনিস খুব লক্ষ্য করতেন, যে গান শুনলেই সুরটা যেন একেবারে চুম্বকের মতো তার গলায় চলে আসে। প্রথমে যে ঠিক ততটা বুঝতে পেরেছেন তা না, পরে একদিন একটা গান শুনে পুরো গানটা যখন গেয়ে ফেললেন, কথাটা মুখস্থ হয়নি তাই কথাটা তিনি বলতে পারছেন না, কিন্তু সুরটা একেবারে হুবহু তিনি আওড়ে যেতে পারছেন। এইটা দেখে কোথাও একটা নিজের মধ্যে নিজের চমক লেগেছিল। সেই সময় ওই শ্যামসুন্দরের সঙ্গে বন্ধুত্বটা খুব মানে ফলপ্রসূ হয়েছিল বলা যায়, কারণ শ্যামসুন্দরের বাড়িতে হারমোনিয়াম ছিল। হারমোনিয়ামে গান তোলার ব্যবস্থা ওই শ্যামসুন্দরই করে দিয়েছিল, বলেছিল সময় পেলেই চলে আসিস, এন্তার বসে গান কর, কেউ কিচ্ছু বলবে না। এই যে এন্তার বসে গান কর, কেউ কিচ্ছু বলবে না, আর হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে যেন একেবারে হাতে চাঁদ পাওয়ার মতন হয়েছিল এই অবস্থাটা। তাই করতেন তিনি, নতুন গান শুনলেই হারমোনিয়ামে তোলবার জন্য তিনি চলে যেতেন শ্যামসুন্দরের বাড়ি, ওখানে বসে প্র্যাকটিস করতেন। আর গান গাইতে গাইতে মনটা একেবারে আনন্দে ভরে উঠত, ভাবতেন যে পারছি তো, গান তো গাইতে পারছি, যদি অন্তত ছোটোখাটো কোনো আসরেও শোনাতে পারি লোকজনদের গান তাহলে মন্দ হতো না। কিন্তু সেই সুযোগ আর তার কিছুতেই আসছিল না। একটু বিষণ্ন হচ্ছিলেন, অপেক্ষায় থাকছিলেন, ভিতরে ভিতরে একটু অস্থির হচ্ছিলেন। যদিও হেমন্ত মুখোপাধ্যায় একেবারেই স্বভাব চঞ্চল নন, তবুও ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল। কিন্তু তারপর নিশ্চয়ই কোনো এক সময় সেই সুযোগটা এসেছিল। এসেছিল বলেই তো হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম। আসবো ক্রমে ক্রমে সেই গল্পে। তার আগে আমরা এখন গান শুনব, পরপর দুটি গান এবারে আপনাদের জন্য। প্রথম গান মুকুল দত্তর কথায় নিজের সুরে, এবং পরের গান আমরা যেটি শুনতে চলেছি সেটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পীর নিজের সুরে। আসুন।

0: মিলন দুটি পরপর দুটি গান আমরা শুনব, কিন্তু আমাদের টেলিফোনের হলদে সবুজ আলো জানান দিচ্ছিল যে কেউ একজন আছেন আমাদের টেলিফোন লাইনে, কিন্তু এখন আবার এই মুহূর্তে কথা বলতে বলতে দেখছি তিনি নেই। তাহলে দেখা যাক, অপেক্ষা করি পরের বন্ধুর জন্য। কিন্তু এই মুহূর্তে যে গান শুনবো বলে আপনাদের কথা দিয়েছিলাম, আমার বন্ধু এসে গেছেন। চলুন তাহলে ছোট্ট করে একবার দেখিয়ে নেওয়া যাক কে আছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন দাদা।
1: অনেকদিন পরে আপনার অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি, এই ছুটি আছে বলে।
0: ও আচ্ছা,
1: প্রথম থেকে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। এবং হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী হিসেবে আমার কাছে যতখানি আকর্ষণীয় তার সুরও, মানে তার রচিত সুর আমার কাছে ঠিক ততখানি আকর্ষণীয়। তার কারণ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের মধ্যে কোন বিদেশি সুরের প্রভাব নেই, অথচ সুরগুলো অত্যন্ত আকর্ষণ করে আমাদেরকে। আমরা এখানে সঙ্গীত নিয়ে চর্চা করি, আমরা সেই সমস্ত সুরগুলো শুনে দেখেছি যে বিদেশি প্রভাব না থাকলেও সুরগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং মনে একটা মনের মধ্যে একটা আফটার ইমেজ রেখে যায়। আপনার এই অনুষ্ঠানে আপনি তার সুরের কিছু গান নিয়ে শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান উপস্থাপনার জন্য আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
0: অনেক ধন্যবাদ, আপনিও কৃতজ্ঞতা জানবেন।

এইরকম উথালপাথাল তখন হেমন্ত মুখোপাধ্যায়ের মনেও, এবং উথালপাথাল শুধু তার মনেই নয়, তার বন্ধুদের মনেও। কেন? আসলে মিত্র ইনস্টিটিউশনে প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন একটা উৎসবের মতো হতো। এই উৎসবে গান বাজনাও হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কিন্তু কোনো উৎসবেই স্কুল কর্তৃপক্ষ হেমন্ত মুখোপাধ্যায়কে গান গাইবার জন্য বলেননি। এবার বন্ধুদের যে কথা বলেছিলাম, সেই বন্ধুদের মধ্যে তো সমরেশও ছিল, সমরেশ রায়, পরিমল সেন, রামকৃষ্ণ মৈত্র আর সুভাষ মুখোপাধ্যায়ের কথা তো বলেইছি। এই সমরেশ রায়কে গান গাইতে বলতো স্কুল কর্তৃপক্ষ। সমরেশ রায় ভালো গান গাইতেন, কিন্তু সুভাষ মুখোপাধ্যায়, যাকে আমরা পরবর্তীকালে কবি হিসেবে চিনেছি, কবি সুভাষ মুখোপাধ্যায়, সেই সুভাষ এসব দেখে শুনে একেবারে খেপে যেত। বলতে, কি জমিদারি ব্যাপার নাকি, যা খুশি তাই করবে, তুই এত ভালো গান করিস আর তোকেই কিনে বাদ দেয় সব ফাংশনে, এসব চলবে না। কিন্তু চলবে না বললেই কি আর হয়, স্কুল কর্তৃপক্ষের একটা নিজস্ব সিদ্ধান্ত আছে, সেখানে দুজন ছাত্র তাদের কথা তাদের কানে পৌঁছচ্ছেও না, তারা বুঝতেও পারছেন না বিষয়টা। তো তখন হেমন্ত মুখোপাধ্যায় সুভাষকে বলতেন, সুভাষ মুখোপাধ্যায়কে বলতেন যে কে বললে আমি ভালো গান করি, ভালো গান করলে কি ওরা আমাকে বাদ দিত, নিশ্চয়ই ওরা আমার থেকেও ভালো গায় তাই ওরা চান্স পাচ্ছে। এর উত্তরে সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, চান্স পাচ্ছে বলেই ওরা ভালো গাইয়ে, তুই কিন্তু হাসালি হেমন্ত, চেষ্টা করলে চান্স পাওয়া যায়, কিন্তু চান্স পেলেই কিন্তু বড় গায়ক হওয়া যায় না। এ তো আর মামার অফিস নয় যে কাজে ঢুকেই ভাগড়ে চরচর চরচর করে প্রমোশন। শিল্পীদের কিন্তু অনেক মনিব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মন জয় করে তবে

তাকে সেই জায়গাটায় পৌঁছতে হয়, সেটা কিন্তু এত সোজা কথা নয়। এরকম অনেক কথাই সুভাষ মুখোপাধ্যায় বলতেন হেমন্ত মুখোপাধ্যায়কে, এবং সেই সময় ওরা দুজন হেমন্ত মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় বা আরও অন্যান্যরা সেকেন্ড ক্লাসের ছাত্র। সেকেন্ড ক্লাস মানে এখনকার ক্লাস নাইন। সেই বয়সেও কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার হাত বেশ পাকা হয়ে গেছে এবং চিন্তাধারা যেমন স্বচ্ছ তেমনি স্বতন্ত্র। এই জায়গায় কিন্তু সুভাষ মুখোপাধ্যায় বন্ধু মহলে নিজের জায়গা তখন একটু একটু করে প্রতিষ্ঠা করে ফেলেছেন। কিন্তু তারপরে কি হলো, সুভাষ মুখোপাধ্যায় কি সংগ্রাম করলেন বা সংগ্রাম করে কোন জায়গায় পৌঁছলেন সে কথা শুনব, কিন্তু তার আগে অবশ্যই আরও একটি গান আমরা শুনব। এই গান 1946 সালের অমিয় বাগচির কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুর।

এরকমই এক সময় বন্ধু সুভাষ একদিন বললেন যে চল তোকে এই স্কুলের ফাংশানে মোটেই গান গাইতে হবে না, ওরা ভালো গাইয়েদের নিয়ে ফাংশন করুক, তুই আমার সঙ্গে চল রেডিও স্টেশনে চল, অডিশনের ব্যবস্থা আমি তোর জন্য পাকা করে এসেছি। তখন অল ইন্ডিয়া রেডিওর নাম ছিল ব্রডকাস্টিং কর্পোরেশন এবং সেই সময় স্টেশন ডিরেক্টর ছিলেন স্টেপলটন সাহেব, এবং

সেই সময় ওই ব্রডকাস্টিং কর্পোরেশনের ঠিকানা ছিল 1 নম্বর গার্স্টিন প্লেস। সুভাষ মুখোপাধ্যায় একদিন ব্রডকাস্টিং কর্পোরেশনে নিয়ে হাজির হেমন্ত মুখোপাধ্যায়কে, হেমন্ত মুখোপাধ্যায়কে অডিশন দিতে হবে। তো সুভাষ মুখোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, কিরে ভয় পাচ্ছিস না তো? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, না না ভয় পাবো কেন, এই ব্যাপারে আমার নার্ভ একদম খুব বাধ্য, একেবারে সব সময় আমার বসে থাকে। তো সেদিন হেমন্ত মুখোপাধ্যায় অডিশন নিল, অডিশন নিয়েছিলেন মিস্টার বি কে নন্দী। এবং কী গান তিনি সেদিন অডিশনে শুনিয়েছিলেন সে কথা তিনি পরবর্তীকালে লিখেছেন তার স্মৃতিচারণায়। লিখেছেন যে তিনি গেয়েছিলেন আজও পড়ে গো মনে এই গানটি, সন্তোষ সেনগুপ্তর গাওয়া গান তিনি শুনিয়েছিলেন অডিশনে। গান শেষ করে তিনি বেরিয়ে এলেন, দেখছেন যে সুভাষ অডিশন রুমের বাইরে বসে আছে। তাই হেমন্ত মুখোপাধ্যায়কে দেখেই জিজ্ঞেস করলেন যে, কিরে কেমন হলো অডিশন? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, কেমন হলো আমি কেমন করে বলবো, আমি গাইলাম দরদ দিয়ে আমার মতো করে, এখন কর্তার মর্জি। সুভাষ মুখোপাধ্যায় বললেন, ও ঠিক আছে, ভালো যখন গেয়েছিস তখন ঠিক হয়ে যাবে, চল এখানে আর দাঁড়িয়ে থেকে দরকার নেই। তো রেডিও স্টেশন থেকে বেরিয়ে এসে অডিশনের ব্যাপারটা, অডিশন দেওয়ার কথা দিয়েছেন কিন্তু অডিশনটা আর মাথা থেকে বেরিয়ে গেল, আর সেরকমভাবে যে অডিশনের বিষয়টাকে আলাদা করে খুব গুরুত্ব দিচ্ছেন, দিন রাত সেটাই ভাবছেন, এমনটা একেবারেই হলো না। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্রই সেটা ছিল, যে কাজ একবার করে ফেলেছেন, করে ফেলে সেটা নিয়ে অনবরত ভেবে যাওয়া, এইটা হেমন্ত মুখোপাধ্যায়ের ধাতেই নেই, তিনি পরের কথা ভাবেন। তো এই জন্য মানে তিনি যে কোনো কিছু পাওয়ার জন্য সেটার জন্য তিনি তার দিকে এগিয়ে যাচ্ছেন ঠিকই, দরকার মতন সেই কাজটা করেছেনও, কিন্তু তার ফল কি হবে বা এটার ফলে এটা হয়েছিল কেন হলো, এইসব নিয়ে তিনি একেবারেই মাথা ঘামাতেন না, যে হলে ভালো আর না হলে কি হবে, মন খারাপ করে লাভ নেই, ঠিক এই রকমই একটা ভাবনা নিয়ে রেডিও স্টেশন থেকে বেরিয়ে এলেন। এবং এইটা তো হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বেসিক চরিত্র, এ কথা তিনি নিজেও যেমন বলেছেন, তার পরিচিত বন্ধুবান্ধবরা, তার ঘনিষ্ঠজনেরা তারাও বলেছেন। এবং এই যে একটা তার চরিত্রের একটা দিক, এই জন্য তিনি নিজে স্বীকার করেছেন যে অযথা হাহুতাশের যে একটা কষ্ট সেটা তার মধ্যে কখনো হয়নি, তার মন বরাবর এই হাহুতাশ থেকে মুক্ত ছিল। এরপর রেডিওতে অডিশন দিয়ে চলে এসেছেন, দেখতে দেখতে 1 মাস পেরোলো, 2 মাস পেরোলো, 3 মাসও পেরিয়ে গেল। হঠাৎ একদিন একটা চিঠি এসে পৌঁছলো, চিঠিতে লেখা তার প্রোগ্রাম এসেছে, শুনব সে কথাও। কিন্তু তার আগে আবারও ওই গান, এবারে 1966 সালের একটি গান, সুবোধ পুরকায়স্থর কথা, হিমাংশু দত্তর সুর। তার সঙ্গে আরও একটি গান আমি পরপর রেডি করে রাখলাম আপনাদের জন্য, এটি 1971 সালের গান, মুকুল দত্তর কথা, নিজের সুর।

221-313-1342 তে এক বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে নিই সরাসরি। কি কাণ্ড দেখুন, এতক্ষণ তিনি ছিলেন, যে মুহূর্তে আমি তাকে সরাসরি টেলিফোনে নিতে চাইলাম সেই মুহূর্তেই তিনি আর নেই।

0: নমস্কার নমস্কার,
1: হ্যালো, নমস্কার,
0: কি বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ কি বলছেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে।
1: হ্যাঁ, আমি শাসন থানা অন্তর্গত শাসন পালপাড়া থেকে গণেশ পাল বলছি।
0: বলুন দাদা।
1: হ্যাঁ দাদা, দিদিভাই বলছি, অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, শুনছি আমি সেই সকাল থেকে লাইন পাচ্ছিলাম না, এখন পেলাম।
0: বেশ,
1: যাক আপনি অনুষ্ঠানটা চালিয়ে যান, আমি শুনছি। হ্যাঁ
0: আচ্ছা, বেশ,
1: নমস্কার। নেবেন
0: নমস্কার নমস্কার।
1: আচ্ছা আচ্ছা।

বাড়িতে চিঠি এলো অডিশন দেবার 3 মাস পর। দেখা গেল অডিশন পাস করেছেন এবং গান গাইবার কথা বলা হয়েছে সেই চিঠিতে। অসম্ভব আনন্দ, দারুণ আনন্দ, কিন্তু পাশাপাশি মনে ভয়। বাবাকে কি করে বলবেন কথাটা? বাবা তো এসব ব্যাপারে অসম্ভব গোড়া। ছেলে গান গাইবে এ তিনি ভাবতেই পারেন না। আর তখনকার দিনকালটাও কিছুটা এই রকমই ছিল। গান গাওয়াকে খুব একটা ভালো চোখে দেখতেন না কেউ। একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যেই এই গান বাজনাগুলো সীমাবদ্ধ ছিল সেই সময়। সেই সময় রেডিওতে ছেলে গান গাইতে যাবে তাও আবার সে এক নেহাতি স্কুলের ছাত্র, বাবা কিছুতেই মানবেন না। আজকের সময় দাঁড়িয়ে ভাবলে মনে হয় যে সত্যি সময় কত পাল্টে গেছে, কাল পাল্টে গেছে। এখন কোনো ছেলে মেয়েরা গান করলে বাবা মা তো গর্ববোধ করেনি, স্কুলও গর্ববোধ করেন, এবং তার জন্য কত রকম চেষ্টা থাকে, কত তদারক থাকে বাবা মায়ের। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় যে সময় বড় হয়ে উঠছেন, যে সময় নিজেকে শিল্পী হওয়ার পথে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই সময়টা কিন্তু একেবারেই এরকম ছিল না। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবার যেখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় উঠে এসেছেন সেখানে তো একেবারেই নয়। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত তিনি মাকে বললেন কথাটা। ভেবে দেখলেন যে এটাই একমাত্র জায়গা হতে পারে যেখানে বলা যায়। তো মা শুনে বললেন তার খুব একটা আপত্তি নেই, কিন্তু বাবা তো গান গাওয়াটাওয়া খুব একটা পছন্দ করেন না। দেখ একবার বুঝিয়ে বলে দেখ কি বলেন। বাবাকে তো বলা হলো, শুনে তো বাবা অসম্ভব রেগে গেছেন। বাবা কালিদাস মুখোপাধ্যায় বললেন, না না, ওসব রেডিওতে গান টান গাওয়া চলবে না, এখন লেখাপড়ার সময়, সেটাই করো মন দিয়ে। সেই সময় বাবা কালিদাস মুখোপাধ্যায় অফিসে যাচ্ছিলেন, একদম দাঁড়ালেন না, একেবারে হনহন করে বেরিয়ে গেলেন অফিসের দিকে, খুব রেগে গেছেন। হেমন্ত মুখোপাধ্যায় খুব মুষড়ে পড়লেন, গেলেন বন্ধুর বাড়ি, বন্ধু সুভাষের বাড়ি। সেখানে যেমন সুভাষ ছিল তেমনি পরিমল ছিল, আরও 2-4 জন বন্ধুবান্ধব সেখানে ছিল। সুভাষ বললেন যে না, এ সুযোগ ছাড়া যাবে না, রেডিওতে তোকে গাইতেই হবে, চল আমরা সবাই মিলে তোর বাবাকে বুঝিয়ে বলি। কিন্তু সেটার আর সেই পর্যন্ত যাওয়ার দরকার পড়েনি। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফেরার পর মা কিছুটা বুঝিয়ে বাবাকে বললেন যে কিরণবালা দেবী বলছেন যে এত কষ্ট করে অনুষ্ঠান পেয়েছে, যাক না, একবার করুক না গান রেডিওতে, রেডিওতে এমন কিছু খারাপ জায়গা নয়, কত ভালো ভালো লোক সেখানে যান, যাক না ও। তো মার এই বোঝানোতে বাবা কালিদাস মুখোপাধ্যায় একটু নরম হলেন, রাজি হলেন, বললেন ঠিক আছে, যাক একবার গান করুক রেডিওতে।

একবার গান করুক রেডিওতে। তখন তো তিনি জানতেন না যে একসময় এই গান গেয়েই এতজনকে মুগ্ধ করে রাখবেন তার ছেলে। এবারে 1941 সালের রেকর্ডের একটি গান, সুবোধ পুরকায়স্থর কথা, শৈলেশ দত্তগুপ্তর সুর।

বাবার অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে একেবারে ছুটতে চলে গেলেন সুভাষের বাড়ি। সুভাষকে বললেন, বাবা রাজি হয়েছেন, এখন গান ঠিক করতে হবে, 10 মিনিটের প্রোগ্রাম, তার মানে দুটো গান গাইতেই হবে, কি করব বল। সুভাষ তো শুনে একেবারে আনন্দে লাফিয়ে উঠেছে, বলে ঠিক আছে গান ঠিক করে ফেল। তখন কমল দাশগুপ্তর সুরে একটা নতুন রেকর্ড বাজারে বেরিয়েছে, গেছেন যোথিকা রায়, সেই গানটা খুব মনে ধরেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। গানের প্রথম লাইন ছিল, তোমার হাসিতে জাগে। সুভাষ মুখোপাধ্যায়কে বললেন, সুরটা এরকম থাক, তুই এই গানের কথা পাল্টে একটা নতুন গান লিখে দে। সুভাষ বললেন যে, এ বাবা আমি গান লিখব কি, ও গান আমার দ্বারা হবে না। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, কেন হবে না, তুই তো এত ভালো কবিতা লিখিস, তাহলে গান লিখতে পারবি না কেন, ঠিক পারবি, বসে যা গান লিখতে। সেদিন সারা দুপুর ধরে গান লেখার পর্ব চলেছে। একটা সময়

গান লেখা শেষ হলো, সুভাষ মুখোপাধ্যায় লিখলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় পড়লেন, পড়ে বললেন বাহ খাসা লেখা হয়েছে। এই গানের প্রথম লাইনটা ছিল এরকম, আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী, বাণীময় নীলিমায় শুনি তব চরণধ্বনি। এবার একটা গান তো হলো, আর একটা, আর একটা গান কোথায় পাওয়া যাবে? না বললেই তার সঙ্গে সঙ্গে গান পাওয়া যাবে না, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবারে আমরা শুনবো 1973 সালের রেকর্ডের একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, শিল্পীর নিজের সুর।

ঘড়িতে এখন সময় 10:56 হয়ে 10 সেকেন্ড। কাজেই আর তো খুব বিস্তারে কোনো কিছু বলবার সময় সুযোগ নেই, পরিস্থিতি নেই। কাজেই গল্পের যে অংশটুকু বাকি রইল, সে অংশটুকু আগামী দিনের জন্য তোলা থাক। আজ বরং এটি গান শুনতে শুনতেই শেষ করি। এবারের যে গান আজ আমরা শেষ করব যে গানে, সেটি শৈলেশ দত্তগুপ্তর সুরে শিল্পী গিয়েছিলেন। আসুন শুনি এই গান।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: Constant sneezing or blocked nose? Why? Is it because of dust, smoke, perfumes or weather changes? These may be allergy triggers. Let's hear expert advice from city's renowned doctor.
3: I am Dr. Kollan Kumar Rai from Shingrali, Nodia. Your allergy may be getting triggered by simple things around you and like dust, smoke, strong perfume, pet hair, pollution or even weather changes. If you notice sneezing or nose blockage happening again and again, try to find what is causing it and avoid that trigger as much as possible.
2: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content. Constant sneezing or blocked nose. Are you also using nasal sprays again and again for blocked nose relief? Be careful. It may actually worsen congestion. Come, let's hear expert advice from city's renowned doctor.
4: আমি ডক্টর অভিষেক ঘোষ, ফিজিশিয়ান, কৃষ্ণগড় শহর থেকে বলছি। অনেকেই নাক বন্ধ হলে বারবার নেজাল স্প্রে ব্যবহার করে। শুরুতে এটি আরামদায়ক মনে হলেও আসলে এটি উল্টো প্রভাব ফেলতে পারে। নাক ওই স্প্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং এর প্রভাব কমে গেলে আরও বেশি নাক বন্ধ হয়ে যায়। অনেকেই এটাকে অ্যালার্জি বাড়ার লক্ষণ হিসেবে মনে করে। এটিকেই রিবাউন্ড কনজেশন বলা হয়। নিজে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা করুন। অ্যালার্জির সমস্যাকে অবহেলা করবেন না।
2: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং কিংশুক ঘোষ।

0: আচ্ছা কিংশুক,
1: হ্যাঁ বলো।
0: ব্যাপারটা ভিজুয়াল না ফাইন না অ্যাপ্লাইড, কিসের কথা বলছি বলো তো? বুঝতে পারছো কিসের কথা বলছি?
1: তুমি শিল্পকলার কথা বলছো কি? বাই এনি চান্স
0: শিল্পকলার কথা বলছি, আমি ক্রিয়েটিভিটির কথা বলছি। যদি ক্রিয়েটিভিটি কারোর ভাইভ হয় আর সেই ভাইভটাকে সে জীবনে প্রফেশন হিসেবে নিতে চায়, তাহলে তার কি করা উচিত? তাহলে কি নিয়ে পড়াশোনা করা উচিত? কনফিউজ হয়ে তোমার মতো ভাবা উচিত যে আমি এটা করবো না, এটা করবো না, ওটা করবো, মানে কিংশুক তো জ্যাক অফ অল ট্রেডস।
1: এই রে, না না না না
0: লাইনটা আমি আর বলছি
1: না না না, হ্যাঁ মানে বিষয়টা ওঠাই, কিন্তু ওই যে যখন এই কনফিউশনটা চলে আসে এবং সেই কনফিউশনগুলোকেই ঠিক করে দিতে, সলিউশন দিতেই কিন্তু আমরা চলে আসি। এবং তাহলে আজকের এই তরুণের স্বপ্ন অনুষ্ঠানে আমরা তরুণ প্রজন্ম যারা স্বপ্ন দেখছো, তোমরা শিল্প নিয়ে কিছু করতে চাও, তোমরা আর্ট নিয়ে কিছু করতে চাও, তোমরা কিভাবে পড়াশোনা করতে পারো, কোথায় পড়াশোনা করতে পারো, এবং অবশ্যই যেটা সবচেয়ে প্রধান প্রশ্ন থাকে, যে পড়াশোনা তো করে নিলি, এরপর
0: পড়াশোনা নয়, তার সঙ্গে কিন্তু হাতে কলমে পড়াশোনাও আছে এবং সেই কাজটাও তোমাদের করতে হবে। আজকে আমরা কথা বলবো ভিজুয়াল আর্টস এর একটা পার্ট, অ্যাপ্লাইড আর্ট নিয়ে।
1: হ্যাঁ, এই বিষয়টা
0: হচ্ছে আমি আর কিংশুক দুজনেই এইখানে ওই নাম দুটোই জানি, তার বেশি খুব বেশি হলে আমরা জানি ছবি আঁকতে হয়, স্কাল্পটিং করতে হয়, এরপরে আমি আর কিংশুক, এরপরে তোমাদেরকে রাস্তা দেখাতে পারি।
1: না না, মানে এরপরে আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি সেটা হয়তো কোনো একটা এক্সিবিশনে গিয়ে আঁকা দেখে আসতে পারি বা দাঁড়িয়ে কিছু ভাবতে পারি ম্যাক্সিমাম। সেই জন্য আমি আর শ্রীপর্ণা ছাড়া তোমাদেরকে একদম সঠিকভাবে ঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন স্যার। স্যার আমাদের সবটা বলে দেবেন তাহলে। সুপর্ণা
0: সঙ্গে আজকে আমাদের বিশেষ অতিথি তরুণের স্বপ্নের অনুষ্ঠানে রয়েছেন কৃষ্ণেন্দু সিনহা স্যার, গেস্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড আর্ট, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। স্যারকে স্টুডিওতে স্বাগত। স্যার নমস্কার।
2: নমস্কার।
0: তো স্যারের কাছে আজকে আমরা বেশ কিছু প্রশ্ন রাখবো, যেগুলো কিংশুক বলছিল যে কিভাবে পড়বো, কোথায় পড়বো, কি ডিগ্রি হয়, বা অ্যাপ্লাইড আর্ট পড়তে গেলে আমাকে কোথায় যেতে হবে, বা কোনো এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে কিনা, আর ওই যে পরে কি হবে, তারপরে ঠিক কি করা যেতে পারে।
1: আরো একটা জিনিস আমি অ্যাড করবো জানো তো সুপর্ণা, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস এটা অনেকের ক্ষেত্রে শুনে এসেছি, আমি জানি না এটা কতটা সত্যি, সেটা হচ্ছে সবাই বলে যে সবার জন্য সব কিছু নয়। এবার এটার একটা খুব ফাইন টিউনড ভার্সন আছে, সেটা হচ্ছে যে কিছু মানুষ যে যেটা করতে ভালোবাসে তাকে যদি সেই দিকেই ঠেলে দেওয়া যায় তাহলে সে সেটা আরো ভালো করে করতে পারে। সেই জন্য আরো একটা কোয়েশ্চেন, আমি এখনই স্যারকে সব কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি না, কিন্তু আরো একটা কোয়েশ্চেন যেটা আমি অ্যাড করতেই চাইবো অবশ্যই, সেটা হচ্ছে স্যার কাদের জন্য এই বিষয়টা পড়া বেশি ভালো, যে তারা এই বিষয়টা নিয়ে ভালোভাবে এগোতে চায়। কিন্তু কিন্তু কিন্তু একদম প্রথমেই শিবর্ণা, একদম প্রথমেই আমরা খুব সহজ বিষয়টা যেটা নিয়ে যাব, তা বিষয়টা কি?
0: হ্যাঁ, এটা শুরুতেই স্যারের কাছে জানার যে স্যার আমরা অনেকগুলো শব্দ বললাম, ভিজুয়াল আর্টস, ফাইন আর্ট, অ্যাপ্লাইড আর্ট, এর পার্থক্যটা কি, নাকি জিনিসগুলো লিঙ্কড, নাকি এর কোনো ভাগ আছে, আপনি একটু আমাদেরকে যদি বুঝিয়ে বলেন।
2: বিষয়টা তো লিঙ্কড বটেই, কেননা ভিজুয়াল আর্টস হচ্ছে একটা মানে অনুষদ, আমাদের দৃশ্যকলা অনুষদ, তার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হয়, তার মধ্যে অ্যাপ্লাইড আর্ট একটা। এবারে প্রত্যেকটা বিষয়ই অবশ্যই একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেহেতু পুরোটাই আর্ট, পুরোটাই ছবি আঁকা সম্পর্কিত। কিন্তু সবার আগে এটা খুব সত্যি কথা যে অ্যাপ্লাইড আর্ট বা ফলিত কলা বিষয়টা কি, বা কমার্শিয়াল আর্ট আমরা যেটা শুনেছি অন্য জায়গাতেও, আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে এটা একদম পরিষ্কার নয় যে অ্যাপ্লাইড আর্ট বিষয়টা কি।
1: আচ্ছা,
2: তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে কমার্শিয়াল আর্ট আর অ্যাপ্লাইড আর্টের মধ্যে কিন্তু সামান্য একটা পার্থক্য আছে।

0: কমার্শিয়াল আর্ট হচ্ছে বাণিজ্যিক শিল্প,
1: ওকে,
0: অ্যাপ্লাইড আর্ট হচ্ছে ফলিত কলা।
1: আচ্ছা,
0: অ্যাপ্লাইড আর্ট আসল বিষয়টাই হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সমস্ত বিষয়বস্তুর মধ্যে আসি আর কি, সেইগুলোর মধ্যে শিল্পের কি ছোঁয়া রয়েছে।
1: আচ্ছা,
0: তো যদি ঘরে একটা ফুলদানিও কেউ সাজায়, সেটার মধ্যেও তার একটা শিল্প ভাবনা কাজ করে
1: একদম।
0: আর সেই জন্যই অ্যাপ্লাইড আর্টের মধ্যে অনেকগুলো আবার রাস্তা রয়েছে, যারা অ্যাপ্লাইড আর্ট নিয়ে পাশ করছে তারা বিভিন্ন দিকে দেখেছি তাদের কাজ করতে, যেমন ইন্টেরিয়ার ডিজাইনিং করছে, ফ্যাশনে রয়েছে তারা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিংয়ে রয়েছে, কেন তারা ডিজাইনিং নিয়ে কাজ করছে। কমার্শিয়াল আর্ট বলতে আমরা বুঝি যেটা বাণিজ্যিক শিল্প, বাণিজ্য নিয়ে যারা কাজ করছেন তাদের যখন একজন শিল্পীকে প্রয়োজন হয়, সেটা সরাসরি বিজ্ঞাপনই বলবো আমি, সেই বিজ্ঞাপন শিল্প নিয়ে কাজ করা। আর্ট কলেজে আমরা এই দুটোই শেখাই।
1: আচ্ছা,
0: আর প্রসঙ্গত একটা কথা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এখানে বলা, আমি যে প্রচুর এরকম ছাত্রছাত্রী দেখেছি যাদের উচ্চ মাধ্যমিকের পর মনে হয় অনেক হয়েছে জীবনে পড়াশোনা আর দরকার নেই, এইবারে আমরা ছবি আঁক
1: প্লাস ওয়ান।
0: তো এই ধারণাটা অত্যন্ত ভুল। আমি দীর্ঘদিন শিক্ষকতা করছি একটা কলেজে এবং নিজে যখন ছাত্র ছিলাম তখনও বুঝেছি আর্ট কলেজ কিন্তু প্রচুর পড়াশোনার জায়গা, একদমই নয়। যাদের এরম ধারণা আছে, অনেক অভিভাবকদেরও ধারণা আছে যে আমার ছেলে মেয়েটার পড়াশোনা হবে না তো ওকে আর্ট কলেজে ভর্তি করে দিই, তারা কিন্তু ভীষণভাবে অসুবিধায় পড়ে আর্ট কলেজে ভর্তি হওয়ার পর। আমরা দিনের পর দিন দেখেছি তারা থিওরি বিষয়গুলোতে আর কি পাশ করতে পারছে না, উত্তীর্ণ হতে পারছে না, তাদের দীর্ঘায়িত হচ্ছে তাদের শিক্ষা। তো সবার আগে সেটা সবাই জানতে হবে, কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো হতে হয়, পড়াশোনাটা যথেষ্ট ভালো করে করতে হয় ওখানে। সেটা
2: থিওরি ব্যাপারগুলো যে বলছেন, মানে আমরা তো এই আমার বা কিংসুকের অবস্থা একই রকম, যে ছবি আঁকবো বা স্কাল্পটিং করব বা হয়তো এই যে আপনি বললেন যে অ্যাপ্লাইড আর্টে যা যা দেখতে পাচ্ছি সেগুলোই তৈরি করব, থিওরির ব্যাপারটা কি থাকছে যে পড়াশোনা করতে হবে এই ভাবনাটা কিরকম?
0: পড়াশোনার দুটো বিষয় আছে, এক হচ্ছে শিল্প ইতিহাস,
2: আচ্ছা
0: সেটা পড়তেই হয়, আমরা কি করছি তার ইতিহাস কি, কোথা থেকে আজকে এই জায়গায় এসেছে শিল্প। তার সঙ্গে আমাদের আরেকটা বিষয় থাকে মেথডস এন্ড মেটেরিয়ালস বলে,
2: আচ্ছা
0: সেটা হচ্ছে কিছু প্রযুক্তিগত দিক আর কি, মানে যে আমরা যে টুলস নিয়ে কাজ করি সেগুলো কিভাবে ব্যবহার করব।
1: আচ্ছা,
0: এই সমস্ত আর কি আমাদের পদ্ধতিগত, যেটা একদম বিষয় ভিত্তিক হয়, মানে আমাদের পেইন্টিং এর তার যে মেথডস সেটা আলাদা, আমাদের অ্যাপ্লাইড এর মেথডস আলাদা, স্কাল্পচারের মেথডস আলাদা, তারা যেরকম মাটি পাথর ব্রোঞ্জ নিয়ে পড়াশোনা করছে, অ্যাপ্লাইডে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে শিল্পের ক্ষেত্রে, আমাদের কমার্শিয়াল আর্ট যেখানে আমরা বিজ্ঞাপন করছি কার জন্যে করছি, কেন করছি, একটা হরলিক্সের প্যাকেট করতে গেলাম কি করে করব, বা আরো অনেক যে পণ্য আমাদের যেগুলো পাই আমরা দোকানে, সেই বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করতে গেলে কারা কেনে, কেন কেনে, তাদের কি পছন্দ, কিভাবে আমরা তাদের বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষিত করতে পারি যে তারা জিনিসটা কিনবে, তো এইগুলো তাদের পড়তে হয়।
1: তার মানে শ্রীপর্ণা, মানে বিষয়টা কিছুটা আমার কাছে এরকম ভাবে আসছে যে আমরা এই সব কিছু পড়েছি মার্কেটিং এর আন্ডারে, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট এর আন্ডারে
2: ছিলাম, যে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং বলে এখন খুব বেশি করে জানি, সেটার কিন্তু একটা পূর্বতন, বা ওই বলা হয় যে ধরো যেটা একদম শুরুটা, মানে ওই সব বাচ্চারই একটা বাবা, মানে বাবার যে ব্যাপারটা, মানে বাবা মা পেরেন্টাল যে ব্যাপারটা, সেই পেরেন্ট রক যেটা বলা হয়, আমি যদি জিওগ্রাফিক দিক থেকে বলি তাহলে পেরেন্ট রকটা কিন্তু অ্যাপ্লাইড আর্ট, সেখান থেকে হয়তো কোথাও গিয়ে ডিজিটাল মার্কেটিং এর ভাবনাটা এসেছে।
1: নিশ্চয়ই তাই, আমরা আরো অনেক কোয়েশ্চেন করব, কিন্তু বিষয়
2: তোমাকে কিভাবে সেই পড়াশোনার মধ্যে আসতে হবে, তোমরা সেই প্রশ্নগুলো নিয়ে চলে আসতে পারো 0332213 1342 এই নাম্বারে। যদি ফোনে না পাও তাহলে কি করবে,
1: আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে আজকে একটা সুন্দর খুব সিম্পলিস্টিক পোস্টার রয়েছে, একদম সিম্পল পোস্টার রয়েছে, অ্যাস্থেটিক পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের কোয়েশ্চেনগুলো জানাতে পারো। আর আমার মনে হচ্ছে যে

0: দেখো শ্রীপর্ণা, আমরা কিন্তু ছোটবেলা থেকে সবাই একদম ছেঁড়া ড্রয়িং খাতায় আঁকা করেছি, মানে
1: হ্যাঁ
0: এঁকেছি, আমরা লিখেছি অনেক কিছু, মানে বিষয়টা তখন ছেঁড়া ছিল না, কিন্তু ওই হয় না, সময়ের সঙ্গে ধুলো খেতে খেতে বিষয়গুলো ছিঁড়ে যায়, স্মৃতি হয়ে যায়। কিন্তু মানে এই যে শুরু থেকে আমি শুরু করলাম এই
1: হ্যাঁ
0: কারণেই, কারণ স্যার আমি বুঝতে পারছি তোমার কনফিউশনটা।
1: না, আমার কনফিউশন হচ্ছে না, আমি হচ্ছে তুমি ফিলোসফিক্যাল হয়ে গেলে।
0: না না না না, আমি ফিলোসফিক্যাল হয়ে যাইনি। বিষয়টা হচ্ছে যে আমাদের সবাইরই তো কোথাও গিয়ে সেই শুরুটা থাকে, যে
1: একদম
0: আমরা ছোটবেলা থেকেই আঁকিমুকি করি, সেখান থেকেই আমাদের ভালোবাসা জন্মায়। সেরকমই পড়াশোনার ক্ষেত্রেও একদম প্রথমে চলে যাব, হ্যাঁ শুরু থেকে শুরু করাটা দরকার। স্যারের কাছে চলে আসবো যে কেউ যদি অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে ক্লাস 10-এ বা 11-12-এ কি এরকম কোনো বিষয় আছে যেটা নিয়ে পড়াশোনা করা উচিত, যার জন্যে তার সুবিধে হবে ভবিষ্যতে পড়াশোনা করা?
2: না, তেমন কিছু আছে বলে আমার মনে হয় না। কিছু অবশ্যই 11-12-এ আর্ট নিয়ে পড়াশোনার অপশান আছে এখন আমাদের বিভিন্ন বিদ্যালয়ে।
0: আচ্ছা,
2: কিন্তু সেটা বাধ্যতামূলক এটা আমি বলবো না, কিন্তু বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে যে একটা শিল্পের পাঠ নেওয়া, সেটা অনেক ছাত্রছাত্রীরা আজকাল একদম ছোটবেলা থেকেই শুরু করে, সেটা বিভিন্ন আঁকার স্কুলে ভর্তি হওয়া, আঁকা শেখা, এবং সেটাই আমার মনে হয় সব থেকে ভালো শিল্প শিক্ষার জায়গা, এবং তারপরে অভ্যাস করা রীতিমতো প্রতিদিন। কিন্তু আর্ট কলেজে কেউ যদি গিয়ে মনে করে যে ছবি আঁকাটা শিখবে, বিষয়টা ঠিক তেমন নয়।
0: আচ্ছা,
2: কেননা মোটামুটিভাবে একটা পাঠ নিয়েই সেখানে যেতে হয় আর্ট কলেজে গিয়ে। না, যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে শিল্প নিয়ে একটু গবেষণা, একটু ভাবনা চিন্তা, নিজের মতো করে রিসার্চ করা, বাকি বড় দাদারা কেমন ছবি আঁকছে, বিভিন্ন এক্সিবিশনে কী ধরনের ছবি আঁকা হচ্ছে সেগুলো নিয়ে। এবার যদি অ্যাপ্লাইড আর্টে আসি আমার বিষয়ে, সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড আর্ট কিন্তু ওখানে গিয়ে আমাদের ড্রয়িং শেখানো ঠিক হয় না।
0: আচ্ছা,
2: অ্যাপ্লাইড আর্টের যে বিভিন্ন ধারা যেগুলো, সেই রাস্তাতেই আমাদের শিক্ষাটা একদম শুরু থেকেই হয়। আর্ট কলেজের ফার্স্ট ইয়ার থেকেই তাদের প্রচ্ছদ আঁকা, আলপনা, লোগো ডিজাইন, যেগুলো সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত,
0: আচ্ছা
2: সেগুলো দিয়েই আঁকানো শুরু হয় সেগুলো। সুতরাং সেখানে গিয়ে কেউ একটা ফিগার ড্রয়িং শিখবে বা কোনো কম্পোজিশন করবে সেটা কিন্তু হয় না।
1: সেটার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে,
2: সেটা আলাদা। কিন্তু তাও আমি বলবো যে ছাত্রছাত্রীরা কিন্তু স্কুল লাইফেই তাদের শিল্প শিক্ষার একদম ধারণাটা, ভিত্তিটা

0: তৈরি করে নিলে ভালো হয়।
1: ওকে,
0: আর্ট কলেজ কখনোই তাদের সেই জায়গাটা তৈরি করে দেবে না।
2: মানে একটা দেখার চোখ থাকাটা খুব দরকার, যেটা দিয়ে এসে যে আমি উচ্চতর শিক্ষার যে পড়াশোনা বা বাণিজ্যিক ভাবে যে পড়াশোনাটা আমি করতে চাইছি সেটা করতে পারবো।
0: দেখার চোখ তো অবশ্যই দরকার, কেননা ভিজুয়াল আর্টস এটা, সেই জন্যই নাম যে যারা ঠিক ঠিক দেখে বা ভালো দেখে তারাই ভালো সৃষ্টি করে।
2: স্যার, আমরা এখন একটা কথা খুব বলি আমাদের এই জেন আলফা বা জেন জি যারা, যে আর্ট অফ নোটিসিং ওয়ার্ডটা,
1: ইয়েস ইয়েস দা আর্ট অফ নোটিসিং,
2: সেটা কোথাও গিয়ে ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে
0: অবশ্যই সরাসরি ভাবে যুক্ত, যে আগে ভালো করে দেখতে হবে, নইলে সে আঁকবে কি করে।
1: হ্যাঁ, মানে আমরা সবাই দেখি কিন্তু আমরা নোটিস করি না। এবার আমরা একটু ফিরে আসি স্যার পড়াশোনাতে, সেটা হচ্ছে যে প্রবেশিকা পরীক্ষা, যে ধরুন তার মানে ইলেভেন টুয়েলভ এরকম কোনো স্পেসিফিক সাবজেক্ট নেই বিশেষভাবে পড়াশোনা করার জন্য, তাহলে সেই ইলেভেন টুয়েলভের পরে সে ভাবলো যে না আমি আর্ট মানে এই বিষয়গুলো নিয়েই পড়াশোনা করব, তাহলে তার কাছে কি কি সুযোগ রয়েছে আমাদের এখানেই ভারতবর্ষে এবং বিদেশে, আর তার জন্য কি কি প্রবেশিকা পরীক্ষা বা কোনো অন্যভাবে যদি পড়াশোনা করা যায়, যে যদি ডিপ্লোমা এরকম কিছু থাকে, এইগুলো যদি আপনি একটু ভালো করে বলেন।
0: আর্ট কলেজে যাওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা সব জায়গাতেই আছে, সেটা সরকারি বা বেসরকারি কলেজ স্কুল হোক, যাই হোক না কেন প্রবেশিকা পরীক্ষা সব জায়গাতেই হয়।
2: মানে এগুলো প্রত্যেকটা আর্ট কলেজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের প্রবেশিকা পরীক্ষা,
0: এখনো আমি তাই বলবো, কেননা সিইউইটি একটা পদ্ধতিতে এখন পরীক্ষা হয়, কিন্তু ভারতবর্ষের সব সরকারি কলেজ এখনো সেটা গ্রহণ করেনি।
1: আচ্ছা,
0: তাই বেশ কিছু আর্ট কলেজ আছে যারা নিজেদের মতো করে তাদের পরীক্ষা ব্যবস্থা রাখে।
1: ওকে,
0: মোটামুটিভাবে আমি ছাত্রছাত্রীদের বলবো যে আমরা সবসময় জানি যে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা নিচ্ছি তারা ক্লাস টুয়েলভ পাশ করে আসছে, তাই তারা তো শিল্পী নয়, শিল্পী হতে আসছে, তাই অবশ্যই তাদের আমরা সেই চোখেই দেখি যে তাদের ভাবনাটা কতটা উন্মুক্ত, হ্যাঁ, আর কতটা তারা ড্রয়িং করতে পারে, এই দুটোই দেখা হয়। আর কিছু আর্ট কলেজ আছে যাদের একটা থিওরি এক্সামও হয়, একটা লেখা পরীক্ষা, সেটাও কিন্তু মোটামুটিভাবে ক্লাস টুয়েলভ অনুযায়ী ওই একটা রচনা লেখো তোমার অভিজ্ঞতার উপর, এরমই হয় যে টুকটাক লিখতে পারে কি না দেখা, যে কারণটা আমি বললাম যে যেহেতু থিওরি আছে তাই একটু তো তাদের পড়াশোনাটা জানতে হবে, তো সেই কথাটা ভেবেই তাদের একটা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়। তবে আমি ছাত্রছাত্রীদের বলবো যে ভর্তি হওয়ার আগে তারা যেন ওয়েবসাইট ভালো করে দেখে, কারণ অনেক কলেজ আছে যাদের পরীক্ষা ব্যবস্থা প্রতি বছর পাল্টায়, এরম নয় যে এবছর একটা জায়গায় একটা পরীক্ষা হলো একটা পদ্ধতিতে, তার মানে পরের বছর সেই পদ্ধতিতেই হবে,
2: পদ্ধতি পাল্টাচ্ছে, প্রশ্ন পাল্টাচ্ছে, প্রশ্নের ধরনও পাল্টাতে পারে।
0: সুতরাং এটা কিন্তু তাদের ওয়েবসাইট দেখতে হবে, একটু জানতে হবে।
1: আচ্ছা,
0: বিভিন্ন আর্ট কলেজ, এবার বাইরের ব্যাপারটা বলি, বিদেশের কলেজে ভর্তির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা কিছু কাজ দেখতে চায়।
1: আচ্ছা,
0: অবশ্যই ক্লাস টুয়েলভ এর পরে কেউ যদি গ্র্যাজুয়েশনের জন্য যায় সে তো তার পোর্টফোলিও দেখাতে পারবে না আর্টের উপর, মোটামুটি যতটুকু সে স্কুলে শিখেছে বা প্রাইভেটলি কোথাও শিখেছে সেটা। এরপরে যেটা হয় একটা ইন্টারভিউ হয়, সেটা অনলাইনে অবশ্যই,
1: ওকে,
0: এবং তারপরে তারা চেষ্টা করে যে তার থেকেই বাছাই করে নিতে যে কাকে নেবে কাকে নেবে, বিদেশের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেল হোক বা পোস্ট গ্র্যাজুয়েশন হোক, দুটোর ক্ষেত্রে একই পদ্ধতিতে হয়।
1: আচ্ছা স্যার, আপনি যেটা বললেন এই প্রশ্নতেই আসবো, যে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে গেলে কীরকম কোর্সেস আছে, মানে ধরুন ডিপ্লোমা হয়ে গেল বা ব্যাচেলার্স হয়ে গেল বা মাস্টার্স হয়ে গেল, তো কী কী কোর্সেস রয়েছে যার আন্ডারে পড়াশোনা করা যায়?
0: ডিপ্লোমা কোর্স সামান্য একটা দুটো জায়গায় আসে কলেজগুলোতে, সব জায়গাতেই ডিগ্রিই দেয়।
1: আচ্ছা,
0: সেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, একদম যেটা আমাদের অন্যান্য পড়াশোনাতে গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটাই।
2: স্যার, এই ক্ষেত্রে অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে ডিগ্রিটার মানে পুরো নামটা কি, মানে ধরুন একটু,
0: বিএফএ, এমএফএ, ব্যাচেলর ইন ফাইন আর্টস, ব্যাচেলর ইন এই ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস নিয়ে একটা কনফিউশন এখনো আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় রয়েছে, কেননা আমরা ফাইন আর্টস বলতে আমাদের নিজস্ব ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি ফাইন আর্টস ডিপার্টমেন্ট আলাদা, ভিজুয়াল আর্টস আলাদা, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে ডিগ্রি নিয়ে বেরোয় সেটার নাম কিন্তু ফাইন আর্টস।
2: আচ্ছা আচ্ছা,
0: সেটা ইউজিসির কিছু নর্মস আছে, সেই অনুযায়ী এরমভাবে চলে।
2: আচ্ছা স্যার, এক্ষেত্রে এই যে ডিগ্রির যে বিষয়টা, যে ধরুন রবীন্দ্রভারতী থেকে কেউ হয়তো পড়াশোনা করে বেরোলো ব্যাচেলার অফ ফাইন আর্টস নিয়ে, সে হয়তো পরবর্তীকালে ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে কোথাও হয়তো মাস্টার্স করতে চাইছে, সেক্ষেত্রে কি তার এই ডিগ্রিটা অ্যাপ্লিকেবল প্যান ইন্ডিয়াতে, মানে সমগ্র ভারতের যে কোনো জায়গাতে সে ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে পারবে, মানে উচ্চতর শিক্ষায়?
0: 100%, তার কারণ যে কোনো বিষয়

0: বিষয়ে যেভাবে গ্র্যাজুয়েশন হয় সেই একইভাবে আমাদের আর্ট কলেজের গ্র্যাজুয়েশনও ভ্যালু একই।
1: আচ্ছা,
0: সুতরাং সে মাস্টার্সের জন্য অবশ্যই যে কোনো জায়গায় চেষ্টা করতে পারবে।
1: ওকে স্যার, একটা ছোট্ট কোয়েশ্চেন, যেটা অনেক বিষয় আমাদের অনেকের মনেই আসে যে গ্র্যাজুয়েশন তো করে নিলাম, ব্যাচেলার্স করে নিলাম, মাস্টার্সটা না করেই আমি কাজের ক্ষেত্রে ঢুকে যাই বা কাজের দিকে চলে যাই, তো কেউ যদি অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করে তার ক্ষেত্রে মাস্টার্সটা কতটা ইম্পর্টেন্ট, নাকি মাস্টার্স না করেও সে যদি কাজের দিকে ঢুকে যায় তার জন্য বেশি ভালো হবে সেটা?
0: এটা সম্পূর্ণ নির্ভর করছে সে কোন সেক্টরে কাজ করছে।
1: আচ্ছা,
0: অ্যাপ্লাইড আর্টের সব থেকে বড় একটা জায়গা আছে, সেটা হচ্ছে এত রকম কাজ করা যায়, এতভাবে যে সেগুলোর জন্যে অনেক কাজ আছে যেগুলো গ্র্যাজুয়েশন যথেষ্ট।
2: স্যার, এগুলো কোন কোন সেক্টর যদি বলেন?
0: যেমন ধরো বিজ্ঞাপন শিল্পে সে যদি যায়, কোনো অ্যাড এজেন্সি, অ্যাড এজেন্সি মাস্টার্স সবসময় চাই সেটা নয়।
2: আচ্ছা
1: আচ্ছা,
0: যদি সে ফ্রিল্যান্স করতে চায় তাহলে তো তার সেটার মাস্টার্স করার প্রয়োজনই পড়বে না। আবার যদি সে শিক্ষক হতে চায়, সে যদি এডুকেশন লাইনে থাকতে চায়, তাহলে অবশ্যই মাস্টার্স তো করতেই হবে, তার সঙ্গে নেট এবং পিএইচডিটাও করতে হবে,
2: নেট কোয়ালিফাই করারও একটা ব্যাপার
0: অবশ্যই। কারণ এখন তো যে কোনো অধ্যাপনার জন্য নেট এবং পিএইচডি বাধ্যতামূলক হয়েছে, সুতরাং সেগুলো করতেই হবে। আবার গ্র্যাজুয়েশন করার পর অনেককে আমি চিনি যারা বিভিন্ন সরকারি বেসরকারি সরকারি বলবো না বেসরকারি জায়গাতেই চাকরি করছে, কেননা অ্যাপ্লাইড আর্ট নিয়ে পাশ করে কিন্তু স্কুলে প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন যারা অ্যাপ্লাইড আর্ট নিয়েই পাশ করেছেন।
1: আচ্ছা
2: স্যার, স্কুলের কথা যখন বলছেন, এখানে কি আমরা তো জানি এখন এই মুহূর্তে বিএড একটা খুবই ম্যান্ডেটরি জায়গা স্কুলে পড়ানোর ক্ষেত্রে, স্কুল টিচিং লেভেলে, তো যারা অ্যাপ্লাইড আর্ট নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলো, স্নাতক করার পরে তারা, সেক্ষেত্রে কি তাদেরকে বিএডটা করতে হচ্ছে কোনোভাবে না?
0: সরকারি ক্ষেত্রে করতে হয়, সরকারি ক্ষেত্রে করতে হয়, কিন্তু বেসরকারি বলতে আমি অনেক এরকম কলকাতা শহরে ইংরাজি মাধ্যমের স্কুল আছে যেখানে অনেক আমাদের ছাত্রছাত্রীরা চাকরি করছেন এবং ভালো ভালো চাকরি, ভালো স্কুলে ঠিকঠাক করেই করছেন তারা।
2: আচ্ছা,
0: তাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি যথেষ্ট হয়েছে, অনেকের মাস্টার্স থাকলে তো ভালোই, শিক্ষা তো কখনো ফেলা যায় না, উচ্চ শিক্ষা সবসময়ই ভালো। এবং এটাও বলবো, অনেকে মনে করেন যে গ্র্যাজুয়েশন করেছি উপার্জনে যাই, পরে হয়তো আমি
1: উচ্চ শিক্ষাটা দেখব,
0: সেটাও আমি বলবো যে হয়তো সবসময় হয় না সেরকম ভাবে, পড়াশোনা সবসময় একটানা করে নেওয়া ভালো,
2: একটানা করে নিয়ে তারপরে কাজের জায়গায় বা কাজ করতে চাইলে কাজের দিকেই চলে যাওয়া,
0: দুটো বছরের তো ব্যাপার, তো করে নেওয়ার জন্যই বলবো আমি ছাত্রছাত্রীদের যে করে নিক।
1: একদমই তাই স্যার, যেটা বললেন তোমাদের আই গেস ক্লিয়ার হয়ে গেছো, যারা তোমরা পড়াশোনা করতে চাও বা তোমাদের কিউরিওসিটি ছিল যে কি হয় বিষয়টা, যে তোমরা চাইলে কিন্তু পুরো পড়াশোনা একসঙ্গে কমপ্লিট করে নিতে পারো, আর যদি তোমরা এডুকেশন সেক্টরেই থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের পিএইচডিও তোমাদের করতে হতে পারে, আর তোমরা
2: যদি কাজের দিকে চলে যাও, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি একদম ওয়ার্ক ফিল্ডে সরাসরি ঢুকে পড়তে চাই,
1: তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো, পরেই
2: তোমরা চলে যেতে পারো।
1: এইবার আরো কিছু কোয়েশ্চেন আসে, মানে স্যার কিছুটা বলে দিয়েছেন কোন কোন সেক্টরে কাজ করতে তোমরা পারবে, সেই কোয়েশ্চেনে কিন্তু আরো আসবো, যে আরো ডিটেইলসে জানবো যে কোন কোন সেক্টরে কাজ করতে পারবে, এবং তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জানো তো প্রশ্ন যেটা আমার মাথায় আসছে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই এআই নিয়ে কথা বলি, আমরা সবাই ডিজিটাল আর্ট নিয়ে কথা বলছি, তো যারা পড়াশোনা করছে তাদের কাছে এই ডিজিটাল বিষয়টা কতটা এখন প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে স্কোপ, কিন্তু এই সব কিছুর মাঝখানে দেখো এই যে বিষয়টা, এটা তো সাজিয়ে রাখার বিষয়, আমরা সবসময় সেটা তুলিতে সাদা কাগজেই সাজিয়ে রাখি বা আমরা স্কাল্পচার দিয়েই সাজিয়ে রাখি বা আমরা টুকরো টুকরো কিছু জিনিস দিয়ে কিছু একটা ক্রিয়েটিভ তৈরি করি।
2: আর অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে স্যার যেভাবে বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছেন যে কী কী বিষয় নিয়ে পড়তে হয় বা কী কী সেক্টর রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার খেয়াল করে দেখো বাণিজ্যিকভাবে খুবই জড়িত,
1: একদম
2: তার মধ্যে সেখানে কিন্তু আরও যে জায়গাগুলো রয়েছে বা আমি কীভাবে একটা মানুষকে দেখছি বা কীভাবে একটা ছবিকে দেখছি সেই বিষয়টা কিন্তু ফুটে উঠছে বা আসছে কোথাও গিয়ে সেটার ধারণাটা
1: নিশ্চয়ই। কিন্তু এই যে সবকিছু আমরা সাজাই, সাজানো জিনিস দেখতে ভালো লাগে, সেরকমই একটা আমার খুব প্রিয় গান, আমি জানি তোমারও খুব প্রিয় গান ঝিপর্ণা, তো শাহানা বাজপেয়ীর কণ্ঠে তোমাদের সবার জন্য রইল এই গানটা, ফিরে আসছি গানের পর।

0: তাহলে মোটামুটি সব সাজিয়ে টাজিয়ে ফেললে তোমরা সব কিছু সাজিয়ে নাও। আর সাজাতেই তোমরা যদি চাও, তোমরা যদি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে চাও, তাহলে তোমাদের জন্য অবশ্যই অ্যাপ্লাইড আর্ট বিষয়টা, তোমরা কী করে পড়াশোনা করবে, কোথায় পড়াশোনা করবে, এতক্ষণ কিন্তু স্যার আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন। তাহলে সুপর্ণা, এরপরে কী প্রশ্ন আসে?
1: এরপরে স্যারের কাছে আমার যে প্রশ্নটা, যে স্যার এই যে সাজানো গোছানোর কথা হচ্ছে, সেখান থেকেই একটা শব্দ আমরা অনেকেই হয়তো শুনে থাকি বা হয়তো কলেজে উঠে শুনলাম যখন আমরা পড়তে যাচ্ছি বিএফএ ডিগ্রিটা, যে পোর্টফোলিওর একটা ব্যাপার থাকে। এই পোর্টফোলিও জিনিসটা কি, আর এটা কিভাবে একজন ছাত্র বা ছাত্রী তৈরি করবে যে অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করছে, আর এটা ঠিক কতটা গুরুত্ব চাকরির ক্ষেত্রে বা নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে?
2: চাকরির ক্ষেত্রে বা নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে তো পোর্টফোলিও অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভর্তির ক্ষেত্রে নয়। আমি আবার বলবো যে আসলে কি হয়, আমরা যখন ক্লাস টুয়েলভ পাস করে আসা কোনো ছাত্রছাত্রীকে আমাদের ভর্তি নিচ্ছি, তখন আমরা জানি যে তার পোর্টফোলিওয় খুব একটা ছবির ব্যাপার থাকবে না, সেই জন্যই আমাদের পরীক্ষার ব্যবস্থা হয়।
0: আচ্ছা,
2: কিন্তু তখন তারপরে যখন মাস্টার্সের এন্ট্রিটা হয়, তখন একটা পোর্টফোলিও থাকে, তখন আমরা জানি যে তারা চার বছর শিল্প নিয়ে পড়াশোনা করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে একটা পোর্টফোলিও থাকবে। তাদের চার বছরের যত কাজ তারা করেছে তার মধ্যে নিশ্চয়ই ভালোগুলো নিয়ে তারা একটা ভালো পোর্টফোলিও বানাবে, যেখানে তারা তাদের পছন্দের কাজ দেখাবে যে আমি গত চার বছর কলেজে কী করেছি না করেছি। সুতরাং সেটা ইম্পর্টেন্ট হয় তখন।

0: কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তির জন্য আমরা পোর্টফোলিওকে অতটা গুরুত্ব দিই না।
1: আচ্ছা, তাহলে তোমাদের কাছে যদি পোর্টফোলিও
2: ব্যাপারটা হচ্ছে যে আমার এত বছর মানে আমি পড়াশোনা করেছি, কাজ করেছি, সেটার একটা ওই ওয়ার্কবুক টাইপের বলা যেতে পারে,
0: এটাকে বাছাই করা কিছু ভালো কাজ,
2: বাছাই করা ভালো কাজ হ্যাঁ
0: দেখাবো।
1: আচ্ছা, একদম, মানে দ্য ওয়ার্কস দ্যাট ডিফাইন্স ইউ, মানে আমার করা বেস্ট কাজ,
2: মানে যেটা আমাকে আমার মতো করে তুলে ধরে,
1: আমার ভাবনা চিন্তাকে তুলে ধরে, মানে আমার ওয়ে অফ থিংকিং বা ওয়ে অফ একটা বিষয়কে দেখাকে আরো পরিষ্কারভাবে তুলে দেয়। তাহলে তোমাদের যদি এখনো পর্যন্ত পোর্টফোলিও না হয়ে থাকে এবং তোমরা ভাবো যে তাহলে পড়াশোনা কি করতে পারবো, না একদমই না, তোমরা পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করতে করতে একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করো, যাতে তোমাদের অবশ্যই দুটো দিকেই হেল্প হবে। স্যার যেরকম বললেন, মাস্টার্সের ক্ষেত্রে সুবিধে হবে, বা তোমরা যদি গ্র্যাজুয়েশনের পরেই কাজ করতে চাও, সেখানে আমার মনে হয় যে পোর্টফোলিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায় বাইরে কাজের ক্ষেত্রে। এইবার চলে আসি কাজের ক্ষেত্রে। স্যার, পড়াশোনা হয়ে গেল, প্রধান সবচেয়ে প্রধান প্রশ্ন যেটা সবাইকে জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে পড়াশোনা করে নিবি, বুঝতে পারছি যে আর্ট নিয়ে পড়াশোনা করতে চাইছিস, কিন্তু তারপর কি, মানে পড়া কাজকর্ম করতে পারবি না, এটা ছাড়া আর কি করিস? এইটাই প্রশ্ন যে আর কিছু না করেও এই প্রফেশনেই, এই ফিল্ডে কীরকমভাবে কাজ করা যায়, কোন কোন সেক্টরে কাজ করা যায়।
0: এটা একটা খুব ভালো প্রশ্ন। তার কারণ হচ্ছে যে শিল্প নিয়ে পড়াশোনা করতে গেলে এখনও আমাদের সমাজের অনেকের কাছে প্রশ্ন তৈরি হয় যে ভবিষ্যতে কী করবে, তার কারণ এখনও এটা এতটা গ্রহণ হয়নি আমাদের সমাজের কাছে।
1: একদম,
0: সবাই মনে করছে যে অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে, বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তার ভবিষ্যৎ শেষ,
2: তথাকথিত পড়াশোনা যেগুলো রয়েছে
0: তো না হলে হবে না। তো না, বিষয়টা একদমই তা নয়। শিল্পের যারা আর্ট কলেজ থেকে, বিশেষ করে সরকারি কলেজ থেকে পাশ করছে, তাদের চাকরির অনেক জায়গা আছে এবং তার বেশ কিছু আছে সরকারি জায়গায়। আমি অধ্যাপনার কাজ বাদ দিয়েই বলবো, অধ্যাপনা তো রয়েছে, তার সঙ্গে প্রচুর মিউজিয়াম আছে যেখানে কিন্তু শিল্পীদের নেওয়া হয়।
2: মিউজিয়াম?
0: হ্যাঁ।
2: আচ্ছা,
0: আমাদের মিউজিয়ামগুলো সবগুলোতেই লাগে এবং সেখানে কিছু ডিসপ্লে করার যে জায়গাগুলো সেখানে শিল্পীদের কাজ থাকে।
1: আচ্ছা,
0: অন্যান্য আরও ব্যাপার থাকে। তো এছাড়া আমাদের সরকারি বিভিন্ন বিজ্ঞাপন, আমাদের সরকারি DAVP বলে একটি সংস্থা আছে।
1: আচ্ছা,
0: তো তার নামটা এখন অবশ্য পাল্টে CBC হয়েছে।
1: ওকে,
0: সেটা সরকারি অ্যাড এজেন্সি বলতে আমরা যদি কিছু বুঝি আর কি, তাহলে ব্যাপারটা তাই।
1: আচ্ছা,
0: সরকারের সমস্ত বিজ্ঞাপন সেখানকার শিল্পীরা
2: করে দেখে থাকে।
0: তো এছাড়া রেলের যে বিজ্ঞাপন আমরা দেখি সেটাও কিন্তু সরকারি বিজ্ঞাপন, সেখানে সরকারি ছেলেমেয়েরা চাকরি করে।
1: আচ্ছা,
0: তো সরকারি চাকরির অনেক জায়গা আছে যেখানে সরকারি কলেজ থেকে পাশ করা যারা তাদের ব্যবস্থা হয় চাকরি। তবে হ্যাঁ, শিল্পীদের অনেককে দেখেছি আমি যে ওই সরকারি চাকরির জায়গায় না থেকে তারা নিজেদের মতো কাজ করতে চায়, সেখানে বিজ্ঞাপন তো রয়েছে। সুতরাং আমার সত্যি কথা, এরম দেখা কোনো বিদেশে আমাদের আর্ট কলেজ থেকে পাশ করা মানুষ নেই যারা খুব একটা সেরম কিছু কাজ করছে না, সবাই নিজেদের মতো করে নিয়েছে এবং তার এতগুলো সেক্টর। আমি সেটাই বলছি যে আমার আর্ট কলেজেরই এমন অনেক মানুষ আছেন আমার পরিচিত যারা মুম্বাইতে সেট ডিজাইনিং এর কাজ করছেন বিভিন্ন, এবং বিভিন্ন ভালো জায়গায় কাজ করছেন।
2: অসাধারণ।
0: হ্যাঁ, তো এরকম আছে অনেক জায়গায় যে তারা আর্ট নিয়েই পড়াশোনা করেছে এবং তাদের মতো করে।
2: অর্থাৎ স্যার, চাইলে যে কেউ বেসরকারি জায়গাতেও কাজ করতে পারে, নিজের মনের মতো প্রায় 24 ঘন্টাও কাজ করতে পারে, বা কোনো সরকারি জায়গাতে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েও কিন্তু এগোতে পারে।
0: শিল্পী হওয়ার প্লাস পয়েন্ট,
1: এই যে ইন্ডিপেন্ডেন্স,
2: ইন্ডিপেন্ডেন্স একদম,
1: আমরা সবাই যেটা চাই, ফ্রিডম চাই আমরা কাজের ক্ষেত্রে, সেখানে গিয়ে তোমরা যদি ফ্রিডম ভালোবাসো, তোমরা আর্ট ভালোবাসো, তোমরা অনেক সেক্টরেই কাজ করতে পারবে। স্যার যেরকমটা বললেন,
2: লাইভে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, সৌভিক সরকার অভি স্যারের কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে কোন কোন সফটওয়্যার শেখাটা অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে জরুরি, এবং তার সঙ্গে কলেজে পড়ার সময় কিভাবে নিজের নেটওয়ার্ক ও অভিজ্ঞতা বাড়ানো যায়। অর্থাৎ এটাও কাজের ক্ষেত্রেই অনেকটা অ্যাপ্লিকেবল, কিন্তু তারও আগে কিংশুক তুমি বলছিলে যে এই যে সফটওয়্যারের যে ব্যাপারটা বা AI এর যে একটা খুব যুগোপযোগী একটা সময়ে চলছে, এইগুলোকে স্যার আমরা কিভাবে, মানে যারা পড়ছে তারা কিভাবে বিষয়টাকে ব্যবহার করবে?
0: আমি প্রথমেই বলবো যে সফটওয়্যার জেনে আর্ট কলেজে যেতে হবে এরম বিষয়টা নয়।
2: আচ্ছা
1: আচ্ছা,
0: কিন্তু কম্পিউটারটা জানতে হবে। সে যদি কম্পিউটার ব্যবহার করতে জানে ঠিকঠিক করে, সেটা আজকাল সবাই জানে, যারা মোবাইল ব্যবহার করে সে তো এখন স্কুল লেভেল থেকেই সবাই মোবাইল ব্যবহার করে, সুতরাং কম্পিউটার ব্যবহার করা তাদের কাছে খুব একটা কঠিন হবে না। বিভিন্ন

0: অ্যাপ্লিকেশানস তারা মোবাইলে ব্যবহার করছে। এরপরে যে প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো, যেগুলো অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে তো পুরোটাই সফটওয়্যার নির্ভরই আমি বলবো, সেটা পুরোটাই কলেজে শেখানো হয়।
1: আচ্ছা,
0: যতটা তাদের প্রয়োজন।
1: ওকে,
0: তবে হ্যাঁ, সরকারি কলেজে ক্লাস করানোর চাপটা শিক্ষকদের এত বেশি থাকে, শুধু সফটওয়্যারের ক্লাস তো করানো যায় না, তো ফলে এটা হতে পারে যে ছাত্রছাত্রীদের আলাদা কোনো জায়গা থেকে হয়তো আরেকটু বেশি সফটওয়্যারে ভালো হওয়ার জন্য তারা শিখতে পারে, এটা প্রয়োজন হতেই পারে।
1: ওকে,
0: কিন্তু সফটওয়্যার আমাদের কলেজে শেখানো হয়।
1: বুঝলাম। এখন যারাই শিখতে চাও, তোমরা সবাই জানো যে এখন প্রচুর ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তোমরা শিখে নিতে পারো, সেটা ছাড়াও অবশ্যই অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তোমরা অবশ্যই টাকা দিয়ে কোর্স করতে পারো, কিন্তু কোনো কারণে যদি তোমরা টাকা দিয়ে কোর্স নাও করতে পারো, এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও দেখে, প্রসেস দেখে নিজেরাই শিখে নিতে পারো। স্যারকে আমি একটা মানে একটা কোয়েশ্চেন জানাতে চাই, আমার মাথায় হঠাৎ করে আসলো, সেটা হচ্ছে যে আজকের দিনে সব কিছুরই একটা ডিজিটাইজেশন হয়েছে, তো আমরা ডিজিটালি এখন অনেক জানি যারা আর্টিস্ট বা ইলাস্ট্রেশন, এখন অনেকটাই ডিজিটালি হয়ে গেছে, আমরা ট্যাব ইউজ করছি বা অনেক সময় আমরা কিছু রাইটিং প্যাড ইউজ করছি যেখানে আমরা ডিজিটালি ড্র করছি স্টাইলাস বা পেন দিয়ে, র্যাদার দ্যান খাতা কাগজ বা কাগজ পেন দিয়ে ড্রয়িং করা। তো এই ক্ষেত্রে এই ডিজিটাইজেশনটা কতটা এই আর্ট সেক্টরে প্রয়োজন এবং মানে কাউকে শেখার প্রয়োজন?
2: আমি বলে দিচ্ছি তোমার প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে একই রকমের প্রশ্ন যে স্যার অনেকেই আঁকতে ভালো পারে না, তারা অনেকেই অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করে কিন্তু খুব ভালো জায়গায় কাজ করছে, তো এই যে ক্রিয়েটিভ যে থিঙ্কিং বা পোস্টার বানানো বা বিজ্ঞাপন তৈরি করা, এই আঁকতে না পারাটাকে কোনোভাবে ঢেকে দিচ্ছে খামতিটাকে, এবং সেটা কি খুব হেল্প করছে কোথাও গিয়ে অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়ার ক্ষেত্রে?
0: হয়তো কম্পিউটার বা ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক মানুষকে সাহায্য করেছে, যে যারা যাদের ততটা স্কিল নেই, ততটা কোয়ালিটি নেই, কিন্তু কোথাও থেকে আমার মনে হয় যে তাদের একটা জায়গায় গিয়ে থেমে থাকতে হবে, তারপরে হয়তো তারা আর এগোতে পারবে না, কেননা ডিজিটাল প্ল্যাটফর্ম সবটা তাকে হেল্প করতে পারবে না।
1: আচ্ছা,
0: এক্ষেত্রে একটা খুব বিষয় ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে সে আগে নিজেকে বুঝুক যে সে কতটা ড্রয়িং জানে বা কতটা ডিজিটালি স্ট্রং, সেই অনুযায়ী সে তার ভবিষ্যৎটাকে তৈরি করুক যে আমি এইটা করব যেখানে আমার ড্রয়িং অতটা স্ট্রং না হলেও চলবে,
2: না হলেও চলবে, বাকিটা দিয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারব।
0: অ্যানিমেশন ফিল্মেও কিন্তু অনেক সেক্টর থাকে যেখানে আর্টিস্ট লাগে, মানে ড্রয়িং করতে হয়,
2: ড্রয়িং করতে হয়,
0: কিন্তু আর্টিস্ট লাগে, তাদের চিন্তা ভাবনা লাগে।
1: ওকে, মোটামুটি সবটাই হয়ে গেল। আমি একটা ফেসবুকে আমাদের পোস্টার তোলাম একটা কমেন্ট পেয়েছি, সেখানে সৌমেন দাস টোমাপাড়া থেকে বলছেন যে গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করা ছেলেমেয়েরা কীভাবে যোগাযোগ করতে পারবে, এবং এই বিষয়ে যদি স্যার একটু বলে দেন যে যারা গ্রাম থেকে আসছে, মানে শহর কলকাতায় যারা থাকে না, শহর কলকাতা থেকে একটু দূরে থাকে, তারা কী করে কন্ট্যাক্ট করতে পারবে এবং তারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার জন্য এগোতে পারবে?
0: কন্ট্যাক্ট করার একটাই জায়গা, সেটা হচ্ছে ওয়েবসাইট,
2: কলেজের
0: সমস্ত কলেজ তাদের বিজ্ঞাপন দেয় ওয়েবসাইটের মাধ্যমে, সেখান থেকেই তাদের দেখে নিতে হবে, তাদের বারবার আসারও দরকার নেই, আজকাল ফর্ম ফিল আপ সমস্ত সে ঘরে বসেই করতে পারবে।
2: আচ্ছা,
0: পরীক্ষা দিতে আসতে হবে সেটা তো হবেই, এবং তারপরে আমাদের এখানে অনেক থাকার জায়গা আছে আর্ট কলেজের কাছাকাছি, তারা থেকে এখানে পড়াশোনা করতেই পারে, এরকম অনেকেই আসেও, আমাদের গ্রাম থেকে আসা প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এখানে পড়াশোনা করছে।
1: আচ্ছা, তাহলে মোটামুটি অ্যাপ্লাইড আর্ট বিষয়টা আমরা বুঝে গেলাম আজকে। ভিজুয়াল আর্টস, যেটা আমাদের প্রথমে সিপনের আমার একটা খুবই ডাউটের বিষয় ছিল, যে
2: আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল এবং সেটা আমরা ঠিকই করেছিলাম যে স্যারের কাছ থেকে
1: আমরা জেনে নিয়েছিলাম,
2: এবং বাকি শ্রোতা বন্ধুদের জন্য আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করব।
1: তাহলে আজকের এই যে ধরো এতক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম, যে অ্যাপ্লাইড আর্টস স্যার আমাদের অনেক কিছু বলে দিলেন যে অ্যাপ্লাইড আর্ট নিয়ে কি করে পড়াশোনা করব,
2: কোথায়
1: পড়াশোনা করব,
2: কিভাবে করবে, পড়ার ক্ষেত্রে কি কি থিওরি এবং প্র্যাকটিক্যাল থিওরিটা নিয়েও তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, যে বইপত্র পড়বো না বললে হবে না, এই ব্যাপারটাও কিন্তু থাকছে। তার পাশাপাশি কাজের জায়গায় তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, তুমি সরকারি বেসরকারি যে কোনো জায়গাতে তুমি কিন্তু ভবিষ্যতে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তথাকথিত পড়াশোনার বাইরেও রয়েছে, সেটা কিন্তু স্যার খুব সুন্দরভাবে তোমাদেরকে বলেছেন, তাই চিন্তার কিছু নেই। যারা সদ্য টুয়েলভ দিলে তারা কিন্তু চাইলেই
1: তোমরা, হ্যাঁ, আমরা তোমরা আর্ট নিয়ে পড়াশোনা করতে পারো একদম, মানে আমি বুঝতে পারছি কিছুটা সময় রয়েছে, কিন্তু যারা আমাদের সঙ্গে শোনো, তোমরা তোমরা জানো যে এখন এই সময় একটা খুবই স্পেশাল একটা সেগমেন্ট চলছে,
2: আমরা সেই সেগমেন্টে আমরা আসবো,
1: কিন্তু স্যারের কাছে একটা
2: আমরা
1: ক্লোজিং জিনিস জানবো, যে স্যার যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাইছে বা যারা স্বপ্ন দেখছে পড়বে, তাদের সবার জন্য যদি আপনি কিছু বলে দেন যে বিষয়টা নিয়ে পড়াশোনা

0: না করা তাদের জন্য কি ঠিক হবে? তারা তাদের বাবা মাকে কি করে কনভিন্স করবে
1: যে তথা কথিত বড় কথা স্যার যে বাবা মাকে কি করে কনভিন্স
0: পড়াশোনা না করে আমি এই বিষয় নিয়ে গব।
2: বাবা মাকে কনভিন্স করা খুব কঠিন, চেষ্টা করতে হবে। কেননা আমার যেটা মনে হয় যে সবার আগে এটা বোধহয় বোঝানো দরকার যে অ্যাপ্লাইড আর্ট নিয়েও অনেক মানুষ জীবনে সফল হয়েছে, তারা তাদের মতো করে চেষ্টা করছে জীবনে উন্নতি করার, প্রচুর পরিমাণে সরকারি বেসরকারি জায়গায় চাকরি আছে। এই ব্যাপারগুলো অনেক অভিভাবকরা জানেন না, তো ছাত্রছাত্রীদের প্রথম দায়িত্ব হবে পেরেন্টসকে এটা জানানোর যে এই এই ভাবে এগোনো যায় এবং তথ্যগুলো দিলেই ভালো। আমার মনে হয় অভিভাবকরা যদি এই তথ্যগুলো জানেন নিশ্চয়ই তারা সম্মতি দেবেন যে হ্যাঁ তোমরা তোমাদের মতো করে এগো। কেননা কর্মক্ষেত্র যদি নিজের ভালো লাগার কাজের সঙ্গে জুড়ে যায় তাহলে সফলতা আসে
1: অনেকটাই। আর স্যার একদম মানে আজকে যে বাকি সময়টা রয়েছে সেখানে আমাদের স্পেশাল জিনিসপত্রগুলো তো আমরা করবই, তবে তারও আগে আপনার কাছে যে প্রশ্নটা অফ এয়ার আমরা আড্ডা দিচ্ছিলাম অন এয়ার একবার জানার যে কেমন লাগলো?
2: ভালো লাগলো, অনেক অনেকটা বলতে পারলাম বলে ভালো লাগলো। প্রশ্নগুলো তো আমরা সব সময় পাই না, তো কিছু প্রশ্ন এলো যখন মনে হলো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হলে ভালো লাগবে। সব থেকে বেশি ভালো লাগবে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাইডার নিয়ে পড়াশোনা করবে।
1: অবশ্যই অবশ্যই, নতুন যারা আছে নতুন প্রজন্ম যারা রয়েছে স্যারের মেসেজটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়াই আমার এবং কিংশুক, আমার শ্রীপর্ণা এবং কিংশুক আমাদের কাজ তরুণের স্বপ্ন অনুষ্ঠানে, যে তোমরা যে কোনো বিষয় নিয়ে যারা নতুন নতুনভাবে পড়াশোনা করতে চাইছো, কাজের জায়গায় যেতে চাইছো, তোমাদের কাছে কিভাবে তোমরা ভবিষ্যতে এগোবে সেইটা তুলে ধরা বা সেইটাতে গাইড করার যে কাজটা সেটা না হয় আমরা দুজনে সারথি হিসাবে করছি। এবং আজকে অবশ্যই আমাদের সঙ্গে তরুণের স্বপ্ন অনুষ্ঠানে ছিলেন আমাদের বিশেষ অতিথি স্যার কৃষ্ণেন্দু সিনহা, গেস্ট লেকচারার ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড আর্ট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। স্যারকে অনেকটা থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সমস্ত প্রশ্নগুলোর গুছিয়ে উত্তর দেওয়ার জন্য।
2: তোমাদেরকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো।
0: একদমই তাই, স্যার আমাদেরকে সব কিছু মোটামুটি বলে দিয়েছেন। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ জীবনী কলকাতা, সেখানে যে পোস্টার রয়েছে সেই পোস্টারের তলায় তোমরা কমেন্ট করে জানাতে পারো। এটা ছাড়াও তোমরা যদি অন্য কোনো বিষয় নিয়ে জানতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
3: Constant sneezing or blocked nose? Are you also using nasal sprays again and again for blocked nose relief? Be careful, it may actually worsen congestion. Come, let's hear expert advice from city's renowned doctor.
4: আমি ডক্টর শুভঙ্কর কোয়েল, কনসালট্যান্ট ফিজিশিয়ান, রামপুরহাট থেকে বলছি। অনেকেই নাক বন্ধ হলে বারবার নেজাল স্প্রে ইউজ করেন। শুরুতে এটি আরামদায়ক মনে হলেও আসলে এটি উল্টো প্রভাব ফেলতে পারে। নাক ওই নেজাল স্প্রের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং এর প্রভাব কমে গেলে নাক আরও বেশি বন্ধ হয়ে যায়। অনেকে এটাকে অ্যালার্জি বাড়ার লক্ষণ হিসেবে মনে করেন, কিন্তু এটি আসলে রিবাউন্ড কনজেশন। নিজে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা করান। অ্যালার্জির সমস্যাকে অবহেলা করবেন না।
3: এই শো ইন পাবলিক ইন্টারেস্ট বাই ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ। দিস ইনফরমেশন ইজ নট আ সাবস্টিটিউট ফর মেডিকেল অ্যাডভাইস। প্লিজ কনসাল্ট your doctor while prepared with care. Dr. Reddy's assumes no liability for its content.
0: ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আর যেটা বলা সেটা হচ্ছে আমাদের চলছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, সেখানে ওয়ার্ল্ড কাপ তো চলছে, আমরা সবাই ওয়ার্ল্ড কাপ দেখে দেখে মোটামুটি শিপর্ণা দেখতেই পাচ্ছি, মানে আমি বুঝতে পারছি শিপর্ণার চোখের তলায় কালি নেই, কিন্তু আমরা যারা
1: মোটামুটি ধরো অত রাত জাগা আমার পক্ষে সম্ভব, হ্যাঁ হাইলাইটস গুলো সকালে উঠে দেখে নিচ্ছে। আর এই যে যুববাণী যে এই যে আমাদের যে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের যে সেগমেন্টটা চলছে সেটা শোনার জন্যই আমি উদগ্রীব হয়ে থাকছি, এবং আমিও কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিনই শুনছি।
0: একদমই, তাহলে আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে তোমাদের জন্য আছে সৌরিক, তোমাদেরকে শুনিয়ে দিই, তারপর আর যা বাকি রয়েছে আজকের যা ম্যাচ এই সব কিছু নিয়ে ফিরে আসছি আমি। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের যুবাণীর বন্ধু কিংশুক, এবং আমার সঙ্গে
1: আমি শ্রীপর্ণা,
0: আর এখন তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছে সৌরিক।
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: উত্তর আমেরিকার তিন দেশে মহাযজ্ঞের দামামা বেজে উঠেছে এবং ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের রোমাঞ্চ এখন চূড়ান্ত মুহূর্তে। প্রতিটা গোল, প্রতিটা পয়েন্টের ব্যবধান এখন হয়ে উঠেছে কোটি টাকার প্রশ্ন। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, আর কাকে বিদায় নিতে হবে এই রঙ্গমঞ্চ থেকে? কাউন্টডাউন শুরু হয়ে গেছে ফুটবল রোমাঞ্চের অংশ নিয়ে। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের এপিসোডে রয়েছি আমি সৌরিক। আজ ফিলাডেলফিয়ার মাঠে ইতিহাস গড়ল কোথ দ্য ভয়েড টিম। কুরাচাওকে 2-0 গোলে হারিয়ে ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট।

পর্বে জায়গা করে নিল আফ্রিকান জায়ান্টরা। ম্যাচের ঠিক 7 মিনিটে ডিফেন্স থেকে বল বিল্ড আপ করতে গিয়ে মারাত্মক ভুল করে বসে কুরাচাওয়ের ডিফেন্ডার ইউরি গারি ও জশুয়া ব্রেনেট। সেই ভুলের ফায়দা তুলে বল কেড়ে নেয় কোথ দেবয়ের 19 বছর বয়সে তরুণ তুর্কি ইয়ান দিওমান্দে। খেলা যখন 1-0 জমজমার ঠিক তখনই ম্যাচের 64 মিনিটে মাঝমাঠ থেকে থ্রো পাস করে ইব্রাহিম সাঙ্গারে। অফসাইডের ফাঁদ ভেঙে সেই পাস বুক দিয়ে রিসিভ করে কুরাচাও ডিফেন্সের ফাঁক গোলে বল জালে জড়িয়ে দেয় পেপে। নিকুত কার্লিং শটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে এই ফরওয়ার্ড। কোথ দেবয়ের ঐতিহাসিক জয় তাদের এনে দেয় বহুকাঙ্ক্ষিত শেষ 32-এর টিকিট, যেখানে তারা মুখোমুখি হবে ফ্রান্স ভার্সেস নরওয়ের ডিফিটিং টিমের সঙ্গে। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে লড়াকু দেশ এবং ছোট দেশ হয়েও কুরাচাও বুক চিতিয়ে লড়াই করে বিদায় নিল রঙ্গমঞ্চ থেকে। আর ঠিক একই সময়ে মেটলাইফ স্টেডিয়ামে অবিশ্বাস্য এক মহাকাব্য লেখা হচ্ছে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 ব্যবধানে স্তব্ধ করে শেষ 32-এ জায়গা করে নিল ল্যাটিন আমেরিকার অদম্য লড়াকু দল ইকুয়েডর। মাত্র 2 মিনিটে ফ্লোরিয়ানের পাস থেকে নিখুঁত কার্ল শটে বল জালে জড়ায় লেরোয়েন সানে। 1-0 এগিয়ে যায় জার্মানি। পিছিয়ে পড়েও দমে যায়নি ইকুয়েডর। জার্মানির ফেলিক্স ম্যাকার ভুল বল পেয়ে এক দুর্দান্ত ডান প্যাড বুলেটের মতো শটে ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করে নিলসেন অ্যাঙ্গুলা। 1-1 সমতায় ফেরে স্কোর লাইন। সেকেন্ড হাফে হাই ভোল্টেজ ড্রামা। জার্মানি অ্যাটাক রুখে পাল্টা কাউন্টার অ্যাটাকে যায় ইকুয়েডর। একটা কর্নার কিকে কেভিন রুদ্রিগেজের হেড থেকে বল পেয়ে ক্লোজ রেঞ্জ থেকে ম্যানুয়েল নয়ারকে বোকা বানিয়ে বল জালে ঠেলে দেয় গঞ্জালো প্লাতা। 2-1 এগিয়ে যায় ইকুয়েডর। আর শেষ 10 মিনিটে জার্মানি তাদের ডেনজি উন্দাভ সহ পুরো অ্যাটাকিং মোড নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইকুয়েডরের ডিফেন্স ছিল আজ চীনের প্রাচীর। বিশেষ করে ময়েসেস কাইসাওডের দুর্দান্ত মিডফিল্ড হোল্ডিং এবং পিয়েরো হিনকাপের নেতৃত্বে ব্যাকলাইন জার্মানির প্রতিটা আক্রমণকে রুখে দেয়। ইঞ্জুরি টাইমে উন্দাভের শর্ট সাইড নেটে লাগলেও জার্মানির শেষ আশাটুকু শেষ হয়ে যায় এবং ইকুয়েডর তাদের ঐতিহাসিক 2-1 স্কোরের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। অন্যদিকে কানসাসের মাঠে যা ঘটল তা এক কথায় বলা যায় ওলন্দাজের রাজকীয় আধিপত্য। গ্রুপ এফ এর এই হাই ভোল্টেজ ম্যাচে টিউনিশিয়াকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-তে পা রাখল ডাচরা। ম্যাচের ঠিক 3 মিনিটের মাথায় ডাস্টের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসল টিউনিশিয়ার ক্যাপ্টেন এলিস কিরি। 1 আত্মঘাতী গোলে 1-0 এগিয়ে যায় নেদারল্যান্ডস। টিউনিশিয়া সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই 7 মিনিটে দ্বিতীয় আঘাত। কোডি গাকপোর পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিং এ স্কোর লাইন 2-0 করে ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। তবে সেকেন্ড হাফে একটা কামব্যাকের চেষ্টা করেছিল টিউনিশিয়া। 54 মিনিটে হ্যানিবল মেজবডির মাপা কর্নার থেকে উড়ে এসে বুলেট হেড গোল করে ব্যবধান 2-1 কমিয়ে আনে হাজে মান্তারি। 62 মিনিটে টিজানি রেয়ানজের বাঁদিক থেকে নেওয়া নিখুঁত কর্নার কিকে লাফিয়ে উঠে এক অনবদ্য হেডে বল জালে পাঠায় ডাচ ডিফেন্ডার ইয়ান পল ভ্যান হেকে। বাস, আর তাতেই স্কোর লাইন দাঁড়ায় 3-1 এবং টিউনিশিয়ার সব প্রতিরোধ ভেঙে চুরমার করে দেয়। শেষ বাঁশি বাজা পর্যন্ত ডাচরা এই লিড ধরে রেখে গ্রুপ সেরা হিসেবে মাঠ ছাড়ে। আর ব্লকবাস্টার থ্রিলার তো হয়েছিল অন্য জায়গায়, যেখানে মুখোমুখি হয়েছিল ব্লু সামুরাই জাপান এবং ব্লু ইয়েলো ফাইটিং অ্যাপ সুইডেন। ম্যাচটা শেষ পর্যন্ত 1-1 গোলে রোমাঞ্চকর ড্রতে শেষ হয়েছে এবং 2 দলই নকআউট পর্বে টিকিট নিশ্চিত করেছে। ফার্স্ট হাফে সুইডেন কিছুটা চড়া হয়ে খেললেও জাপানি ডিফেন্স ছিল দেওয়ালের মতো শক্ত। গোটা ফার্স্ট হাফ জুড়ে একটা মিডফিল্ডের ডমিনেশন চলেছে 2 দলের মধ্যেই, কোনো দলই ডেডলক ভাঙতে পারেনি, তাই স্কোরলাইন ছিল 0-0। সেকেন্ড হাফের শুরুতেই ম্যাচের রং বদলে গেল। ডান প্রান্ত থেকে সুগাওয়ার পাস, সেখান থেকে রিৎসু দেওয়ানের নিখুঁত কিক, সুইডিশ ডিফেন্ডারকে ছিটকে দিয়ে এক দারুণ কোনাকুনি শটে গোল করল মায়েদা। কিন্তু আনন্দের রেশ কাটতে না কাটতেই সুইডেনে দুর্দান্ত প্রত্যাবর্তন। ঠিক 5 মিনিট পরেই বক্সের বাইরে বল পেয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা। ডান পায়ের এক বুলেট গতি ট্র্যাকিং শটে জাপানি গোলকিপার জিওয়েন সুজুকিকে পরাস্ত করল সে, স্কোর লাইন 1-1। খেলার শেষ মুহূর্তে সুইডেনের আলেকজান্ডার ইসাক এক দুর্দান্ত হেড করেছিল, কিন্তু গোলকিপার

0: সুজুকি অবিশ্বাস্য রিফ্লেক্সে সেভটা করে জাপানের ভাগ্য লিখে দিল। অ্যাটাক আর কাউন্টার অ্যাটাকের এক অবিশ্বাস্য এবং ক্লাসিক এক্সাম্পল দেখল গোটা বিশ্ব। দুই দলের এই এক এক ড্রয়ের ফলে গ্রুপ টেবিলের দ্বিতীয় দল হিসেবে জাপান এবং অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে সুইডেন উভয় দলই নিজেদের নিয়ে গেল শেষ 32 মঞ্চে। হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ! রঙ্গমঞ্চের রোমাঞ্চ কিন্তু জমজমাট। দেখা যাক 32 পর কার পালা হয় নকআউট 16 যাওয়ার। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এপিসোড নিয়ে ছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। তাহলে মোটামুটি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে যে ম্যাচগুলো হয়েছে সেটা নিয়ে তো শৌরিক তোমাদের জানালোই, কিন্তু তারপরে আজকে সকালেও কিন্তু আরও দুটো ম্যাচ ছিল, সেটা হচ্ছে টার্কি আর ইউএসএ, যেখানে টার্কি কিন্তু ইউএসএকে হারিয়ে দিয়েছে, মানে টার্কি 3 করেছে, মানে 1 হারিয়েছে, আর ইউএসএ 2 গোল দিয়েছিল, যেখানে কিন্তু টার্কির হয়ে 10 মাথায় গোল দিয়েছে গুলার, তারপর 31 মিনিটের মাথায় গোল দেয় ইয়েলমাস, এবং 90+8 মিনিট, মানে একদম +8 মিনিটে যখন এক্সট্রা টাইমের খেলা হচ্ছিল সেখানে 3 গোলটা দিয়ে টার্কিকে জিতিয়ে দেয় ইয়াহান। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জিতেও কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি, কারণ আমরা অলরেডি জানি যে ইউএসএ কিন্তু 2 ম্যাচ জিতেই রাউন্ড অফ 32 অলরেডি কোয়ালিফাই করে গেছে। সেই ক্ষেত্রে ইউএসএর হয়ে 2 গোল দেয়, একটা 3 মাথায় দেয় ট্রাস্টি এবং 49 মাথায় দেয় বেরহাল্টার। তো মোটামুটি এই ছিল এই ম্যাচটা, যে টার্কি ভার্সেস ইউএসএ। আর একটা ম্যাচ ছিল, সেটা ছিল একদম সকালে, মানে একই সময় 2 ম্যাচ চলছিল, সেটা হচ্ছে প্যারাগুয়ে আর অস্ট্রেলিয়ার মধ্যে গ্রুপ ডি এর খেলা, যেখানে কিন্তু কেউ কোনো গোল দেয়নি। এবার যদি আমি স্ট্যাটসে আসি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে অস্ট্রেলিয়া কিন্তু অনেকটাই ডমিনেট করেছে, যেখানে কিন্তু অস্ট্রেলিয়া প্রায় চেষ্টা করেছে 56% পজিশন নিজের কাছে রাখার, তার সঙ্গে কিন্তু 12 শট নিয়েছে এবং 3-3 কর্নার নিয়েছে, কিন্তু সেখানেই চলে আসে প্যারাগুয়ের ডিফেন্স এবং প্যারাগুয়ের গোলকিপার, যেখানে কিন্তু তারা একটাও গোল পায়নি এবং সেখানে গোল শূন্যভাবেই খেলা শেষ হয়ে যায়, প্যারাগুয়ে 0 এবং অস্ট্রেলিয়া 0। এটার পরে গ্রুপ ডির মোটামুটি এরকম বিষয়টা দাঁড়িয়ে যায় যে অস্ট্রেলিয়া এখন সেকেন্ড পজিশনে রয়েছে, প্যারাগুয়ে কিন্তু রয়েছে 3rd পজিশনে। এইটা হয়ে গেছিলো যে আজকে পর্যন্ত যে খেলাগুলো হয়ে গেছে। এইবার চলে আসি যে আজকে যে খেলাগুলো রয়েছে সেটা একদম প্রথমেই রয়েছে কিন্তু নরওয়ে আর ফ্রান্সের খেলা, সেটা তোমরা দেখতে পারো। সেটার পরে আরও একটা ইন্টারেস্টিং খেলা, সেটা হচ্ছে সেনেগাল আর ইরাকের খেলা, তারপরে রয়েছে কাবো ভার্দে সৌদি আরেবিয়ার খেলা, এবং লাস্টের 2 ম্যাচ সকালবেলা উরুগুয়ে স্পেন, নিউজিল্যান্ড বেলজিয়াম, আর একদম 8:30 সময় রয়েছে ইজিপ্ট আর ইরানের খেলা। মোটামুটি একদম প্যাকড কিন্তু, হ্যাঁ আজকেও কিন্তু প্রায় 6-6 ম্যাচ তোমরা অবশ্যই দেখো, আর এই সব ম্যাচের আপডেট নিয়ে কিন্তু অবশ্যই কালকেও শুনবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। তাহলে শ্রীপর্ণা, মানে আমি এতক্ষণ বলছিলাম শ্রীপর্ণা একদম পুরো সুন্দর করে শুনছিল,
2: মন দিয়ে শুনছিলাম, কারণ মন দিয়ে শোনাটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ম্যাচের আপডেট মিস হয়ে যেতে পারে, তাই ম্যাচের আপডেট মিস করা যাবে না, সেরকমই মিস করা যাবে না, রোজ 11:12 থেকে যুববাণী শোনা এবং অন্যান্য টাইমেও শুনতে হবে, আর 11:12 থেকে স্পেশালি শুনতে হবে, কারণ এখন চলছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর এইবার তো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের মোটামুটি যা খবর সব তোমাদেরকে আমরা জানিয়েই দিলাম, এবার না হয় তোমাদের জন্য যেতে যেতে একটা গান, এতক্ষণ তরুণের স্বপ্ন অনুষ্ঠান নিয়েছিলাম আমি শ্রীপর্ণা এবং তোমার সঙ্গে ছিল, আমার সঙ্গেও ছিল কিংশুক, এবার তোমাদেরকে বলতে হচ্ছে টাটা, রইল যেতে যেতে ক্যাকটাসের কণ্ঠে এই গানটা তোমাদের জন্য।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান শিল্পী মধুছন্দা ভট্টাচার্য, প্রথম দুটি গানের রচয়িতা জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন মধুছন্দা ভট্টাচার্যর কণ্ঠে। এবারের গানের রচয়িতা দীনেন্দ্র চৌধুরী।

প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং পরে দীনেন্দ্র চৌধুরী রচিত আধুনিক জ্ঞান শুনলেন মধুছন্দা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দোতরায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী স্বপন কুমার বর্মণ।

0: শুনলেন দোতারায় লঘুসঙ্গীতের সুর, বাজিয়ে শোনালেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: অনেক তুচ্ছ কারণেও আজকাল আমরা ধৈর্য হারিয়ে ফেলি। রাস্তাঘাটে যত্রতত্র শুরু হওয়া সামান্য তর্কাতর্কি শেষ পর্যন্ত হাতাহাতি মারামারির চেহারা নেয়। আমরা ভুলে যাই আমরা প্রত্যেকেই মানুষ, সামাজিক জীব। আইনের চোখে গণপিটুনি এক শাস্তিযোগ্য অপরাধ। এর মতো হিংসামূলক আচরণ থেকে দূরে থাকুন, নয়তো কঠোর শাস্তি পেতে প্রস্তুত থাকুন। তাই হিংসার পথ নয়, বেছে নিন ভালোবাসার পথ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা চতুর্থ বিজেপি শাসিত রাজ্য। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে জন এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী অসীম স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট আলোচনায় জবাবি ভাষণে বলেন, 200 জন সদস্যকে নিয়ে এই বাহিনী তৈরি করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকা ও সুন্দরবনে 50 জন করে দুটি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহারের জন্য 100 জনের একটি বাহিনীকে ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে আষাঢ় মাসের 11 দিন পার হয়ে গেলেও বৃষ্টির দেখা নেই পুরুলিয়ায়। গত 5 বছরের গড় হিসেব অনুযায়ী পুরুলিয়া জেলায় এখনই বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে 10% বেশি। বৃষ্টি কম হওয়ার জন্য চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। পুরুলিয়া জেলা কৃষিকেন্দ্রিক জেলা হলেও এখানে চাষের জন্য বর্ষার জলই ভরসা। জেলায় সেচ প্রায় নেই বললেই চলে। বৃষ্টির দেখা না মেলায় ধান চাষে প্রভাব পড়তে পারে। বৃষ্টি না হওয়ায় জেলায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। বর্ষার কারণে আগামী 3 মাস ডুয়ার্সের সমস্ত নদীতে বালি ও পাথর তোলার কাজ বন্ধের ফলে সংকটে পড়েছে নদীকেন্দ্রিক কাজে যুক্ত শ্রমিকরা। এই সমস্যা নিরসনে প্রশাসন বালি পাথরের পুরনো মজুদ ব্যবহারের অনুমতি দিয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণীতে তৃণমূল নেতা অসিত সিং সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। গতরাতে ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে পুলিশ অসিত সিং ও তার ভাই পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে। জামশেদপুর থেকে ধরা পড়ে এদের সহযোগী অপর এক তৃণমূল নেতা আকবর আলম। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক ব্যক্তিকে মারধর করে বলপূর্বক কয়েকজন দুষ্কৃতী গাড়িতে তুলে নিয়ে পালায়। ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুল যোশী ঘটনাটি দেখতে পেয়ে অপহরণকারীদের গাড়ির পিছু নেন এবং পুলিশকে খবর দেন। ডিমডি এলাকায় পুলিশের গাড়ি সন্দেহভাজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। রাজ্যে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার

0: নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই উপলক্ষে ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অংশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় আশুরাই মহরম পালিত হচ্ছে। পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হুসেন ও তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে দিনটি পালন করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

গ্রাম বাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের মূলত এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটার যদি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি তার গভীরতা কিন্তু অনেক। কেননা একবিংশ শতাব্দীতে একদিকে যেমন আমরা বিজ্ঞানকে হাতিয়ার করে উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছি, আমাদের জীবন হয়ে উঠছে সুখকর আনন্দদায়ক, ঠিক তেমনি আধুনিক সভ্যতার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সমাজে তৈরি করছে এক অমোঘ শূন্যতা, যা মানুষের মন থেকে মনন সব ক্ষেত্রেই ক্রিয়াশীল। আজকাল যৌথ পরিবার ভেঙে গিয়ে ঘরে ঘরে দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির সংস্কৃতি। সেই যে একসঙ্গে বসে সুখ দুঃখ মিলেমিশে ভাগ করে নেওয়ার যে প্রবণতা, সেটা কোথাও হলেও ভেঙে ছারখার হয়ে গেছে, যার ফলে আমাদের এই যে মূল্যহীন শিক্ষা ব্যবস্থা বা মূল্যহীন সংস্কৃতি, রুচিশীল অসুস্থ একটা পরিবেশ পরিস্থিতি আমাদের কোথাও হলেও যেন টেনে নিয়ে যাচ্ছে এক অমাবস্যার কোনো তিমিরে, যেখান থেকে ফিরে আসা এতটা সোজা নয়, প্রবেশটা অনেক সোজা। বিশেষ করে আমাদের যুব সমাজ যারা দেশ গড়ার কারিগর, তারা কিন্তু বর্তমানে বিপদগামী। তারা একসময় লক্ষ্যহীন শিক্ষা ব্যবস্থা, রুচিশীল সাংস্কৃতিক পরিবেশের অভাব, কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে আমাদের জীবনে এখন দেখা দিয়েছে নিঃসঙ্গতা, হতাশা।

0: একাকিত্ব, আর সেই সমস্ত একাকিত্বের সুযোগেই কিছু দুষ্টু চক্র সক্রিয় হয়ে উঠছে, তুলে দিচ্ছে যুব সমাজের হাতে ড্রাগের মতো মারণাস্ত্র। মারণাস্ত্র বললাম এই কারণে, যদি কোনো একটা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়, সমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়, তাহলে সমাজ ব্যবস্থাটা যে কোনোভাবেই ধ্বংসের মুখে পতিত হবে, এটা তারা ভালোভাবেই জানে। তাই এই গভীর চক্রান্ত থেকে কিভাবে বের হওয়া যেতে পারে বা বের করা যেতে পারে আমাদের যুব সমাজকে, সেই নিয়ে আজকের আমরা আলোচনা করব, ড্রাগের নেশা সর্বনাশা। আর এই বিষয়ে আলোচনা গল্প করতে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসাবে, যারা সমাজের বিভিন্ন মাধ্যমে, সে গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চলে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মিলেমিশে একাকিত্ব হয়ে কাজ করেন, তাদের খুব কাছে থেকে দেখেন। আমি বলছি আমাদের সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুরা রয়েছে, তেমন পেয়েছি দুজন সাংবাদিককে, দেবব্রত মিত্র যিনি গ্রামীণ এলাকার মূলত কৃষি সাংবাদিকতা করে থাকেন, আর একজন সাংবাদিক বন্ধু পেয়েছি অনন্ত কুমার রায়। দেবব্রতদা এবং অনন্তদা, আপনাদেরকে আকাশবাণীতে স্বাগত,
1: নমস্কার।
0: আর রয়েছেন আমাদের মধ্যে স্পিচ থেরাপিস্ট আমার বন্ধু পার্থ সারথী রাউত। পার্থ, তোমাকেও স্বাগত,
2: নমস্কার।
0: রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম যে বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের যুব সমাজ একেবারেই এই ড্রাগের নেশায় আসক্ত এবং সেখান থেকে চাইলে তারা বের হতে পারছে না। আমি প্রথমেই দেবব্রতদা আপনার কাছে আসি, যেহেতু আপনি একেবারেই গ্রামীণ এলাকাতে বহু মানুষের সঙ্গে, বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গিয়ে মিশে থেকে কাজ করেন, সেখানে আপনার কিরকম কি চোখে পড়ে অভিজ্ঞতা?
3: এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।
4: Are you sneezing, have a blocked nose, or are suffering from allergy problems only in monsoon season or throughout the year? Come, let's hear expert advice from city's renowned doctor.
5: আমি ডক্টর বিধানচন্দ্র মন্ডল, ফিজিশিয়ান। কিছু অ্যালার্জি শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে যেমন বর্ষা বা শীতকালে হয়, একে সিজনাল অ্যালার্জি বলা হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে ধুলো, ধোঁয়া, পোষা প্রাণী বা দূষণের কারণে সারা বছরই অ্যালার্জি থাকতে পারে। বর্ষাকালে বাড়ি পরিষ্কার ও শুকনো রাখুন, স্যাঁতস্যাঁতে জায়গা এড়িয়ে চলুন এবং বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত ধুয়ে ফেলুন। ছোট ছোট সতর্কতা এবং সঠিক চিকিৎসা আপনাকে আরামদায়ক থাকতে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করবে।
4: Medical advice, please consult your doctor while prepared with care. Dr. Reddy's assumes no liability for its content.
6: কৃষি কাজ করে যা আয় করছে সর্বশান্ত হয়ে যাচ্ছে, তার চিকিৎসা করাতে ছেলেকে সুস্থ করতে সর্বশান্ত হয়ে যাচ্ছে, মানে ড্রাগের এমন নেশা মানে আক্রান্ত হয়ে যাচ্ছে যে কিছুতেই তাকে আর মানে উদ্ধার করে আনতে পারছে না।
0: এবং বাবাও নেশাগ্রস্ত হলেন এবং তার দেখা দেখি তার পরিবারের সেই তরুণ প্রজন্মটা সেও কিন্তু সেই নেশাগ্রস্ত হয়ে পড়লো। অনন্তদা, আপনিও তো আপনার অভিজ্ঞতা প্রচুর, বিভিন্ন প্রান্তে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেন, এক্ষেত্রে আপনার কীরকম চোখে পড়ে?
1: দেখুন সুব্রতদা, সেটা হচ্ছে যে গ্রাম থেকে শহর যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে যারা বলা যায় যে এই সময়ে নতুন কিছু করার চেষ্টা করে, সেই সময়তে যে বিশেষ করে এই 13-19 এই যে বয়ঃসন্ধিকাল, এই সময়তে যেন নতুন কিছু করার একটা ভাবনা থাকে এবং এই যে একটা যৌবনের উদ্দীপনা, কিছু করার একটা মানসিকতা, যেটাকে আমরা বলতে পারি যে কবি সুকান্তের ভাষায় যে 18, সেই 18-র এই সময় কিন্তু একটা সমাজ জীবনে কেউ বিপ্লব করে, কেউ পরিবর্তন করার কথা ভাবে, কেউ নিজে কিছু করে সফল হওয়ার চেষ্টা করে। কিন্তু এই সময়তেই কিন্তু দেখা যাচ্ছে কোথাও যেন একটা যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে তাদের একটা হতাশা এবং তাদের হচ্ছে চিন্তার দৈন্যতা। তার মূল যে কারণ আমরা যদি আমরা দেখি সব দিক থেকে ভেবে, সেটা যে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো উপায় অনেক সময় থাকছে না। এবং যে গ্রামীণ অঞ্চলে সেখানে কী হয়, সেখানে দেখা যায় যে তোমার যে কোথায় গেলে তাদের প্রকৃত একটা বলা যায় যে সুন্দর জীবন গড়ে উঠবে, কীভাবে তারা শিক্ষিত হয়ে প্রকৃত একটা কর্মসংস্থান হবে, রোজগার হবে, চাকরি পাবে, এটা যেমন তাদের অনেক সময় দিশা থাকে না, তারা কী হয় এই এমন কিছু অসৎ সঙ্গে তারা মেলামেশা করে, যার ফলে এই সময়তেই তারা কিন্তু সেই মানে ড্রাগের নেশায় তারা আক্রান্ত হয়ে পড়ে। এবং যেটা সবথেকে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে এই গ্রাম থেকে শহরের যে ছেলেমেয়েরা, তারা আগে যেমন কী করতো, তারা ফুটবল খেলতো, তারা খেলাধুলায় থাকতো এবং ময়দানের যে আনন্দ সেটাকে তারা চেটেপুটে উপভোগ করতো, তাদের একটা আলাদা আবেগ ছিল। কিন্তু এখন কী হয়, সেই সমস্ত ছেলেমেয়েরা ফুটবল বা ক্রিকেট এই যে খেলার প্রতি তাদের ঝোঁক অনেক কমে গেছে। গুটি কয়েক ছেলেমেয়ে যারা ভাবে যে পেশাদার কিছু পড়বে, তাদের কথা বাদ দিলে গড়পড়তা যারা যুবক আছে

0: তারা কিন্তু শুধুমাত্র এই তোমার যে অসৎ সঙ্গীর তারা সময় কাটায়, এবং এই যে আড্ডা আলাপন যেখানে তোমার মূল
1: এবং
0: বিষয়
1: সেখানে
0: হয়েছে,
1: আড্ডা আলাপন এটা একটা সময় ছিল, আড্ডাটা থাকবেই, পৃথিবী যতদিন থাকবে আড্ডা গাল গপ্প এগুলো সব থেকেই থাকবে, কিন্তু আড্ডার ধরনটা বোধহয় পাল্টে গেছে।
0: একদমই আড্ডার যে মূল বিষয়টা হয়ে উঠেছে এখন সেটা হচ্ছে যে তাদের একটা নেতিবাচক ধারণা, এবং হচ্ছে যে সাময়িক আনন্দ, এই যে মানে ক্ষণিকের আনন্দ, এই আনন্দ পাওয়ার জন্য তারা কি করছে, তারা হাতের কাছে যেটা পাচ্ছে সেটাই তারা সেখানে তখন গ্রহণ করছে, এবং এই গ্রহণ করতে গিয়ে তারা হেরোইন, কখনো চরস, কখনো তাদের মারিজুয়ানা, ব্রাউন সুগার, ইয়াবার, এরকম যেগুলো বলা যায় যে ক্ষতিকর ড্রাগ, যেটা বলা যায় তারা নিঃশব্দ ঘাতক, এই ঘাতকগুলোকে তারা শরীরে সেবন করছে, এবং এই আনন্দের পরেই কিন্তু পরক্ষণে তারা জীবনটাকে নিরানন্দ করে ফেলছে।
1: একদম, সেই সঙ্গে রয়েছে আমাদের বন্ধু পার্থ, যেহেতু স্পিচ থেরাপির কাজ করে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রোগী বা বিভিন্ন বলা ভালো তাদেরকে হ্যান্ডেল করতে হয়, এবং বাস্তব অভিজ্ঞতাটা অনেক যে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে পারছে না বা তাদেরকে জন্ম দিচ্ছেন যে সমস্ত বাবা মায়েরা, তাদেরকে অনেকাংশে পার্থ তাদের সঙ্গে চলাফেরা করে। পার্থ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে সমস্ত রোগী বা পেশেন্ট যাদেরকে তুমি দেখাশোনা করো বা তুমি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াও, সেক্ষেত্রে তোমার কি মনে হয় এই এর বিশেষ কোনো কারণ?
2: সুব্রত, প্রথমেই আমি বলবো যে ভালো ড্রাগ আর খারাপ ড্রাগ এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। আমার জ্বর হয়েছে, আমাকে একটা মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করলেন, আমি খেলাম, সুস্থ হয়ে গেলাম, সেটা ভালো ড্রাগ। আমি বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও একটা বেড়াতে গেলাম, সেখানে এমন একটা ড্রাগ আমি নিলাম যেটা যার রাসায়নিক বিক্রিয়া আমার মস্তিষ্কে হওয়ার ফলে আমি কিছু সময়ে বাস্তব জগৎ থেকে বাইরে থাকলাম, সেটা আলটিমেটলি আমার শরীরে কোনো সহায়তা
1: লাগলো
2: না, সেটা আমার ক্ষতিই করলো।
1: আর অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বিজ্ঞান বা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন কোনো ব্যাধির নাশক হিসাবে ড্রাগ,
2: একদম,
1: তার সেই সুন্দর আবিষ্কার থেকে সরে এসে চলে গেল সম্পূর্ণ একটা অন্ধকারের দিকে,
2: একদম। তো সেটা হচ্ছে খারাপ ড্রাগ। আমি অনন্তদার কথা শুনছিলাম, উনি বললেন কতগুলো ড্রাগের নাম, তো এরকম তো ড্রাগের নাম আমরা প্রচুরই জানি, আমাদের যারা অনুষ্ঠান শুনছেন তারাও প্রতিনিয়ত এই সমস্ত নামগুলো শুনে থাকেন। এবারে আমি বলবো একটা মানুষের জীবনচক্রের কথা। আমরা যদি দেখি যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তাকে সুস্থভাবে পৃথিবীতে টিকে থাকাটা তার কাছে প্রথম মানে প্রথম লড়াই,
1: একদম।
2: তারপরে হচ্ছে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কেননা শিক্ষাই একমাত্র চালিকা শক্তি। শিক্ষা গ্রহণ করার পরে সে যখন বড় হলো, তাকে সম্পর্কের জালে আবদ্ধ হতে হবে, এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। তারপরে হচ্ছে তাকে কর্মজীবনে প্রবেশ করতে হবে, সম্পর্কের জালে বলতে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন, কথায় কথায় আপনারা বলছিলেন, দাদারা বলছিল নিউক্লিয়ার ফ্যামিলির কথা, বর্তমান দিনে যেটা খুব বেশি বেশি করে চোখে পড়ছে, এখন ওই আড্ডার কথা হচ্ছিল। যদ্দূর আমার মনে পড়ছে যে আজ থেকে 50-60 বছর আগে আড্ডা তো চিরকালই আছে, আজও আছে, কালও থাকবে, তখন যখন আড্ডা হতো আড্ডা স্থলে একটু হয়তো চপ মুড়ি বাদাম ভাজা এইসব নিয়েই আড্ডা হতো, এখনকার আড্ডার সংজ্ঞা কিন্তু আলাদা। সুব্রত, আমাদের বয়সী ছেলেমেয়েরা বা কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পড়ুয়ার ছেলেমেয়েরা যারা আছে, তারা কিন্তু যখন আড্ডা দিতে যায়, তাদের আড্ডার সঙ্গী সাথী যারা যায়, তাদের কিন্তু খাওয়ার দাওয়ার বিষয়টা সম্পূর্ণই আলাদা থাকে।
1: এখন সেটা
2: তো সেটা কেন, সেটা কেন প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে এটা কেন। এখানে আমরা গবেষণায় দেখেছি বা আমরা কথা বলতে গিয়ে এদের সাথে দেখেছি যে কাউকে একটা দেখে তারা কপি করছে, মানে অনুকরণ করছে, যে ওই লোকটা না সিগারেটটা এইভাবে হাতে ধরে, আচ্ছা লাগে না, দারুণ স্টাইল। আমাদের
1: নবীন প্রজন্ম আমি এই কথাটাই বলতে চাই,
2: যারা সচরাচর ফেসবুকে বিভিন্ন ইনস্টাগ্রামে তাদের ছবি, তাদের রিলস, তাদের বিভিন্ন ডেইলি অ্যাক্টিভিটি আপলোড করতে করতে তারাও নিজেদের কখনো কখনো সেই আমির খান বা শাহরুখ খানের জায়গায় পৌঁছে যান তারা। স্বপ্নেও তো আমাদের স্বপ্নের নায়করা ঘোরাফেরা করেন, তো উত্তম কুমারের সেই সিনেমাটার কথা তোমার নিশ্চয়ই মনে আছে, যে সিগারেট খেয়ে ধোঁয়াটা যেমন ছেড়ে দিচ্ছেন গোল হয়ে চলে যাচ্ছে নায়িকা,
1: কিছু মানুষের কাছে একসময় তখন
2: ওইটা একটা আকর্ষণের বিষয়বস্তু,
1: যে এরকম করছে আমরাও যদি চেষ্টা করি হয় কিনা দেখি তো,
2: একটা আকর্ষণের বিষয়বস্তু, কৌতূহল, এই কৌতূহল থেকে

0: আমাদের নবীন প্রজন্মরা ধীরে ধীরে এখানে পা বাড়াচ্ছে, আর এটা এমনই একটা সমুদ্র, এখানে একবার নামা যায় কিন্তু উঠে আসাটা ততোধিক, মানে যতটা সহজভাবে নামা যায় উঠে আসাটা ততোধিক কঠিন।
1: একদম,
0: তো
1: মানে সেই বাংলা গানটার মতো, ফুলকলি রে ফুলকলি বলতে এটা কোন গলি, এই গলিতে যে আসে সেই ফাঁসে, এবং এখানে যে আসে সে সহজে ফিরে যেতে পারে না।
0: একদমই তাই,
1: এই ড্রাগের জগৎ বা নেশার জগৎটা এমন, অপরাধের এরা তো এক প্রকার আস্তে আস্তে এখান থেকে অপরাধীও হয়ে যাচ্ছে।
0: একদমই তাই,
2: অনেকেই
0: দেখো এগুলো তো প্রচন্ড দামি একটা জিনিস, যে হেরোইন
1: তার টাকা
0: বা
1: পাবে
0: ব্রাউন
1: কোথায়,
0: সুগার,
1: ব্রাউন
0: কিন্তু
1: সুগার,
0: অত্যন্ত
1: কোকেন,
0: কস্টলি একটা বিষয়,
1: একদম
2: সুব্রত,
0: একটা
2: দেখো
0: সামান্য 1 গ্রামের দাম হয়তো কয়েক শত টাকা।
1: হ্যাঁ
0: তো এবারে
1: সেটা
0: একটা
1: হতে পারে,
0: সাধারণ মানুষের পক্ষে সব সময় তো, ধরো আমার বাবা প্রচণ্ড বিলিয়নিয়ার, আমার কাছে প্রচুর পয়সা আছে, আমি কিনলাম খেলাম ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে যে 5 জন ঘরে তাদের তো অত পয়সা নেই, তারা তো
1: কিন্তু
0: কিনতে
1: যেহেতু
0: পারছে না, কিন্তু তারা
1: সঙ্গী,
0: খেতে চাইছে, তারা একদিন টেস্ট আমি বুঝিয়ে দিয়েছি, তারা তখন কি করছে, চুরি করছে, ডাকাতি করছে, অসৎ উপায় অবলম্বন করে সেখান থেকে পয়সা রোজগার করে সেখান থেকে এখানে কিনছে।
1: হ্যাঁ
0: তো
1: অনন্তদার কাছে একটু আসি।
2: সুব্রতদা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে যারা এই আধুনিক যুগে যারা ড্রাগে আসক্ত হয়ে পড়ছে, শুনলে অবাক হবেন, সেটা হচ্ছে তারা ডার্ক ওয়েবের মতো যে অপরাধ, সাইবার অপরাধ, তাতে যুক্ত হয়ে পড়ছে। এই যে আমরা শুনি না প্রায়শই সংবাদ মাধ্যমে যে জামতারা গ্যাং, কখন আমরা শুনছি তোমার মহারাষ্ট্রের কোনো গ্যাং, এই যে এরা যে অপরাধী করে, এরা কিন্তু অধিকাংশই মাদকাসক্ত থাকে, এবং এই যে ড্রাগের যে যে তাদের যে নেশা, সেই নেশা মেটানোর জন্যে তারা কোথায় এত টাকা পাবে, তাই তারা জালিয়াতি করছে, অর্থাৎ মানুষকে ঠগবাজি করছে, যে করেই হোক অর্থ।
3: এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।
4: Are you sneezing, have a blocked nose, or are suffering from allergy problems only in monsoon season or throughout the year? Come, let's hear expert advice from city's renowned doctor.
5: আমি ডাক্তার চন্দ্রকান্ত সামন্ত, জেনারেল ফিজিশিয়ান, সিউড়ি থেকে বলছি। কিছু অ্যালার্জি শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে, যেমন বর্ষাকালে বা শীতকালে হয়, একে সিজনাল অ্যালার্জি বলা হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে ধুলো, ধোঁয়া, পোষা প্রাণী বা দূষণের কারণে সারা বছরই অ্যালার্জি থাকতে পারে। বর্ষাকালে বাড়ি পরিষ্কার কিংবা শুকনো রাখুন, স্যাঁতসেঁতে জায়গা এড়িয়ে চলুন, এবং বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত ধুয়ে ফেলুন। ছোট ছোট সতর্কতা এবং সঠিক চিকিৎসা আপনাকে আরামদায়ক থাকতে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করবে।
4: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
6: যারা দেশের ভবিষ্যৎ তাদের একদম পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে এই ড্রাগের নেশার ফলে। মানে শুধু ড্রাগ শুধু একজনের শরীরে শুধু মানে মনকে ধ্বংস করছে না, সঙ্গে সঙ্গে একটা পরিবার, একটা সমাজ একদম ধ্বংস হয়ে যাচ্ছে।
0: একদমই তাই, আমরা এই স্পিচ থেরাপি করতে গিয়ে দেখেছি, মানে যে সমস্ত আমরা দেখছি যে এখন সমাজে প্রচণ্ড পরিমাণে মানে প্রতিবন্ধকতা যুক্ত বাচ্চারা জন্মগ্রহণ করছে, তার কারণ খুঁজতে গিয়ে দেখেছি যে অন্যতম কারণ হচ্ছে যে মেয়েটি আজকে মেয়ে আছে, সে তো আগামীকাল মা হচ্ছে, সে যখন কলেজে পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তা সেও নানান ধরনের ড্রাগের আসক্তির কারণে ভবিষ্যতে দেখা যাচ্ছে সে যখন মা হচ্ছে সে একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারছে না।
1: এখন হামেশায় রাস্তাঘাটে, বিশেষ করে শহরতলির কথা যদি ধরি, হামেশায় আপনারা তো বিভিন্ন গণমাধ্যমের কাজের সঙ্গে যুক্ত, যেহেতু আপনাদের চোখে প্রায় ধরা পড়বে নিশ্চয়ই, যে মহিলাদের মধ্যে বিশেষ করে কলেজ পড়ুয়া যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের মধ্যে কিন্তু, বা অফিস যাত্রী যারা রয়েছেন,
2: একদমই সুব্রত তুমি যেটা বলছো,
1: কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড বা স্মোক করার প্রবণতা প্রচুর।
2: কথা সূত্র ধরে একটা বলি, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে আমরা দেখছি যে এই ড্রাগের ব্যবসা বেশি কিন্তু ছড়িয়ে পড়ছে বেশি উত্তর পূর্বাঞ্চলে,
1: আচ্ছা
2: আসাম, অরুণাচল প্রদেশ, তারপর তোমার হচ্ছে যে মণিপুর, মেঘালয়, এই সমস্ত জায়গায় এই যে যত হিংসা হচ্ছে তার পিছনে কিন্তু কারণ একটা হচ্ছে ড্রাগের ব্যবসা, এবং আরও একটা যেটা বিষয় সেই যে মহিলারা যারা উত্তর পূর্বাঞ্চল থেকে এই পশ্চিমবঙ্গে এসেছে, আমরা দেখেছি যারা তথ্য প্রযুক্তিতে কাজ করে, কেউ বিপিওতে, তথ্য প্রযুক্তির অধীনে বিপিওতে রয়েছে, তোমার বিজনেস প্রসেসিং আউটসোর্সিংয়ে আছে, এই সমস্ত কাজে যারা যুক্ত আছে তাদের একাংশের মহিলারা, তারা আমরা দেখতে পাচ্ছি তারা সবসময় হয়তো তারা সিগারেট, মদ, এগুলো তো থাকছেই, এই সমস্ত মাদক, এই যে ড্রাগ যেটা ভয়ঙ্কর মাদক, সেই ভয়ঙ্কর মাদকেও তারা কিন্তু কখনো কখনো আসক্ত হয়ে পড়ছে, কারণ তাদের যে তারা উপার্জন করছে, তাদের একটা ভবিষ্যৎ কিছু তারা মানে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু তারা যেটা মূল বিষয় তাদের ওই যে চক্রগুলো নানাভাবে তাদের মগজ ধোলাই করে, যে নানাভাবে তাদের স্বপ্ন দেখায় যে তুমি যদি এই যে তুমি যে টাকায় উপার্জন করছো তার থেকে এই যদি তোমার

0: বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে তুমি যদি এত টাকা পাও, তোমার ক্ষতিটা কোথায়? ফলে তাদেরকেও কিন্তু এই মগজ ধোলাই করে বিপদগামী করার একটা চক্র।
1: আমার মনে হয় অন্তত এর পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে, দেখুন, পারিবারিক অশান্তি একটা বড় কারণ। তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন বিপিওতে যারা চাকরি করছে, যারা এই তথ্য প্রযুক্তিতে আছেন, তারা জানেন যে কতটা প্রেশারে তাদের কাজ করতে হয়,
2: চাপ নিতে পারছে না,
1: এত একটা মারাত্মক চাপ। আরে মানুষের তো কোথাও না কোথাও একটা এন্টারটেইনমেন্টের দরকার আছে, মানুষের একটা রিল্যাক্সেশনের প্রয়োজনীয়তা আছে,
3: জোগাড় করছে
1: একদম এই মাধ্যমে কিছু। এটা একটা হ্যালুসিনেশন তৈরি হয়, একটা ড্রাগ নেওয়ার পরে একটা খানিক সময় আমি জগতে থাকবো না,
3: নিজেকে খুব সুন্দর লাগে, মনে হয় স্বর্গে আছি।
1: একদম আমার নার্ভাস সিস্টেমটা যদি ডাউন হয়ে যায় তো স্বাভাবিকভাবে এটা মনে হবে। আমরা যখন কোনো ছোট অপারেশন করি তখন কি হয়, আমাদেরকে তো ইঞ্জেকশন দিয়েই সেই জায়গাটাকে এই করা হয়, তো এটাও জাস্ট লাইক দ্যাট। তো সেই সেই জন্য কি হচ্ছে ব্যাপারটা, এই যে অত্যন্ত চাপ, এই যে মানসিক প্রেশার, এর জন্যও কিন্তু মানুষজন আকৃষ্ট হচ্ছে, শুধু কৌতূহল থেকে নয়। কিন্তু
3: কিন্তু সেটাই কি আমাদের সমাধান, যে এরকম মানসিক প্রেশার তো থাকবেই, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন তারা অজুহাত দেখাচ্ছেন যে আমাদের প্রচণ্ড কাজের প্রেশার, ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে হয়তো আমরা নেশা করছি, করে কিছুটা মেন্টালিভাবে ফ্রি হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা তো আর সব নয়।
1: না একদমই,
2: সুব্রত একটা কথা বলি, ওই তুমি বলছিলে যে মানসিক চাপ, একটা জিনিস লক্ষ্য করবে তুমি, আমাদের এখন কলকাতায় এই যে বড় বড় কলেজগুলো ইউনিভার্সিটিগুলো আছে, এদের এখানে বাবা মারা তাদের কৃতি ছাত্র মানে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার করানোর জন্য তারা এখানে এসে ভর্তি করছে, এবং বহু বহু টাকা খরচ করে তাদের সমস্ত নিঃসম্বল হয়ে তারা খরচ করে করে তাদের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য এই সব জায়গায় নিয়ে এসে ভর্তি করছে, কোথাও কলেজের হোস্টেলে, কোথাও বিভিন্ন প্রাইভেট জায়গাতে ছেলে মেয়েকে রাখছে, যেখানে সম্ভব হচ্ছে না যে বাবা মা পাশে এসে থাকবে বাড়ি ভাড়া করে, এত টাকাও সম্ভব না পরিবারের পক্ষে। তার জন্য সেইখানে তার বন্ধুদের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে পিছিয়ে পড়ছে যেসব ছেলে মেয়েরা, তারাই আস্তে আস্তে ড্রাগে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে।
3: মানে ভবিষ্যৎ যেটা রয়েছে, যাদেরকে যাদের হাত ধরে হয়তো
2: অনেক কিছু
3: করতে পারতো, তাদের হাত থেকে অনেক কিছু বের হতে পারতো, সেটা না হয়ে তার একটা
1: এর ফলে অনেক,
0: একদমই যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে যুবকরা যারা যাচ্ছে, এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা স্বপ্নসন্ধানী, এই স্বপ্নসন্ধানী যুবকরা এরা কিন্তু এক সমাজকে অনেক কিছু উপহার দিতে পারে, তাদের প্রতিভা, মেধা, মনন, তাদের মগজের যে চিন্তাধারা সেটা দিয়ে। কিন্তু এই সমস্ত শ্রেণীর যে যুবকরা, তারা যে বিপদে চলে যাচ্ছে, সমাজ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাবা মা হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই যে বলছিল না আমাদের বন্ধুরা, সেটা হচ্ছে যে কি আমরা কি যে কাজের পেশার, ওয়ার্ক পেশার, যে আমরা দেখলাম যে নারায়ণমূর্তি ইনফোসিসের চেয়ারম্যান, তিনি বললেন কি সপ্তাহে ছুটিটা না দিলেই হয়, মানে সারা সপ্তাহে কাজ করতে হবে, মানে শুধু কাজটাই যেন মানুষের একটা, এই যে একটা পেশাদারিত্বের নামে একটা যান্ত্রিক বোঝা, এটা যেমন একটা কারণ, ঠিক তেমনি যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে ইতিবাচক কিছু ভাবনাও আমাদের থাকতে পারে। যেমন আমরা যদি খুব কাজের চাপ হয় আমাদের মানসিক চিন্তা, আমাদের যদি মানসিক টেনশন বাড়ে, তাহলে আমরা একটা করতে পারি, আমাদের ভারতের যে ঐতিহ্য যেটা এমন হচ্ছে, আমরা যদি যোগ ধ্যান এগুলো আমরা করি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা স্বস্তি পেতে পারি, এবং আমরা হচ্ছে সামাজিক যে ভালো কাজ আছে, সেবামূলক কাজ, যেমন আমরা যদি বলি ঋষি বঙ্কিমচন্দ্র কী বলেছিলেন যে নিজের সেবা করা, এটার থেকে যত আমরা যা শান্তি পাই, স্বস্তি পাই, তার থেকে অন্যের উপকার করা, সমাজের সেবা করা, সেটার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, এবং এই সমাজের বা দেশের কাজে অনেক মানুষ যে নিজেকে যুক্ত করতে পারে, ভালো কাজ করতে পারে,
3: গরিব মানুষকে কথা বললেন যে এভাবে আমরা তরুণ প্রজন্ম যদি অন্য কাজে নিজেদেরকে নিয়োগ করতে পারি, তাহলে বোধহয় সাময়িক এই নেশা থেকে বা নেশাটা যখন করে, এটা তো একটা ব্রেনের মধ্যে একদম সেট হয়ে থাকে যে আমি আজকে 9টার সময় ড্রাগটা নিলাম বা কোনো একটা ওই কোকেন হেরোইন টেরোইন যেটা নিলাম, সেটা ঠিক আবার কালকের ওই সময় একদম যেন ব্রেনের মধ্যে স্ট্রাইক করতে থাকে যে এই সময় নাও, এবার আমাকে কিছু দিতেই হবে এরকম। এবং এটা নিয়ে একটা সমীর মজুমদারের খুব আমার মনে পড়ছে, খুব বিখ্যাত একটা নাটক রয়েছে, ছেলেটা কীভাবে ড্রাগের প্রতি ওই সময় অ্যাড্রিক্টেড হয়ে গিয়ে ঠিক ঘড়ির কাঁটায় যখন 9টা বাজবে তাকে ড্রাগ না দিলে সে মানে পুরো ঘরের জিনিসপত্র একেবারে ওলট পালট করে দেয়, ভাঙচুর করে, যে কীভাবে হয়ে যায়। আচ্ছা, অনেকক্ষণ আমাদের একটা গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, আমি একটা মজার কথা বলি আমাদের যুব বন্ধুদের জন্য। খুব সাম্প্রতিক একটা জিনিস আমি পড়লাম যে একটা ছেলে সে বারে যায়, বিভিন্ন রকম যেগুলো নেশাগ্রস্ত জিনিস হয় আর কি সেগুলো নেয়, তা সে সেখানে 3টে করে গ্লাস নেয়, এবং 3টে গ্লাসেই এক প্যাক করে ওই কোনো তরল পানীয় সেগুলো নেয়। তা যখন যিনি বারে রয়েছে তিনি একবার খুব

0: কৌতূহলবশত, এটাও কিন্তু কৌতূহলবশত তিনি জানতে চাইলেন যে আচ্ছা আপনি তিনটে করে পেগ নেন কেন, আপনি তো একটা গ্লাসেই তিন পেগ নিতে পারেন, নিয়ে খেতে পারেন। সে তখন বলছে যে আমরা তিন বন্ধু ছিলাম, খুব কাছের বন্ধু, তা দুই বন্ধু বিদেশে চলে গেছে কিন্তু তাদের তো আমি মিস করতে পারি না, তাদের আমি মিস করি এই মানে এর মধ্যে দিয়ে তাদেরকে অনুভব করি যে আমরা তিনজনে বসে যেন একসঙ্গেই খাচ্ছি। একদিন এসে সে দু গ্লাস নিল, দুটো পেগ নিল, নেওয়ার পরে বলছে আজকে কি আপনার কোনো বন্ধুর কিছু অসুবিধা হয়েছে? বলো না, আমার বাড়িতে জানতে পেরেছে, জানতে পারার ফলে বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে, সেই জন্য আজ থেকে আমি নেশা করাটা ছেড়ে দিলাম, কিন্তু আমার দুই বন্ধুর নেশাটা আমি করে যাচ্ছি।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

0: कि तभी
1: Oh!

0: আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
1: শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে তিন দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারতসহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর উইমেন্স ফোরাম 2026 মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিস্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘপ্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসাবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ

0: ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আসুরায় মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হজরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স অ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারতসহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স শিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
1: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian
0: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি শ্রোম্ব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক 250 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের F/A-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লাগুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সেদেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চড়েছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলেও জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ আই এর

ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের এফআইএইচ প্রো হকি লিগ সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে 3 দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি সাত দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, আহত ১৯ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সেট। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনার তথ্য নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি উদ্ধার কাজও চলছে আজ জোর কদমে। এদিকে তারাতলা বিপর্যয়ে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার তার বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনও পায়নি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইসিএল এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস কার্যালয় গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কলিয়ারি কর্তৃপক্ষ। নিমচা ফাঁড়ির পুলিশ এবং আসানসোল জেলা প্রশাসনের উপস্থিতিতে চাপুই কলিয়ারি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ নুনিয়া এই কার্যালয়টি ব্যবহার করতেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার টাকিতেই ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টাকি পুরসভাকে আগামী পয়লা জুলাইয়ের মধ্যে এই দুই গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটির মধ্যে একটি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল এবং অপরটি গরু ও সোনা পাচার চক্রে অভিযুক্ত বারিক বিশ্বাসের মালিকানাধীন বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের বারাবণীতে তৃণমূল নেতা অসিত সিং সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বচসা বাধে। গতরাতে ঝাড়খণ্ডের সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে পুলিশ অসিত সিং এবং তার ভাই পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে। জামশেদপুর থেকে ধরা পড়ে এদের সহযোগী অপর এক তৃণমূল নেতা আকবর আলম। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিশুধরকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেই তাকে দিনহাটায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে শিশুমঙ্গল সমিতি নামে একটি সংস্থার নাম করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তবে ওই তৃণমূল নেতার দাবি, তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারাদেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন।
1: বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্যরচনাতেও ছিল তাঁর পরিশীলিত মননশীলতার ছোঁয়া। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
0: তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র

0: স্মৃতি গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যিকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখন থেকে সাহিত্যিককে সরকারি মর্যাদায় সম্মান জানানো হবে। সাহিত্য সম্রাটের স্মৃতিতে রাজ্যে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তোলার কথাও জানান তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতার বাবুঘাটে সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মালা দেন। বিকেলে বিধানসভা ভবনের প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবনের অডিটোরিয়ামে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। অধ্যক্ষ রথীন্দ্র বসু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই শোভাযাত্রা বেরিয়েছে। মহরমের শোভাযাত্রা নিয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনোরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না, শোভাযাত্রায় ডিজে বাজানোর ওপরেও থাকছে নিষেধাজ্ঞা, তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। কলকাতার শ্যামবাজারের কাছে গতকাল রাতে ঝড় বৃষ্টির জেরে পিছল ট্রাম লাইনে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মৃতদের নাম নীরজ কুমার এবং উত্তম মালি। পুরুলিয়ার বড়াবাজার থানার পুলিশ গতরাতে আগাঝোড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ওই ভ্যান থেকে প্রায় 338 কেজি পোস্তর, খোসার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়। বৈধ নথিপত্র না থাকায় পুলিশ বিকাশ সাঁতরা ও গোপাল বাগ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান মহিলা মহল। একটু পরেই
2: তিনটে কলেজেই
3: অত ভেবো না,
2: ফিস তো দেখো।
4: কি খবর,
5: কি হলো, কি
3: ফিস নিয়ে টেনশন?
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
6: Are you constantly sneezing, have a blocked nose, or are suffering from allergy problems? Come, let's hear expert advice from city's renowned doctor.
7: আমি ডাক্তার এ জামান বীরভূম থেকে বলছি। অনেকে অ্যালার্জিকে ছোট সমস্যা বলে মনে করে, কিন্তু এটি দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। নাক বন্ধ থাকলে ঘুমের সমস্যা হয়, ক্লান্ত লাগে, মাথা ব্যথা হতে পারে এবং কাজ বা পড়াশোনার মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। কিছু মানুষের ক্ষেত্রে ঠিকভাবে শ্বাস নিতে না পারায় অস্বস্তি অনুভূত হয়। এই সমস্যাগুলো বারবার হলে এগুলোকে অবহেলা করবেন না। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সময় মতো সঠিক চিকিৎসা নিন।
6: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
8: Olivia Nursing Home. Olivia Nursing Home, Domdom, Nagir Bazar. অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

বন্ধুরা নমস্কার সকলকে, আজকের মহিলা মহলকে মহলা জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন।

বন্ধুরা, আজ মাসের চতুর্থ শুক্রবার। তো আপনারা জানেন যে আজকে আমাদের অনুষ্ঠান আলাপী কলম, আর এটাও জানেন যে এই অনুষ্ঠানে সুযোগ থাকে আপনাদের স্বরচিত গল্প পাঠ, কবিতা পাঠ কিংবা কোনো ভ্রমণ কাহিনী শোনানোর, তাই না বন্ধুরা? একদম, আজও কিন্তু তার একটু ব্যতিক্রম হবে না। আজও আমরা শোনাবো এমনই একটি গল্প, স্বরচিত গল্প এবং স্বরচিত কবিতা। আজ শুনুন, প্রথমে আসুন শোনা যাক তিস্তা চক্রবর্তীর স্বরচিত গল্প পাঠ ঘটক বিদায়।

গল্পের নাম ঘটক বিদায়। প্রথম পর্ব। সোহাগ বসুকে আমি ভালোবাসি। আমার এই 28 বছর 7 মাস 21 দিনের নাতি দীর্ঘ জীবনে যে মানুষটা আমায় সবচেয়ে বেশি বিব্রত করেছে তাকেই আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। অবশ্য আমার মতো একটা গুড ফর নাথিং মানুষকে বিব্রত করা যায় কি না সেটাও একটা লাখ টাকার প্রশ্ন। ডালহৌসির অফিস পাড়ার একটা সেকেন্ড গ্রেড বিমা কোম্পানির থার্ড ক্লাস কেরানিকে একজন সুন্দরী অধ্যাপিকা ঠিক কতটা বিব্রত করতে পারে সেটা নিয়ে অবশ্য তর্ক চলতেই পারে। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবার মতো দুঃসাহস আমার কোনো কালেই ছিল না। প্রচলিত প্রবাদখানা যে কতটা আক্ষরিক সত্য হয়ে উঠতে পারে সেটা আমাকে আর সোহাগকে পাশাপাশি রাখলেই দিব্যি বোঝা যায়। ভদ্রমহিলা আমার থেকে পাক্কা 3 বছর 5 মাস 10 দিনের বড়। উচ্চতা এই 5 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ এক্ষেত্রেও আমার চাইতে 1-2 ইঞ্চি বেশি। আর রইল বাকি গায়ের রং, সেও ওই বিখ্যাত দৈনিক সংবাদপত্রের পাত্রপাত্রী বিজ্ঞাপন স্বীকৃত, মানে প্রকৃত গৌরবর্ণ আর কি। নিজেকে চুপি চুপি পাশাপাশি রেখে দেখেছি কবির কলমে উঠে আসা জলপাই রঙের চিকন ত্বক বা গম ভাঙা বাদামি মেদুরতা কোনোটাই ঠিক আমার ক্ষেত্রে খাটে না। মনকে প্রশস্তি দিই, বলি না মিলস অ্যান্ড বুনে স্বপ্নাদিষ্ট নায়কদের জন্য যে নির্দিষ্ট 3টে বাঘা বাঘা বিশেষণ রাখা আছে তার মধ্যে একটা তো অন্তত মিলে গেছে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এই যে এত লম্বা ফিরিস্তি দিলাম নিজের অপদার্থতার, এই সব কিছুর পরেও সোহাগ বসু আমার প্রতি কেন জানি একটু বেশি মনোযোগী। মাঝে মাঝে তিনি তার পলিসির ছুতোয় হানা দেন আমার টেবিলে, কখনো সখনো তো অকারণেও। আমার মতো একজন অতি সামান্য কেরানির ওপর একজন অসামান্যার এমন কৃপাবর্ষণের ফলস্বরূপ অফিসের অনেকেই বেশ ট্যাড়া চোখে দেখছে আজকাল। এতে বুকের পাটা প্রচ্ছন্ন অহংকারে খানিক ফুলে ফেঁপে উঠলেও মন থেকেই সন্দেহ পুরোপুরি যাচ্ছে না যে এই চরম বৈপরীত্য দেখে আড়ালে হয়তো বেজায় স্থূল রসিকতাও চলছে। এহেন সোহাগ সুন্দরীকে সোহাগ করার লোকজন এই দুনিয়ায় যে কম নেই তা বলাই বাহুল্য, আমার বিড়ম্বনা সেখানেই। এই তো যেমন সেদিন লাঞ্চ আওয়ার সবেমাত্র শেষ হয়েছে, হঠাৎই আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সুকুমার রক্ষিত জরুরি তলব করলেন তার কেবিনে। ভাবলাম নির্ঘাত কোনো হৃষ্টপুষ্ট কেস দিয়েছি কেঁচিয়ে। শিবরাত্রির সলতের মতো এই 12,500 স্যালারি চাকরিটা টিমটিম করে হলেও জীবনে টুনি বাল্বটা জ্বেলে রেখেছে, সেটাও যদি ফুরুত হয় তাহলে তো আর অগত্যা। দুরুদুরু বক্ষে আদালত কক্ষে ম্যানেজারের কেবিনে উঁকি দিলাম। ম্যানেজারের বয়স 40-এর সামান্য উপারেই, প্রায় 6 ফুট লম্বা চওড়া মানুষ, মেজাজখানাও তেমনই বাঁচ খায় ভদ্রলোকের। অতঃপর গলা

0: গলায় যতটা সম্ভব মধু ঠেলে বললাম, আসবো স্যার। আরে পবিত্র যে, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, প্লিজ বি সিটেড। এমন গদগদ স্বরে ওনাকে শেষ কবে কথা বলতে শুনেছি মনে করতে না পেরে ভেতরে ভেতরে আরও নার্ভাস হয়ে পড়লাম। কোনো বড়সড় ঝড়ের পূর্বাভাস নয় তো এই সাদর আমন্ত্রণ? গলাটলা খাঁকারি দিয়ে সবে জিজ্ঞেস করতে যাব এই হঠাৎ তলবের কারণ। ঠিক তখনই রক্ষিত সাহেব গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠলেন, আচ্ছা পবিত্র, মিস বাসু কি তোমার পূর্ব পরিচিতা? শুকনো বিষম খেলাম এক চোট, এখানেও যে সেই একই কৌতূহলের মুখে পড়তে হবে আন্দাজ করতে পারিনি। আমতা আমতা করে বললাম, না মানে ওই আর কি, ওর একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে সামান্য সাহায্য করেছিলাম বছর খানেক আগে, সেই থেকেই উনি আমাকে কিঞ্চিত স্নেহ করেন, যোগাযোগ রাখেন টাকেন, এটুকুই। কিন্তু কেন স্যার, হঠাৎ ওর প্রসঙ্গ আসছে কেন এখানে? একটা ফোঁস করে দীর্ঘশ্বাস, মুহূর্তের নীরবতা। এমন দুর্দণ্ড প্রতাপশালী ম্যানেজার, অথচ সোহাগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন খাবি খাচ্ছে কেন কে জানে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: বুঝলে পবিত্র, যতদিন মা বেঁচে ছিলেন প্রায় রোজই বায়না করতেন আমার বিয়ের জন্য, আসলে খুব একা অনুভব করতেন, এখন বুঝি সেটা। ওদিকে আমার তখন আবার জীবনকে রঙিন চশমা পরে দেখার নেশা, বিয়ে, সংসার, দায় দায়িত্ব এসব ঝুটঝামেলায় পড়তে চাইনি একেবারেই। কিন্তু মা চলে যাওয়ার পর থেকেই দেখছি একটা অদ্ভুত শূন্যতা গ্রাস করছে আমায়। দিনের শেষে ওই ফাঁকা বাড়িটা যেন গিলতে আসে। তাই ভাবলাম, মানে ওই মিস বাসুকে দেখার পর আরও সিরিয়াসলি ভেবে দেখলাম যে অনেকটা দেরি করে ফেলেছি অলরেডি। আই শুড সেটল ডাউন নাও, ইউ নো। আমি খুব বোকা বোকা একটা হাসি টাঙিয়ে রেখেছি ঠোঁটের ডগায়। এমনিতেও আমার যে কোনো অবস্থাতেই বুক ফাটে, কিন্তু মুখ ফোটে না। রুখাচোখা মানুষটাকে এমন নরম সরম হয়ে যেতে দেখে কেমন জানি বেশ মায়াও হচ্ছে। বললাম, এ তো খুব ভালো ডিসিশন স্যার, অসুবিধে কোথায়? আহা, তুমি বুঝতে পারছো না পবিত্র, আমি এর আগে কখনো কাউকে এমন প্রস্তাব দিইনি, আর বাড়িতে এমন কেউ নেইও যার মাধ্যমে অ্যাপ্রোচ করা যায়। তাই ভাবলাম, তোমার সঙ্গে যখন ওর এত হৃদ্যতা, তাহলে তোমার মাধ্যমেই না হয়। বুঝতে পারছো নিশ্চয়ই কি বলতে চাইছি, আমি যত বড় আকাটি হই না কেন, এই সোজা সাপটা ঘটকালির বরাত পাওয়ার ব্যাপারটা হৃদয়ঙ্গম হবে না এতটাও হাবাগোবা নই। ঘাটটা হ্যাঁ আর নায়ের মাঝামাঝি অবস্থানে রেখে কিছু একটা বলার ব্যর্থ চেষ্টা করছিলাম, কিন্তু তার আগেই রক্ষিত সাহেব আমার হাতটা খপ করে ওনার বাঘের মতো পাঞ্জায় বন্দি করে মাখন মসৃণ গলায় বললেন, থ্যাংক ইউ সো মাচ পবিত্র, বাঁচালে আমাকে, আই এম রিলিভড নাও। তুমি কোনো চিন্তা করো না, তোমার দিকটা আমি নিজে দেখবো।

শুধু মিস বাসুর দিক থেকে একবার ইয়েস আসুক, তোমার ডাবল প্রমোশন আটকায় কে দেখি। জোড়া প্রমোশনের সম্ভাবনা নাকি বিয়ের সম্বন্ধ, সোহাগকে কোন খবরটা যে আগে শোনাই। মাঘমাসের কনকনে শীতেও এই মুহূর্তে আমার দুই কানে যেন লু বইছে। সোহাগ বসু, তোমায় ভালোবাসি, আমি খুব খুব ভালোবাসি, আমার কোনো প্রমোশন চাই না, মনে মনে অনেকবার বললাম কথাগুলো, সোহাগ শুনতে পাবে না জেনেও। দ্বিতীয় পর্ব। প্রায় আধ ঘন্টা হতে চলল সোহাগ আমার মুখোমুখি বসে, থমথমে মুখ, সামনে রাখা কফির কাপে বারতিনেক বড় জোর চুমু দিয়েছে। ব্ল্যাক কফি উইদাউট মিল্ক অ্যান্ড সুগার, আমারটায় অবশ্য দুধ আর চিনি দুটোই বেশ চড়া। কলেজ থেকে সরাসরি এসেছে, নিশ্চয়ই খিদেও পেয়েছে বেচারির, কিন্তু জিজ্ঞাসা করার সাহস কুলোচ্ছে না এই মুহূর্তে। সোহাগের এরকম থমথমে মুখ দেখে আমার পেটের ভেতর একটা অকারণ হাসি গুরগুর করে উঠছে থেকে থেকেই। খেয়াল করে দেখলাম এ সময় ওর সামান্য ফুলো ফুলো গাল দুটো কেমন জানি লালচে হয়ে ওঠে, ভুরু আর নাকের ডগাও হেসে ফেললেই সমূহ বিপদ। অগত্যা আমি মন দিয়ে সামনে রাখা মেনু কার্ড পড়ি, যে যে খাবারগুলো একেবারেই খাই না সেসব ডিশের নাম দাম মুখস্থ করি। সোহাগের রাগ আরও খানিকটা বেড়ে যায় আমার এই নির্লিপ্ত ভাব দেখে, সেটাই স্বাভাবিক, ভাবতে না ভাবতেই বিস্ফোরণ। টেবিলের ওপর সজোরে চাপড় দিয়ে সোহাগ চেঁচিয়ে উঠল আমার নাম ধরে। আমি শশব্যস্ত হয়ে তাকে বললাম, করেন কি, চারপাশে এত মানুষজন, একটু আসতে সোহাগ দেবী। টু হেল উইথ ইওর দেবী, আমি কোনো দেবী টেবী নই। এই আপনি কি সত্যি একটা ইডিয়েট নাকি ভান করেন বলুন তো? ভান? এসব কি বলছেন, ছি ছি, ন্যাকাশা যা হচ্ছে না, সবটা জেনে বুঝেও আপনি এরকম একটা প্রস্তাব বয়ে আনেন কি করে? একটা আকাশি রঙের সিল্কের শাড়ি পরে আছে সোহাগ, ম্যাচিং স্টোল, কানে মুক্ত দানা, কপালে একটা ছোট্ট কালো টিপ, ডান হাতের কবজিতে একটা দামি ঘড়ি, চোখের কাজল সারাদিনের ক্লান্তিতে ঈষৎ ঘেঁটে গেছে, গোলাপি ঠোঁট লিপস্টিকের আদরে ভিজে নরম। এর চেয়ে বেশি সাজগোজ করতে কখনো দেখিনি সোহাগকে, প্রয়োজনও নেই। আমি চেষ্টা করেও চোখ সরাতে পারছি না সোহাগের ওপর থেকে, এত সুন্দর কেন হয় মানুষ? হাঁ করে কি দেখছেন, আপনার বস ওই বুড়ো ভামটাকে আমি এক কথায় বিয়ে করতে রাজি হয়ে যাব এমনটা ভাবার সাহস হলো কি করে আপনার? কফির তলানিটুকু এক চুমুকে শেষ করে ধীরে সুস্থে মুখ মুছলাম টিস্যুতে, ঠান্ডা চা কফির চেয়ে জঘন্য আর কিছু হয় না। আপনার একটা হ্যাঁ আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে ম্যাডাম, আপনি আমার প্রতি বরাবরই যথেষ্ট সহানুভূতিশীল, খানিকটা সেজন্যই বলতে পারেন, সাহস করে বলেই ফেললাম। মানে? সোহাগ সামান্য হাঁফাচ্ছে কথা বলতে বলতে, উত্তেজনায় নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম, মুছে দেবার প্রবল ইচ্ছে সংবরণ করতে করতে বললাম, বাদ দিন, ওসব আপনার না জানলেও চলবে, তাহলে আপনি এই প্রস্তাবে রাজি নন তাই তো? বেশ, আমি রক্ষিত সাহেবকে জানিয়ে দেবো আপনার ডিসিশন, প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে অকারণে অনেকটা অস্বস্তিতে ফেললাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ক্রিকেটের স্কোরবোর্ডের মতো ঘন ঘন মুড বদলে যায় সুন্দরী মহিলাদের, একটু আগেই যে মেয়ে রাগে ফুঁসছিল এখন হঠাৎই তার দুচোখ টলটলে দিঘি, জল যাতে বিপদ সীমা অতিক্রম করতে না পারে তার জন্য অবশ্য আপ্রাণ লড়াই করে চলেছে। আমি ব্যাগ গুছিয়ে রওনা দেব দেব করেও আর এগোতে পারলাম না, বুকের বাঁদিকটা টনটন করছে আচমকাই, চারপাশটা একবার চকিতে দেখে নিয়ে একটা বৈপ্লবিক কাণ্ড ঘটিয়ে বসলাম।

টেবিলের ওপর অলস ভঙ্গিতে পড়ে থাকা সোহাগের বাঁ হাতটার ওপর আমার ডান হাতটা আলতো চাপ দিতেই সোহাগদানা গাল বেয়ে অসময়ের বৃষ্টির মতো টপ টপ করে ঝরে পড়তে শুরু করলো। কি ভীষণ ইচ্ছে করছে ওই কান্না ভেজা মুখটা দুহাতের তালুতে নিয়ে, ছিচি ছিচি কী সব যে ভাবছি। আচ্ছা, প্রেমে পড়লে সব মানুষই কি এইরকম নির্লজ্জ হয়ে যায় মনে মনে? এটা মনে হতেই নিজেকে প্রচণ্ড রকম শাসন করলাম। টেবিলে পরিবাটি সাজানো টিস্যু র‍্যাক থেকে একগোছা টিস্যু নিয়ে এগিয়ে দিলাম সোহাগের দিকে। সোহাগও যথারীতি সেটাকে উপেক্ষা করে নিজের রুমাল দিয়ে আলগুছে চোখ মুছে নিল। আমি গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম, এভাবে কান্নাকাটি করবেন না প্লিজ, পাবলিক প্লেস, বুঝতেই তো পারছেন গুজব ছড়াতে সময় লাগে না বিশেষ। সোহাগ আহত চোখে তাকালো আমার দিকে, তারপর ধরা গলায় বলল, আপনি সত্যিই কিছু বোঝেন না পবিত্র, সবটাই কি তবে আমার মনের ভুল? বেশ বুঝতে পারছি, আমার হাতের তালু ঘামছে, দুই হাঁটুতে অদ্ভুত এক কাঁপুন, ধরা পড়ে যাব নাকি শেষমেশ? না, এত সহজ নয় আমাকে এ খেলায় হারানো। হাসলাম অল্প, শান্ত গলায় বললাম, মিস বাসু, আপনার মতো একজন এলিগ্যান্ট লেডির জন্য সুকুমার রক্ষিত হলেন আইডিয়াল ম্যাচ, মানে ওই রাজ্য টোক যাকে বলে। আমার মতো একজন ছাপোষা কেরানির এর চেয়ে বেশি কিছু বোঝার চেষ্টা করা শোভা দেয় না হয়তো। বেশ, যদি হ্যাঁ বলি আপনার এই প্রস্তাবে, তাহলে লাভটা কোথায় আপনার জানতে পারি? খুব স্বাভাবিক এই জিজ্ঞাসা, খরগোশের মতো গর্তে মুখ লুকিয়ে রেখে তো আর বিপদ এড়ানো যাবে না, বরং বুক চিতিয়ে লড়াই করাই শ্রেয়। বললাম, জীবনে পদোন্নতি কে না চায় বলুন, তাই আবার ডাবল প্রমোশনের মতো দুর্লভ হাতছানি। সোহাগ খুব গভীর দৃষ্টিতে জরিপ পড়ছে আমায়। আমি যদিও নির্বিকার থাকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর ঠিক তখনই, চাকরিটা ছেড়ে দিন না পবিত্র, পারবেন না? ডাবল প্রমোশন মনে হয় আটকাবে না তাতে আপনার। আর কেউ এই কথাটা বললে হয় জোর বিষম খেতাম, নয়তো বা ভীষণ বিরক্ত হতাম, কিন্তু সোহাগের মুখে এই কথাটা শুনে বুকের ভেতর একটা সবুজ জল ফরিং নেচে উঠল। কথাটা নিজেও নিজেকে বলে উঠতে পারিনি কখনো দুঃসাহস করে, সোহাগ তুমি বাঁচিয়ে দিয়েছ আমায়। মিস বাসু, ডাকটা পাল্টাতে হবে যে এখন থেকে। আর শুনুন, জীবনে আর যাই করুন, ভুলেও ঘটকালি করতে যাবেন না, বুঝলেন মিস্টার রাজ্যটোক?

বাহ, কেমন লাগলো বন্ধুরা এই মিষ্টি ঘটকের বিদায়? বেশ মজার না? এতক্ষণ আমরা শুনছিলাম তিস্তা চক্রবর্তীর স্বরচিত গল্পপাঠ ঘটক বিদায়।

বন্ধুরা, ঋষি পাণ্ডার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। এবার শুনব রীণা গিরির স্বরচিত কবিতা পাঠ।

সহজ মানুষ, সহজ মানুষ তাকেই বলে যে নিঃশব্দে পাশে থাকার ভাষা জানে, যখন চারিদিক মুখ ফিরিয়ে নেয় অসময়ের অন্ধকারে, তখন একটি হাত আলতো ছুঁয়ে বলে ওঠে, ভয় কিসের, আমি তো আছি। সহজ মানুষেরা রোদের মতো নিঃশব্দে আলো দেয়, বৃষ্টির মতো চুপি চুপি মন ভিজিয়ে যায়। দুঃখের দিনে যাদের মনে পড়ে তারাই আসলে জীবনের সত্যিকারের আপনজন। সময় বদলায়, মানুষ বদলায়, তবু কিছু মানুষ থেকে যায়। মাটির গন্ধের মতো সহজ, নদীর জলের মতো স্বচ্ছ, তাদের জন্যই পৃথিবী এখনো এতটা সহজ। বর্ষা তুমি, ভরা বর্ষা, বৃষ্টি তোমার ছুঁয়েছে ওষ্ঠ, ভিজে শাল পিয়াল বন, আকাশে খেয়ালি উড়োমেঘের খেলা, ছাতা মাথায় লাল মাটির পথে জোড়া পা হাঁটে রবি বাউলের দেশে, শ্রাবণের মাদলের তালে সাঁওতালি মেয়ে নাচে, প্রকৃতির অপরূপ সাজ দুজনে গুনগুন করে গাইছে গান, পাতা থেকে ঝরে পড়ে জল, তাল বেতালে নবদম্পতি নাচে, মুঠোফোনে ধরা নজর কাড়া মুহূর্তরা ভাইরাল হবে বলে, চুপচাপ বকুলের ঘ্রাণে ভিজে বনভূমি হিয়ার মাঝে, খোলা জানালা শান্ত পাঠশালা, মাটির গন্ধে মায়াময় বিকেল, আকাশ থেকে মন হারায় ভরা বর্ষায় শান্তিনিকেতন, গানের ধ্বনি ওঠে আবছা মেঘের আলো ছায়া, এই শ্রাবণে বাদল মেঘে ঢাকা। না পদ্মের অভিযান, পর্দায় প্রথম দেখা অপুর সংসার, বড় মায়াময় চোখ, আপনি এখন তিন ভুবনের পারে, এই যাওয়া তো যাওয়া নয়। হৃদয় মাঝারে চারুলতা, নীল অক্ষরে মালার বিন্দু বিন্দু আলো নিয়ে শীত সন্ধ্যের

গল্পের মতো, কড়িকাঠ পেরোনো এক স্বপ্ন পুরুষ আপনি, জলকাদা মাটি গন্ধমাখা হাসি মুখখানি বড়ই প্রিয়। সত্যের অভিযান মনে থাকবে চিরকাল, যাত্রাপথে হেমন্তের বিষণ্নতায় চোখের জলে শ্রদ্ধা ও ভালোবাসা, সামান্য চাওয়া মুখোমুখি হলে জেনে নিতাম অসুখের পর কেমন আছেন, জল অক্ষরে লিখে রাখতাম আপনার নাম।

সমুদ্র, সমুদ্র তোমাকে ভালোবাসি, তুমি কি জানো? জলের সৌন্দর্যের সঙ্গে মিশে যায় আকাশের নীল দিগন্ত, তোমার তরঙ্গের সুর কখনো মৃদু শীতল বায়ু, কখনো তীব্র শব্দের ঝাঁজ সুস্বাদু। তোমার তরঙ্গ থেকে উদাস হলো মন, সমুদ্রের অসীম গভীর স্বপ্নের জান। সমুদ্র, আমি ভালোবাসি তোমাকে, তুমি কি জানো? প্রেমে ডুবে থাকি সৃষ্টির মায়াজালে, সমুদ্রের স্বপ্ন তরঙ্গে মন ভাসে। সমুদ্র, ভালোবাসি তোমাকে। সমুদ্রের কাছে, সমুদ্রের কাছে এলে মনে হয় পৃথিবী নেমে এসেছে এক নিমেষে, ঢেউয়ের ভাজে ভাজে অচেনা এক সুর যেন দূর থেকে ডাকছে নাম ধরে, যেন কেউ ফিরে যেতে বলছে সেই বিস্মৃত দিনে। বালির উপর পায়ের ছাপ ফেলে চলো হেঁটে যাই, তারপর দেখি ঢেউ এসে মুছে দেয় আমাদের সমস্ত চিহ্ন। বোধ হয় জীবনও তাই, যতটুকু রাখি তার চেয়েও দ্রুত হারিয়ে যায় অনন্তের স্রোতে। নোনা হাওয়ায় ভেসে আসে কত গল্পের রূপকথা, কারো ভাঙা প্রেম, কারো নিঃসঙ্গতা, আর আমি চুপচাপ বসে শুনি। সমুদ্রের গভীরতা যেন আমার মনের গভীরতার প্রতিধ্বনি। সূর্য যখন ডোবে আকাশে ছড়িয়ে পড়ে রঙের নরম আলো, সেই আলোয় আমি দেখি নিজেকে, একটুখানি ক্লান্ত, একটুখানি মুক্ত আর ভালোবাসায় ভেজা। সমুদ্রের কাছে এসে সব কিছু মুছে যায়, শুধু থেকে যায় ঢেউয়ের সেই চিরন্তন উচ্চারণ। সব কিছু ফিরে আসে যেমন আমি ফিরে আসি তোমার তীরে। ঘুম, বৃষ্টি ছড়িয়ে পূব আকাশে সূর্য, বাদল রোদে আসমান সুহাগ চাদর, সুর দরিয়ায় পবনদাস বাউলের ফিউশন, ভিজে চুলে জুই গন্ধরাজ, সর্বাঙ্গে জল তরঙ্গ, ঠোঁটে তর্জনী, দু চোখে স্বপ্ন বিলাস, স্তব্ধতা ভাঙা নির্জন হৃদি, চেনা চৌহদ্দির নাগাল ভেঙে সুনন্দ সকাল নাগরিক ভিড়ে, আর এক অনিবার্য ঘুম। রথযাত্রা, আষাঢ় মাসে আকাশে বাতাসে ধ্বনির উল্লাসে কাঁপে পুরীর রথ, রথযাত্রা ভক্তির চলমান সমুদ্র, হাজার হাজার মানুষের প্রার্থনার ঢেউয়ে ভেসে যায় জগন্নাথের বিশাল রথের চাকার ঘূর্ণন। কাঠের রথ, রঙিন চুন্নি, সাজানো ছাতা, সিংহাসনে বসে আছেন প্রভু।

0: জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিন ভাই বোনের এই একসঙ্গে পথে নামা যেন মানুষের জীবনে এক ঐশ্বরিক আনন্দের স্পর্শ। এই দিনে দেবতা মন্দির ছেড়ে মানুষের মাঝে আসেন, রাজপথ হয় পূজোর প্রাঙ্গণ, ধুলে মিশে যায় দুঃখ ক্লান্তি অভাব।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রেলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ।
2: Are you sneezing, have a blocked nose, or are suffering from allergy problems only in monsoon season or throughout the year? Come, let's hear expert advice from city's renowned doctor.
3: আমি ডক্টর বিধানচন্দ্র মন্ডল, ফিজিশিয়ান। কিছু অ্যালার্জি শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে যেমন বর্ষা বা শীতকালে হয়, একে সিজনাল অ্যালার্জি বলা হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে ধুলো, ধোঁয়া, পোষা প্রাণী বা দূষণের কারণে সারা বছরই অ্যালার্জি থাকতে পারে। বর্ষাকালে বাড়ি পরিষ্কার ও শুকনো রাখুন, স্যাঁতস্যাঁতে জায়গা এড়িয়ে চলুন এবং বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত ধুয়ে ফেলুন। ছোট ছোট সতর্কতা এবং সঠিক চিকিৎসা আপনাকে আরামদায়ক থাকতে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করবে।
2: Medical advice, please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। প্রথমেই শুনবেন ত্রিমোহিনী নওদা মুর্শিদাবাদ থেকে মধুসূদন পাল এবং শ্রীহান পালের অনুরোধে যে রবীন্দ্রসঙ্গীতটি তার দ্বৈত শিল্পী শীর্ষ অরেনা।

অনুরোধীন রবীন্দ্রসঙ্গীত শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বরানগর আলমবাজার কলকাতা থেকে দিলীপ কুমার পাডুই।

এবারে সুবীর সেন এবং পূরবী মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনবেন যে গানটি। তার অনুরোধকারী শ্রোতারা হলেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ এবং কৌশিক, এছাড়া কাঁকিনাড়া থেকে শীতল এবং স্বপ্না।

0: Are you sneezing, have a blocked nose, or are suffering from allergy problems only in monsoon season or throughout the year? Come, let's hear expert advice from city's renowned doctor.
1: আমি ডক্টর বিধানচন্দ্র মন্ডল, ফিজিশিয়ান। কিছু অ্যালার্জি শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে যেমন বর্ষা বা শীতকালে হয়, একে সিজনাল অ্যালার্জি বলা হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে ধুলো, ধোঁয়া, পোষা প্রাণী বা দূষণের কারণে সারা বছরই অ্যালার্জি থাকতে পারে। বর্ষাকালে বাড়ি পরিষ্কার ও শুকনো রাখুন, স্যাঁতস্যাঁতে জায়গা এড়িয়ে চলুন এবং বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত ধুয়ে ফেলুন। ছোট ছোট সতর্কতা এবং সঠিক চিকিৎসা আপনাকে আরামদায়ক থাকতে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করবে।
0: Medical advice, please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.
2: আপনারা রয়েছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে, শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। এবারে শিল্পী পূর্বাদাম গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডল।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গানটির জন্য অনুরোধ জানিয়েছেন দক্ষিণগ্রাম পলসন্ডা থেকে রেখা মুখার্জি এবং টিঙ্কু চ্যাটার্জী।

এবারে শিল্পী মিতা চট্টোপাধ্যায় গানটির জন্য অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, নুরজামান মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, বঙ্কিম দাস এবং খুশি দাস। তারা অনুরোধ জানিয়েছেন তালপুকুর হাঁড়ি ভাঙা থেকে।

এবারে মোল্লাগেরের ধার খাগড়া মুর্শিদাবাদ থেকে পাঁচকড়ি দাস এবং শেফালি দাসের অনুরোধের গানটির শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এবারে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনুন। অনুরোধকারী শ্রোতারা হলেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য এবং অদৃতা ভট্টাচার্য।

শিল্পী শ্রীকান্ত চট্টোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক।

এই গানটি সঙ্গে সঙ্গেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তার পরে পরেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: India will take on hosts Ireland in the first T20 international of the two-match series in Belfast today at 6 p.m. The series marks the start of a new T20 cycle for India, who will be playing its first T20 international since lifting the T20 World Cup. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান ইয়োগা ফর মোবিলিটি অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ গতিশীলতা এবং ভারসাম্যের জন্য যোগাসন। আজকের এই অনুষ্ঠানে সকল শ্রোতাবন্ধুদের জানাই স্বাগত। 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গ অর্থাৎ আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের সাথে থাকুন। আমরা রয়েছি শুধুমাত্র আপনাদেরই জন্য। জীবন গতিশীল, তার সাথে তাল মিলিয়ে আপনাকেও এগোতে হবে। আর ভারসাম্য বজায় রেখে যদি চলতে পারেন, তবেই কিন্তু আপনি লম্বা দৌড়ের ঘোড়া। নিয়মিত যোগব্যায়াম অনুশীলন শরীরের গতিশীলতা এবং ভারসাম্য উন্নত করার একটি অত্যন্ত কার্যকরী এবং প্রাকৃতিক উপায়। এটি পেশির শক্তি বাড়ায়, জয়েন্টের নমনীয়তা ঠিক রাখে এবং সামগ্রিক শারীরিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে। আরও অনেক কথা রয়েছে, তবে চট করে ফিরে আসব গানটি শুনে নিয়ে।

ফিরে আসি আবারও কথায় কথা হচ্ছিল গতিশীলতা এবং ভারসাম্যের জন্য যোগাসন এই বিষয় নিয়ে। এবারে গতিশীলতা এবং ভারসাম্যের জন্য যোগব্যায়ামের ভূমিকা নিয়ে একটু কথা বলা যাক। যোগব্যায়ামের ধীর স্থির নড়াচড়া এবং গভীর শ্বাস প্রশ্বাস শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং পেশিগুলোর টানটানভাবে উষ্ণ করে। সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য শরীরের কোর যে শক্তি, পায়ের স্থিতিশীলতা এবং সঠিক ভঙ্গি প্রয়োজন। যোগব্যায়াম এই সবকটি উপাদানের ওপর একসঙ্গে কাজ করে, ফলে দৈনন্দিন জীবনের হাঁটা চলা ও নড়াচড়া অনেক সহজ এবং সাবলীল হয়ে উঠতে পারে। শারীরিক, মানসিক ও আবেগিক ভারসাম্যের গুরুত্ব। ভারসাম্য এই যে কেন্দ্রিক যোগব্যায়ামের জন্য কিছু উপকারিতা রয়েছে। এইসব উপকারিতাগুলো হলো মানসিক এবং শারীরিক, আমাদের জীবনে দারুণভাবে এগুলো সাহায্য করে। জানেন তো, প্রকৃতপক্ষে জীবন নিজেই একটি ভারসাম্য রক্ষার খেলা, এবং মানসিক ভারসাম্য উন্নত করা, প্রতিকূলতা মোকাবিলা করার ক্ষমতা ও নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ ভারসাম্য, এটা বোঝা যাবে কিভাবে? যোগের ষষ্ঠ অঙ্গ ধারণা হলো মনের একাগ্রতা। যোগাভ্যাসে আমরা প্রায়শই শ্বাসের উপর মনকে কেন্দ্রীভূত করি। গভীর শ্বাস গ্রহণ এবং দীর্ঘ ধীর শ্বাস ত্যাগের উপর এটা অনেকটা নির্ভরশীল। কিন্তু আমরা যোগাভ্যাসের সময় দৃষ্টি নিবদ্ধ করার জন্য নির্বাধারিত কোনো নির্দিষ্ট বিন্দুর ওপর ধরুন মনোযোগ দিতে পারি। আগুনের ডগার, মানে মাফ করবেন, আঙুলের ডগার কথা বলা হচ্ছে। আঙুলের ডগার মতো কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে চোখ যদি নিবদ্ধ করার মাধ্যমে আমরা আমাদের মনোযোগকে একটু অন্তর্মুখী করি এবং ধ্যানের এক গভীরতর অবস্থায় প্রবেশ করতে পারি, তাহলে কিন্তু আমরা সাফল্য লাভ করতে পারবো। দৃষ্টি স্থির রাখা এবং মনকে একাগ্র করা, চোখ, মাথা ও মেরুদণ্ডকে সারিবদ্ধ করতে সাহায্য করার মাধ্যমে শারীরিক ভারসাম্য উন্নত করে, যা সমগ্র শরীরের বিন্যাসকে উন্নত করে। সঠিক বিন্যাস আবার শরীরের অনুভূতি উন্নত করতে সহায়তা করে এবং আমাদের ভারসাম্য বজায় রাখার জন্য ছোটোখাটো সমন্বয় করতেও সক্ষম হয়। আরও কিছু কথা আছে, একটা গান শুনে নিয়ে ফিরি, কেমন?

0: আবারও চলে আসি গতিশীলতা এবং ভারসাম্যের জন্য যোগাসন এই বিষয় নিয়ে। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন, যোগ শিক্ষকরা সবসময় বলেন ছোট ছোট নড়াচড়াই তোমাকে লক্ষ্যে ধরে রাখে। এবারে নটি দৃষ্টি বা স্থির কেন্দ্রবিন্দু নিয়ে দু চার কথা বলবো। নাভাগ্র দৃষ্টি, নাকের ডগার দিকে তাকিয়ে মানে তাকিয়ে থাকা, এটি সাধারণত বিভিন্ন বসে বা দাঁড়িয়ে করা আসনে ব্যবহৃত হয়। দু নম্বর হচ্ছে আজ্ঞা চক্র দৃষ্টি, ভ্রুদয়ের মাঝখানে দৃষ্টি নিবদ্ধ করা, যা তৃতীয় নয়ন নামেও পরিচিত। এটি প্রায়শই ধ্যান এবং ভারসাম্যমূলক আসনে ব্যবহৃত হয়। তিন নম্বর হলো হস্তগ্রাহী দৃষ্টি, হাতের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা, বিভিন্ন ভঙ্গিতে হাত প্রসারিত বা বাড়িয়ে দেওয়ার সময় এটি ব্যবহৃত হয়। চার নম্বর হচ্ছে পাওরাগ্রয়ী দৃষ্টি, পায়ের আঙুলের দিকে তাকিয়ে থাকা, এটি দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে করা আসন এবং অন্যান্য আসনেও ব্যবহৃত হয়, যেখানে পায়ের পাতা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। পার্শ্ব দৃষ্টি, বাস বা ডান দিকে না মানে বাম বা ডান দিকে তাকানো, এটি মোচড়ানো আসন এবং পার্শ্বীয় প্রসারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অঙ্গুষ্ঠ মধ্য দৃষ্টি, বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা, এটি হস্তমুদ্রা বা হাতের নির্দিষ্ট অবস্থানে ব্যবহৃত হয়। ঊর্ধ্ব দৃষ্টি, উপরের দিকে তাকানো, এটি প্রায়শই পশ্চাৎনমন এবং উত্তোলনমূলক আসনগুলোতে ব্যবহৃত হয়। নাভিচক্র দৃষ্টি, নাভির দিকে তাকিয়ে থাকা, এটি এমন আসনগুলিতে ব্যবহৃত হয় যেখানে উদর অঞ্চল সক্রিয় থাকে বা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। ন নম্বর হচ্ছে পদায়রগ্রয়ী দৃষ্টি, চরণযুগলের দিকে তাকিয়ে থাকা, এটি এমন সব আসনে ব্যবহৃত হয় যেখানে চরণযুগলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যেমন ভারসাম্য রক্ষার ভঙ্গি। ভারসাম্য উন্নত করারও বেশ কয়েকটি যোগাসন রয়েছে, তার কথাও বলবো, তবে তার আগে একটু গান শুনে নেব।
1: পানি

তাহলে ওই কথা নিয়ে আলোচনা করা যাক, যেটা বলছিলাম আর কি, ভারসাম্য উন্নত করার কয়েকটি যোগাসন নিয়ে একটুখানি আলোচনা করি। পর্বতভঙ্গি তাদাসন, প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবং পায়ের আঙুলগুলো সামনের দিকে রাখুন। দুই পায়ে সমানভাবে শরীরের ভার দিন। পায়ের পেশিগুলোকে সক্রিয় করুন এবং হাঁটুর উপরের অংশ একটু উঁচু করুন। মেরুদণ্ড সোজা রেখে কোমরের শেষ প্রান্তটি সামান্য ভেতরের দিকে টানুন এবং কাঁধের হাড় দুটিকে পেছনে ও নিচের দিকে টানুন। হাত দুটি শরীরের পাশে শিথিলভাবে রাখুন। চোখ বন্ধ।

করে ভেতরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শরীরের ভার পায়ের চারটি কোণার মধ্যে স্থানান্তরিত হতে অনুভব করুন এবং গভীরভাবে শ্বাস নিন। এই যে পর্বত ভঙ্গির কথা বললাম, এই ভারসাম্যর যে আসন তার উপকারিতা কী? পর্বতাসন হল সকল দণ্ডায়মান আসনের ভিত্তি। এটি সার্বিক দেহভঙ্গি উন্নত করে, শরীরকে সুসংবদ্ধ করে এবং শারীরিক সচেতনতা বৃদ্ধি করে। আরও একটি আসনের কথা বলি, বৃক্ষাসন। তাদাসন থেকেই শুরু করা যাক। এক পায়ে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য এটি একটি চমৎকার আসন। এটি পায়ের পাতা, গোড়ালি এবং পায়ের পেশিকে শক্তিশালী করে। বীরভদ্রাসন। এই ভঙ্গিটি শরীরকে মাটি থেকে শক্তি যোগাতে সাহায্য করে এবং পায়ের শক্তি ও ভারসাম্য উন্নত করে। অর্ধচন্দ্রাসন। সোজা হয়ে দাঁড়িয়ে একটি পা প্রায় পেছনের দিকে টেনে নিয়ে যান। সামনের পাটি মেঝেতে রাখুন, পেছনের পাটি মেঝের সমান্তরালে তুলুন। পায়ের আঙুলগুলো বাইরের দিকে থাকবে। বিপরীত হাতটি বুকের কাছে এনে ছাদের দিকে প্রসারিত করুন। এই আসন পায়ের শক্তি, কোমরের নমনীয়তা এবং ভারসাম্য উন্নত করে। শীর্ষাসন ও সবাসন, এই দুটো নিয়ে কি কিছু বলতে হবে বিশেষ? এ দুটো আমাদের প্রায় সকলেরই কাছে সুপরিচিত, তাই খুব বেশি কিছু বলার চেষ্টা আর করছি না, কারণ আমরা ওই যে সকলেই কম বেশি এটার জন্য, এই দুটি আসনের ব্যাপারেই অবহিত। ভারসাম্যের জন্য এই দুটি আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কথা প্রায় শেষের দিকেই চলে এসেছে, তবে ওই যে একটুখানি বিনোদন ভীষণ প্রয়োজন হয়ে যায় কথার মাঝখানে, একটু সুরে ঘুরে এলে মন্দ হয় না, কি বলুন?

তাহলে বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম আমরা, সেগুলি হচ্ছে ভারসাম্য যদি রক্ষা করা যায়, মানে গতিশীলতা এবং ভারসাম্যের জন্য যোগাসন, এই বিষয় নিয়ে যতটা পারা গেল ছোট্ট একটা অনুষ্ঠানে যতটুকু তথ্য দেওয়া সম্ভব হলো দেওয়া হলো। যে যোগাসনগুলোর কথা বললাম ভারসাম্যের জন্য, কিন্তু ওগুলো প্রত্যেকটিই বিশেষ গুরুত্ব রাখে। শরীর এবং মন দুয়েরই ভারসাম্য যদি বজায় রাখতে পারেন, জীবনের গতিশীলতা তো এমনি অব্যাহত থাকবে, এ তো নিশ্চিত কথা, তাই না? আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে তাহলে বিদায় নেওয়ার পালা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, অপর্ণা চৌধুরী। আজ আসি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই সঙ্গে থাকবো।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এই গানটি আপনারা শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আজকের এই অনুষ্ঠানে এবারের গান আপনারা শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: Are you sneezing, have a blocked nose, or are suffering from allergy problems only in monsoon season or throughout the year? Come, let's hear expert advice from city's renowned doctor.
2: আমি ডাক্তার চন্দ্রকান্ত সামন্ত, জেনারেল ফিজিশিয়ান, সিউড়ি থেকে বলছি। কিছু অ্যালার্জি শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে যেমন বর্ষাকালে বা শীতকালে হয়, একে সিজনাল অ্যালার্জি বলা হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে ধুলো, ধোঁয়া, পোষা প্রাণী বা দূষণের কারণে সারা বছরই অ্যালার্জি থাকতে পারে। বর্ষাকালে বাড়ি পরিষ্কার কিংবা শুকনো রাখুন, স্যাঁতসেঁতে জায়গা এড়িয়ে চলুন এবং বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত ধুয়ে ফেলুন। ছোট ছোট সতর্কতা এবং সঠিক চিকিৎসা আপনাকে আরামদায়ক থাকতে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করবে।
1: Issued in public interest by Dr. Reddy's Laboratories. This information is not a substitute for medical advice. Please consult your doctor. While prepared with care, Dr. Reddy's assumes no liability for its content.

0: অনুপ ঘোষালের কণ্ঠে এই গান শুনতে শুনতে শেষ করব আজকের অনুষ্ঠান।
1: সবই মাটির ঢেলা, এই তো বিধির খেলা রে ভাই।
0: শুনলেন নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।
2: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনুন।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো সব ধরনের চাষবাস করি। বেশ কয়েক বছর ধরে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে লালগোলা এই অঞ্চলটায়, এখন তো জেলার যে বিভিন্ন ব্লক আছে, ব্লকেও কিন্তু ছড়িয়ে পড়েছে ভুট্টা চাষ। এবং এই ভুট্টা চাষ কিন্তু খুব লাভজনক চাষ। আগে খুব কম চাষ হতো, কিন্তু

0: এখন ব্যাপক পরিমাণে চাষ হয়। এই ভুট্টা চাষ কখন কখন করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, আর কিভাবে আমরা চাষবাস করব, বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করা যায় কি না, এইসব নানান দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি কাঁদি ব্লকের সহকারী কৃষি অধিকর্তা ডক্টর ব্রজগোপাল মণ্ডলকে। ব্রজগোপালবাবু, আপনাকে আমাদের তরফ থেকে নমস্কার।
1: ধন্যবাদ।
0: যে কথা বলছিলাম যে ভুট্টা চাষের কথা, তো ভুট্টা চাষ তো আমাদের এখন জেলায় তিনটে সময়ে হয় ভুট্টা চাষ। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাকালীন ভুট্টা চাষের পদ্ধতি। বর্ষাকালীন ভুট্টা যে চাষ, সেই চাষটার প্রকৃত সময় কখন, কোন সময় এই চাষটা করা যেতে পারে?
1: ধন্যবাদ। প্রথমেই সমস্ত শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানাই। আমরা কোন সময় চাষ করা হয় তার আগে দুটো চারটে কথা বলিনি ভুট্টা সম্বন্ধে। ভুট্টা সারা পৃথিবীতে দেখতে গেলে ভুট্টা কিন্তু প্রথম মোট উৎপাদিত যত ডাল শস্য আছে তার মধ্যে কিন্তু ভুট্টাই হচ্ছে প্রথম। কিন্তু ভারতের ক্ষেত্রে একটু অন্য, ভারতের তৃতীয়। ধান এবং গমের পরে কিন্তু আমরা ভুট্টা চাষ হয়, এবং আমরা ভুট্টাকে তন্তুল জাতীয় শস্যের রানী বলে থাকি। মানে এত হিউজ পরিমাণে উৎপাদন হয়ে থাকে যে আমরা ভুট্টাকে রানী বলে থাকি। এবং ভুট্টা এখন দেখা যাচ্ছে যেটা, কিন্তু আমাদের বোরো সিজনে আমাদের ভূগর্ভস্থ জলের টান ধরে থাকার জন্য কিন্তু আমাদের বোরো ধান করতে কিন্তু আমাদের অনেক খরচা বেড়ে যাচ্ছে। এবং এবং আবহাওয়া কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এখন শীতের দৈর্ঘ্য আগের মতন কিন্তু অতটা নেই, তার জন্য আমাদের কিন্তু গমের উৎপাদনটাও কমে যাচ্ছে। এই জন্য কিন্তু এখন চাষি ভাইরা ভুট্টা চাষের দিকে কিন্তু অনেকটাই ঝুঁকে পড়েছে। এবং এটা খুব লাভজনক ব্যবসা। মানে একটা ফসল যেখানে আমরা তো বিভিন্ন ধরনের ভুট্টা খেয়ে থাকি, প্লাস হচ্ছে মাছের খাবার, গবাদি পশুর খাবার, এবং পোলট্রি শিল্পে 49% কিন্তু ইউজ হচ্ছে, কিন্তু ভুট্টা দানা কিন্তু ইউজ হচ্ছে 49%।
0: তার মানে ভুট্টা গাছের কোনো অংশই ফেলার নেই, একদম ছোট থেকে বড় অবধি একদম সবটাই ব্যবহার করা যাচ্ছে।
1: এবার বর্ষাকালীন আমরা যদি চাষ করি, বর্ষাকালীন এই সময়টা মেনলি হচ্ছে জুন মাসের ফার্স্ট উইক থেকে জুলাই মাসের ফার্স্ট উইক, এটা আদর্শ সময় কিন্তু ভুট্টা চাষ করার জন্য।
0: আচ্ছা, আমরা তো বছরে মনে হয় তিনটে ভুট্টা চাষ করতে পারি,
1: কিন্তু আমরা তিনবার কিন্তু ভুট্টা চাষ করতে পারি। খারিফ সিজনে চাষ করতে পারি, বর্ষা সিজনে চাষ করতে পারি, এবং পাক খারিফ সিজনে কিন্তু আমরা চাষ করতে পারি।
0: তো এখন যে আমাদের ওয়েদার বা মাটি, এটা কি ভুট্টা চাষের পক্ষে উপযুক্ত?
1: হ্যাঁ, উপযুক্ত। ভুট্টা সব সিজনেই এবং সমস্ত মাটিতেই চাষ করা যায়, ভুট্টা চাষ করে এইটা একটা আমাদের মানে বৈশিষ্ট্য যেটা। কিন্তু ভুট্টা চাষ করতে গেলে একটা যেটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাটিতে কোনোভাবে যেন জল না দাঁড়ায়। এই বিষয়টা যদি আমরা অ্যাসিওর করতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত মাটিতেই এবং সমস্ত সিজনে কিন্তু আমরা ভুট্টা চাষ কিন্তু করতে পারবো।
0: কিভাবে আমরা জমিটা তৈরি করব?
1: একদম তাই। আমরা জমি প্রথমেই আমরা যেটা হচ্ছে জমিতে 4-5 বার আমরা লাঙল দিয়ে এবং মইতে জমিটাকে ঝুরঝুরে করে নিতে হবে এবং সমতল জমিটাকে সমতল করে নিতে হবে। ঠিক আছে, যখন মাটি তৈরি করব তখন আমরা একর প্রতি প্রায় 4 টনের মতো ভালো পচা জৈব সার আমরা মাটিতে মিশিয়ে দেবো। ঠিক আছে,
0: জৈব সার বলতে গোবর সার
1: হতে পারে, বা আপনার পোলট্রি যে সমস্ত বিষ্ঠাগুলো
0: পাওয়া যায় সেগুলো আমরা দিতে পারি,
1: করতে পারি, কিন্তু ভালোভাবে কিন্তু পচানো যেন হয়।
0: আচ্ছা, পচাতে হবে। এটা কি জমিতেই পচানো যাবে না অন্য কোথাও?
1: না, জমিতে পচানোর থেকে আমরা বলবো মানে
0: একবারে পচিয়ে তারপরে
1: জমিতে ব্যবহার করা। যখন আমরা মাটি করছি তখন 300 গ্রাম জৈব জারের সাথে 300 গ্রাম অ্যাজোস্পাইলিয়াম এবং হচ্ছে ফসফোব্যাকটেরিয়া যদি আমরা ভালো করে মিশিয়ে নিই তাহলে আমাদের কিন্তু ভুট্টা উৎপাদন কিন্তু ভালো হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভুট্টা জমিতে এবং উই পোকার সমস্যা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যদি থাকে তাহলে আমরা জমি তৈরি করার লাস্ট চাষ দেওয়ার আগে 110 কেজি ক্লোরোপাইরিফস আমরা কিন্তু জমিতে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু জমিটা এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারবো।
0: বীজটা কিভাবে আমরাকে শোধন করব কিভাবে?
1: আমরা বলে থাকি যে আমাদের যখন বাচ্চা হয় তখন আমরা টিকাকরণ করে থাকি, সে সমস্ত ক্ষেত্রে এবং চাষের ক্ষেত্রে বীজ শোধনটাই হয়েছে কিন্তু টিকাকরণ সমস্ত। এবং ভুট্টা ছাড়া যত ধরনের আমরা চাষ আছি সমস্ত আমরা কিন্তু বীজটা শোধন করতে বলি। ভুট্টা চাষের ক্ষেত্রেও কিন্তু আমরা বীজটাকে শোধন করতে হবে। বীজ শোধন করতে গেলে আমরা প্রথমেই 1 কেজি বীজের সাথে ক্যাপটান 2 গ্রাম অথবা হচ্ছে কার্বানডাইঅক্সাইড 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে আমরা শোধন করব। শোধন করার পর ওইটা বীজটাকে ছায়াতে, রোদে নয়,

0: আমরা শুকিয়ে নেব, শুকিয়ে দেওয়ার পর আমরা বীজটাকে মূল জমিতে বুনবো।
1: বুনবো বীজের হার কতটা লাগতে পারে?
0: ছড়িয়ে যদি আমরা বীজটা বপন করে থাকি তাহলে কিন্তু আমরা একর প্রতি প্রায় 8 থেকে 9 কেজি লাগে, কিন্তু আমরা যদি আমরা লাইনে বুনি সেক্ষেত্রে বীজের পরিমাণ 6 কেজি মতন কিন্তু হয়। এবং আমরা যেটা প্রেফার করি চাষি বন্ধুদের বলে থাকি যেন আমরা লাইনেই আমরা বুনতে মানে বলে থাকি, আমরা যদি ভুট্টা বীজটাকে ছাড়াই তাহলে মানে যদি বুনি তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের একই জায়গাতে অনেক বেশি পরিমাণ গাছ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা অনেক জায়গায় কম গাছ থাকে, ফলে গাছের যে ভারসাম্য যেটা ঘনত্ব যেটা সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারি না। এক্ষেত্রে আমরা বলি লাইনে সোয়িং করতে, এবং যদি প্রতি বর্গ মিটারে যদি 8টা করে গাছ থাকে তাহলে কিন্তু ফলন খুব ভালো,
1: সব থেকে
0: ভালো হয়।
1: মানে লাইনে যদি 8টা গাছ থাকে,
0: আর এক্ষেত্রে বলে থাকি মানে দুটো লাইনের মধ্যে দূরত্ব হবে 60 সেন্টিমিটার মধ্যে,
1: আচ্ছা
0: ঠিক আছে, এবং একই লাইনের মধ্যে দুটি গাছের মধ্যে দূরত্ব হবে 20 সেন্টিমিটার, বর্গমিটারে 8টি গাছ থাকলে খুব ভালো ফলন কিন্তু দেওয়া হয়। আরেকটা বলে রাখি, এটা আমরা যখন লাইনটা করব সেই লাইনটা যেন পূর্ব পশ্চিমে যেন লাইনটা বরাবর থাকে, সে সূর্যালোকটা ভালোভাবে ইউটিলাইজ হয়, মানে সারাক্ষণ কিন্তু গাছ পেয়ে থাকে।
1: আর কোন কোন সময় আমরা এটা বুনতে পারি?
0: বুনতে হবে আমরা যেটা প্রথমেই বলছিলাম যে খারিফ মানে এই সময়, ঠিক আছে, খারিফ মৌসুমে একটা, রবি মৌসুমে একটা, এবং খারিফ মৌসুমে। খারিফ মৌসুমে এই সময় যেটা হচ্ছে আষাঢ় মাস, মানে হচ্ছে জুনের ফার্স্ট উইক থেকে জুলাই ফার্স্ট উইকের মধ্যে আমরা বুনে থাকি, এবং রবিতে যেটা চাষ করে থাকি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি, মোটামুটি কার্তিক মাসে, এবং পাকখারিক মাসে হচ্ছে ফেব্রুয়ারি মাস মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি, ফাল্গুন মাসে এটা আমরা বুনে থাকি।
1: তো কোন জাতটা আমাদের এখানকার চাষের পক্ষে উপযুক্ত?
0: ভুট্টা ক্ষেত্রে মেনলি আমরা দুটো জাত মানে কম্পোজিট একটা ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটি, এই দুটোভাবে আমরা চাষ করে থাকি। এবার কম্পোজিট ভ্যারাইটির ক্ষেত্রে কী হয়, আমরা একই আমরা যে বীজটা নিই সেটা দুবার কিংবা তিনবার ইউজ করা যায়, এটা কিন্তু চাষি ভাইদের মাথায় রাখতে হবে। কিন্তু হাইব্রিড বীজ যেটা আমরা চাষ করে থাকি সেটা কিন্তু এক বছরই চাষ করা হয়, সেটা কিন্তু পরের বছর কিন্তু চাষ করা হয় না। আমরা বিভিন্ন স্বল্প মেয়াদি মানে জলদি মেয়াদি একটা, মধ্যমেয়াদি একটা, নাবি, তিন ধরনের মানে বীজ কিন্তু আমাদের বাজারে অ্যাভেলেবেল। এবার স্বল্প মেয়াদির মধ্যে আমরা পুষা কম্পোজিট 1, Deccan 109 এগুলো ইউজ করে থাকি, মধ্যম মেয়াদি বলতে বিক্রম, পুষা কম্পোজিট 2, গঙ্গা সফেদ এগুলো আমরা বলে থাকি। নাবি সিজনে যে জাত সেগুলো কিষান, বিজয়, গঙ্গা 2, 5, গঙ্গা 101, ডেকান শক্তিমান 1, 2 এগুলো কিন্তু ভালো জাত।
1: কতদিনের ফসল মোটামুটি এগুলো?
0: হ্যাঁ, যেটা জলদি জলদি যেগুলো মেয়াদি যেগুলো সেগুলো হচ্ছে আপনার 75 থেকে 85 দিনের জন্য,
1: 75 থেকে 85 দিনের মধ্যে উঠে যাবে।
0: মধ্যমেয়াদি যেগুলো হচ্ছে 85 থেকে 95 দিনের জন্য, আর নাবি ভ্যারাইটি হচ্ছে আপনার 95 থেকে 100-110 দিনের মধ্যে।
1: সময়টা ডিফারেন্স যেটা হচ্ছে এটাতে কি ফলনের হেরফের কিছু হয়, যে স্বল্প মেয়াদিতে এক ধরনের ফলন, বা যেহেতু সময়টা বেশি লাগছে তার জন্য একটু ফলনটা বেশি হতে পারে, বা জাতের ক্ষেত্রে?
0: হ্যাঁ, জাতের ক্ষেত্রে আমরা হাইব্রিড যেগুলো ব্যবহার করি সেগুলো তো অবভিয়াসলি একটু বেশি মানে ফলন তো হয়ে থাকে, কিন্তু হাইব্রিড ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যেটা একবার ইউজ করে সেই ইউজটা কিন্তু পরে সেই বীজটা কিন্তু পরের বছর কিন্তু আর ইউজ করা যাবে না। হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু যতই বেশি ফলন হোক এক বছর কিন্তু সেইটা কিন্তু পরের বছর কিন্তু কোনোভাবেই ইউজ করা যাবে,
1: ব্যবহার করা যাবে না
0: কোনোভাবেই,
1: আবার নতুন করে বীজ নিতে হবে।
0: এবার কম্পোজিট ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু বীজগুলো আমরা 2-3 বার ইউজ করতে পারি, এবার 2-3 বার ক্ষেত্রে হয় প্রথম বছর হয়তো ভালো ফলন দিলে সেকেন্ড টাইম হয়তো নাও
1: দিতে পারে, অতটা নাও দিতে পারে। সার কি প্রয়োগ করা যেতে পারে, কিভাবে কখন কখন করা যেতে পারে
0: সার? আমরা কম্পোজিট ভ্যারাইটির জন্য এবং মেনলি 16 কেজি নাইট্রোজেন এবং 24 কেজি ফসফেট এবং 8 কেজি পটাশ, ঠিক আছে, এইটা আমরা যখন প্রথম আমরা জমি তৈরি করে থাকি সেই সময় আমরা জমিতে দেব, ঠিক আছে। এবং চাপান সার হিসাবে 16 কেজি নাইট্রোজেন এবং 8 কেজি পটাশ দুবার, একবার 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় দুবার কিন্তু আমরা দেব। ফসফেট সারটাই কিন্তু আমরা যখন জমি তৈরি হচ্ছে তখনই কিন্তু আমরা দিয়ে দেবো, অন্য সময় মানে চাপানের সময় কিন্তু আমরা ফসফেট সার ইউজ করব না, ঠিক আছে। এবং হাইব্রিড যদি আমরা চাষ করি সেক্ষেত্রে 19 কেজি নাইট্রোজেন এবং 28 কেজি ফসফেট এবং 10 কেজি পটাশ আমরা যখন মূল জমি হচ্ছে তখন কিন্তু আমরা দেব, এবং 30 দিনে এবং 45 দিনের মাথায় দুবার আমাদের চাপান দিতে হবে, সেক্ষেত্রে 19 কেজি নাইট্রোজেন এবং 9 কেজি পটাশ দুবার 30 দিনে এবং 45 দিনে দুবার চাপান।

0: দিতে হবে। এটা কিন্তু আমি মানে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ হিসেবে বললাম। এবার এক্ষেত্রে যদি আমরা কোনো চাষি ভাই ইউরিয়া হিসেবে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা 35-36 কেজি ইউরিয়া, SSP যদি ইউজ হয় সেখানে 150 কেজি আমরা SSP, এবং MOP যদি হয় সেক্ষেত্রে 13 কেজি মূল সার হিসেবে দিতে হবে।
1: সেচ ব্যবস্থা কিছু আছে, কিভাবে দেবো আমরা সেচ?
0: সেচ ব্যবস্থা খুবই একটা গুরুত্বপূর্ণ ভুট্টা চাষের ক্ষেত্রে,
1: যেহেতু আবার এটা বর্ষার সময় হচ্ছে।
0: বর্ষার সময় আমরা প্রথমে যেটা বললাম যে জল যেন না জমে, এটা কিন্তু দেখতে বর্ষাকালীন,
1: মানে একটু আমাকে উঁচু জমি নির্বাচন করতে হবে।
0: বর্ষাকালে যখন ভুট্টা চাষ করব এটা কিন্তু পুরো মাথায় রাখতে হবে। তার জন্য আমরা ভিলিতে বা লাইনে চাষ করব এবং উঁচু করে আমরা চাষ করব। কোনোভাবে যদি আমরা বৃষ্টির জল দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টা ফলন কিন্তু অনেকটাই কমে যাবে। এবার আমরা বর্ষাকালে চাষ করলেও আমাদের বৃষ্টির জমির আদ্যতে কীভাবে আছে সেই হিসেবে আমাদের কিন্তু আমরা জলসেচটা দেবো। খুব ভালো ফলন পেতে গেলে 3 বার আমরা মোটামুটি আমরা জলসেচের জন্য আমরা বলে থাকি। প্রথম আমরা যেটা জল দিই, প্রথম সেচ যখন দিই 20-25 দিনের মাথায়, যখন গাছ হাঁটুর মতন উচ্চতা হয় তখন আমরা ফার্স্ট
1: 2 ফুট থেকে 2.5 ফুট
0: হ্যাঁ সেচ আমরা দিতে বলি, এবং সেকেন্ড সেচ আমরা 42-45 দিনের মাথায় দিতে বলি, এবং তৃতীয় নম্বর সেচ যেটা থার্ড সেচ সেটা 65-70 যখন মোচার মধ্যে দানাগুলো বানতে শুরু করে সেই সময় আমরা জল দিতে বলি। এই 3টে সিজনে জলের অভাব যেন কোনোভাবেই না হয়, তাহলে কিন্তু ফলন
1: হেরফের হয়ে যেতে পারে।
0: এবং যখন আমরা বীজ যখন আমরা মূল জমিতে লাগাচ্ছি সেই সময় যেন মাটি শুষ্ক না থাকে, হালকা ভিজে থাকে, যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে
1: একটা জো থাকলে হয়ে যাবে। আর এর কি অনুখাদ্যের কিছু প্রয়োজন আছে ভুট্টা চাষে?
0: অনুখাদ্যে প্রয়োজন আছে, এবং সেক্ষেত্রে আমরা বলি মাটি পরীক্ষা করে অনুখাদ্যকে আমরা রেকমেন্ডেশন করি। মাটি পরীক্ষা করে চাষি ভাইদের বলবো যেন মাটি পরীক্ষা করে অনুখাদ্য দিয়ে থাকে। যখন মূল জমি তৈরি করব সেই সময় আমরা 8 কেজি সালফার এবং 10 কেজি জিঙ্ক সালফেট আমরা এবং 4 কেজি বোরন জৈব সারের সাথে মিশিয়ে আমরা যখন জমি তৈরি করছি সেই সময় আমরা দিতে পারি। ঠিক আছে, যদি কোনোভাবে বোরন কিংবা জিঙ্ক যদি না দেওয়া যায় মূল জমি তৈরি করার সময় চাষি ভাই কোনো কারণে ভুলে গেলেন দিতে, সেক্ষেত্রে আমরা 30 দিন এবং 50 দিনে 2 বার স্প্রে করতে বলবো। জিঙ্ক সালফেট এবং বোরন এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করতে বলবো, এবং জিঙ্ক সালফেট আপনার 5 গ্রাম এবং বোরন মানে বোরাক্স 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে বলবো। এক্ষেত্রে 2.5 গ্রাম আমরা যখন জিঙ্ক সালফেট যখন দ্রবণ তৈরি করছি 2.5 গ্রাম আমরা চুন দ্রবণে মিশিয়ে দিতে বলবো। সেক্ষেত্রে অলমতা যখন জিঙ্ক সালফেট আমরা যখন জলে গুলি তখন অলমতায় একটু হয়, তার জন্য চুন আমরা দিতে বলি।
1: হ্যাঁ, আর পরিচর্যার কিছু প্রয়োজন আছে?
0: আগাছা যেন না হয় সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, এবার আগাছা আমরা আগাছা সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আমরা অ্যাট্রাজিন 2 কেজি পার হেক্টর যদি বোনার আগে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আগাছার পরিমাণটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এবং 15-20 দিনের মাথায় আমরা হ্যান্ড উইডিং আমরা করতে পারি, সেই সময় মাটিটা একটু আলগা করে একটু যদি ধরে দেওয়া যায় খুব ভালো হয়। এবং গাছের বয়স যদি 25 দিন হয় সেই সময় যদি NPK 19-19-19 500 গ্রাম পার বিঘে হারে যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে কিন্তু ফলনটা খুবই ভালো হয়।
1: চাষের ক্ষেত্রে প্রত্যেকটা চাষেই তো আমাদের রোগ পোকার বেশ আক্রমণ হয়, ভুট্টার ক্ষেত্রে কেমন রোগ পোকার আক্রমণ থাকে?
0: ভুট্টার ক্ষেত্রেও যদি হয় দেখা যায় প্রায়
1: 14%
0: কিন্তু আমরা ক্ষতি কিন্তু হতে পারে রোগ পোকার ক্ষেত্রে। ভুট্টার রিসেন্ট খুব ফল আর্মি ওয়ার্ম এটা কিন্তু 2018 সালে নদীতে প্রথম দেখা দিয়েছে, এবং এটা খুবই ক্ষতিকারক মানে একটা পোকা, যেটা আগে ছিল না এখন কিন্তু দেখা দিচ্ছে। এটা আমরা বিভিন্নভাবে এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আমরা সুষম সার যেটা বলছিলাম, সুষম সার যদি আমরা নাইট্রোজেন যদি খুব বেশি পরিমাণ যদি না ব্যবহার করি, যদি মাটি পরীক্ষা করে করে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। বেশি নাইট্রোজেন প্রয়োগ করলে কিন্তু আমরা এই ফল আর্মি ওয়ার্মে যে লেদা যেটা সেটা কিন্তু বেশি পরিমাণ কিন্তু দেখা যায়। এই জন্য আমরা সবসময় চাষি ভাইদের বলবো মাটি পরীক্ষা করে সার যেন আমরা দিয়ে থাকি, এবং খুব দেরিতে আমরা সিজনে আর্লিতেই আমরা চাষ করার জন্য অনুরোধ করব। খুব দেরি যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু রোগ পোকামাকড় আক্রমণটাও কিন্তু খুব বেশি হয়ে থাকে। এবং এক্ষেত্রে আমরা ফল আর্মি ওয়ার্মে যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা বীজ শোধন 1 কেজি বীজের সাথে 6 মিলিলিটার আমরা সায়ানোটো নিলিপোল 19.8 এবং থাইমেথক্সাম 19.8% মিশিয়ে যদি আমরা শোধন করে থাকি তাহলেই প্রথমেই বৃদ্ধির দশা যে লেদা পোকা সেটা কিন্তু

0: নিয়ন্ত্রিত করা যায়। এছাড়া আমরা নেপিয়ার ঘাস যেটা হচ্ছে সেটা আমরা যে ভুট্টা জমির চারিপাশে যদি তিন সারি করে লাগিয়ে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এই পোকাটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারি। এই পোকা ক্ষেত্রে কিন্তু আমরা ভুট্টা প্রভূত ক্ষতি করে, এইটা যদি কন্ট্রোল যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ভুট্টার পাতা এবং কচি কাণ্ড খেয়ে কিন্তু এই পোকা আপনার পুরো জমি কিন্তু নষ্ট করে দিতে পারে। এবং এই ক্ষেত্রে লার্ভাটি, এই পোকা ক্ষেত্রে চেনার খুব উপায় হচ্ছে লার্ভাটি সবুজ কিংবা জলপাই বা ধূসর রঙের হয়ে থাকে এবং দুটি চোখের মাঝখানে ওয়াই টাইপের, মানে ইংরাজি ওয়াই টাইপের একটা দাগ থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা কথা আমি মানে বলে রাখি যে জমি কিন্তু খুব মানে চাষি বন্ধুদের বলবো জমি ভিজিট করতে,
1: প্রতিদিন জমিতে তো যাওয়ার দরকার। হ্যাঁ,
0: এবং চাষির পায়ের ধুলোটাই অনেকটাই কাজ করে আমরা মানে বলে থাকি। খপ যেটা আপনার লার্ভা হচ্ছে সেই লার্ভা দুই পাশে কিন্তু মানে আমি চেনার উপায়টা বলছি, মানে দুটি দেহের মাঝখান দিয়ে একটি মোটা এবং তিনটে হালকা হলুদ টাইপের আপনার দাগ থাকে। ঠিক আছে, এবং কান আমরা যখন সাধারণত পাতার উপরের দিকে অংশে কাণ্ডে বা কাণ্ডের সঙ্গে কিন্তু পোকা কিন্তু থাকে, গর্ত থাকলে এই পোকা দেখবেন পাওয়া যাবে।
1: আর এগুলো থাকলে তো একসঙ্গে অনেক থাকবে, একটা দুটো যে থাকবে এরকম
0: না, একসঙ্গে না, হ্যাঁ এক দুটো থাকবে না, অনেকগুলো
1: অনেকই থাকবে,
0: জোটবন্ধ ভাবেই ওরা থাকবে। এই পোকার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা বিষ শোধনটা বলেছি, এবার বিষ শোধন কিন্তু 19.8% এবং সায়ানোটোপিল 19.8% দিয়ে 6 মিলিলিটার দিয়ে যদি 1 কেজি বীজের সাথে যদি আমরা বিষ শোধন করি তাহলে কিন্তু ফ এর আক্রমণটা কম দেখা যায়। এছাড়াও আমরা যদি সার কিন্তু প্রয়োগ করতে হবে, আমরা যদি নাইট্রোজেন সার বেশি পরিমাণ দিয়ে থাকি তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণটাও কিন্তু বেশি দেখা দেবে। এবং জমিকে আগাছা মুক্ত রাখতে হবে, আগাছা যদি বেশি থাকে তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণটাও কিন্তু বেশি হয়। এছাড়াও আমরা মাজরা পোকা, তারপরে পাতামোড়া পোকা, শুয়োপোকা এগুলো কিন্তু দেখা যায়। এবং মাজরা পোকার ক্ষেত্রেও আমরা পাতার গোড়ায় কেটে দেই এবং গাছ কিন্তু আর বাড়তে পারে না, গাছের ফুলও খেয়ে নেয়, ফলে ফলন কিন্তু কমে যায়। যদি এরকম কোনো মাজরা পোকা আক্রমণ দেখা যায় তাহলে বীজ বোনার 10 থেকে 20 দিনের মাথায় চারার মাঝখানে আমরা কার্বোসালফোন 1 মিলিলিটার বা হচ্ছে টাইজোফস গুলে কিন্তু স্প্রে কিন্তু আমরা করতে পারি, তাহলে মাজরা পোকার আক্রমণ কিন্তু থেকে আমরা কিন্তু রেহাই পাবো। পাতামোড়া পোকা, পাতামোড়া পাতাটা মুড়িয়ে দেয় এবং দিয়ে মাঝখানে ঢুকে রসটা খেয়ে নেয়, সবুজ অংশটা খেয়ে ফেলে, ফলে ফলন কিন্তু কমে যায়। এক্ষেত্রে আমরা 1 মিলিলিটার ফিপ্রোনিল বা 0.75 গ্রাম অ্যাসিফেট গুলে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু পাতামোড়া পোকা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। শুয়োপোকার ক্ষেত্রে হয়, এই শুয়োপোকাও অনেক ক্ষেত্রেই দেখা যায় গাছের রস, নরম অংশ এবং রস চুষে খায় এবং গাছ কিন্তু নিস্তেজ হয়ে পড়ে। এক্ষেত্রে ইমিডাক্লোপিড 0.1 মিলিলিটার বা হচ্ছে 2 মিলিলিটার ডায়োমিথোয়েট গুলে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু শুয়োপোকার আক্রমণ থেকে আমরা রেহাই পাবো। এছাড়া আমি প্রথমেই বলেছি যদি রুই পোকা বা কাটুই পোকা যদি আক্রমণ দেখা যায় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায়, ভুট্টা গাছের ক্ষেত্রে কাটুই পোকা বা রুই পোকা দেখা যায়, সেক্ষেত্রে আমরা জমি তৈরি করার সময় ক্লোরোপাইরিফস আমরা প্রথমেই কিন্তু আমাদেরকে জমির সাথে মিশিয়ে দিতে হতে, পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমরা এই ক্ষেত্রে এই ক্লোরোপাইরিফসের দানা আমরা জমিতে মিশিয়ে যদি
1: চাষ করা যেত,
0: হ্যাঁ যদি চাষ করতে পারি তাহলে কিন্তু এই পোকার আক্রমণ দেখা যায়। অথবা আমরা অঙ্কুরোদ্গমের সময় এই একই ওষুধ ক্লোরোপাইরিফস স্প্রে যদি করতে পারি তাহলে কিন্তু কাটুই পোকা বা ওই পোকার, আসল কথা ওইটাই, হ্যাঁ আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রথমেই যদি আমি বীজ শোধন এবং জমিটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু অনেকটাই রোগ পোকামাকড়ের হাত থেকে কিন্তু আমরা অনেক
1: ফসলকে বাঁচাতে পারবো। পাখির উৎপাদ কি হয় এই ভুট্টার?
0: হ্যাঁ, পাখি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি আমরা যদি স্ক্যাটার্ড ওয়েতে যদি আমরা চাষ করা থাকে, হয়তো একটা জমি আছে সেখানে কোনো জমি নেই, এইরকম ক্ষেত্রে কিন্তু পাখির উৎপাদ কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে পাখির উৎপাদ কমানোর জন্য আমরা জমিতে গাছের ডাল আমরা রেখে দিতে পারি, যেটা পাখির উৎপাদ হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেপ যেগুলো আছে সেগুলো আমরা দিতে পারি, অথবা হচ্ছে যে আমরা মাছ ধরার জাল সেগুলো আমরা টাঙিয়ে দিতে পারি, এগুলো করলে আমাদের পাখির
1: উৎপাদ থেকে
0: রক্ষা পাই। ঠিক আছে, এবং বিভিন্ন রকম আমরা যেটা হচ্ছে আমরা রোগের কথাটা, পাতা ধসা রোগ, পাতায় বাদামি দাগ এবং কাণ্ড ব্যাকটেরিয়াল কাণ্ড পচা রোগ এগুলো কিন্তু আমাদের দেখা দেয়। তো এগুলো প্রথমেই যেটা বলছিলাম বিষ শোধন, আমি বারবার বলছি বিষ শোধনটা চাষি ভাইদের বলবো যেন করে নেয়।

0: এবং পাতা ধসা রোগের ক্ষেত্রে এগুলো আমরা প্রতি লিটার জলে যদি 2.5 গ্রাম জিনেপ বা হচ্ছে 1.5 মিলিলিটার হেক্সাকোনাজল যদি গুলে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু পাতা ধসা রোগটা আমরা কন্ট্রোল করতে পারি। অনেক ক্ষেত্রে পাতায় বাদামি দাগ দেখা যায়, সেক্ষেত্রে ম্যানকোজেব 2.5 গ্রাম বা 2.5 গ্রাম মেটালাক্সিল ম্যানকোজেব গুলে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই পাতায় বাদামি দাগে দাগ যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা আমরা কন্ট্রোল করতে পারি।
1: সবশেষ যেটা, কেমন ফলন হতে পারে আর কখন আমরা হারভেস্ট করব, তুলব কখন?
0: আমরা যদি কুটটা পুড়িয়ে খাওয়ার জন্য যদি আমরা করি তাহলে 75% যখন আমরা দেখব হলুদ হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে দানাগুলো, তখন আমরা কিন্তু হারভেস্ট করতে পারি। বা বেবিকর্ন হিসাবে যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে অপুষ্ট কিন্তু ভুট্টাটা কিন্তু হচ্ছে বেবিকর্ন, ঠিক আছে, এবং সেটা যখন 2 ইঞ্চি যখন সাইজ হবে সেই সময়ে কিন্তু আমরা বেবিকর্ন হিসাবে, আমরা যদি আমরা বেবিকর্ন হিসাবে ইউজ করতে চাই তাহলে যখন 2 ইঞ্চি সাইজ হবে সেই সময় আমরা বেবিকর্ন হিসাবে ফলনটা তুলতে পারি। অথবা আমরা যদি আর যদি আমরা পরিপক্ক ভুট্টা খেতে যাই সেক্ষেত্রে আমরা 75% যখন আমরা হলুদ হয়ে যাবে দানা সেই সময় কিন্তু আমরা ফলন তুলতে পারি। এবং একর প্রতি 7 থেকে 9 কুইন্টাল কিন্তু ঠিকঠাকভাবে যদি চাষ করা যায় ফলন পেতে পারি।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বর্ষাকালীন যে ভুট্টা চাষ সেই বিষয়ে আলোচনা করলাম। যারা এই সময়ে ভুট্টা চাষ করতে চান, আপনাদের এই চাষ করতে গিয়ে যদি কোনো রকম কোনো কিছু মানে জানার থাকে তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক রয়েছে সেই কৃষি আধিকারিকের সঙ্গে গিয়ে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। আর এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম কাঁদি ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর ব্রজগোপাল মণ্ডলকে। ব্রজগোপালবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ।
2: পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়।

0: লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায়।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
2: এখন জানিয়ে দিই মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায়, সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে রবিবার পর্যন্ত এবং সোম এবং মঙ্গলবার ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বৃষ্টির সঙ্গে রয়েছে। শুনলেন মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আপনারা শুনবেন রাহুল দেব বর্মনের সুরে বাংলা আধুনিক এবং বাংলা ছবির গান। 9434921300 শ্রোতা বন্ধুরা আসবেন আজকের অনুষ্ঠানে।

0: আপনারা শুনছেন লোকগীতির অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: লোকগীতির অনুষ্ঠানে এবারের গান প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে।

102.2 MHz FM প্রচার তরঙ্গে। আপনাদের এখন জানিয়ে দেব আমাদের আজকের অধিবেশনে পরবর্তী সময়ের অনুষ্ঠান সম্পর্কে।

কিছুক্ষণের মধ্যেই কর্মখালি সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ 6:35, বাংলা সংবাদ 7:35 এবং রাত 10টায়, স্থানীয় সংবাদ 7:50। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রাত 8টায় এবং ইংরেজি সংবাদ রাত 8:05, তারপর রাত 9টায়। ছটা বেজে 40 মিনিটে ভক্তি গীতের অনুষ্ঠান, অতুল প্রসাদের গান 6:55। আজ সন্ধ্যায় 7:10।

রাত 8টা বেজে 10 মিনিটে বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান পতাকা বন্ধু তোমারই জন্য, 8টা বেজে 25 মিনিটে বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান চালচিত্র, তার আগে 7টা বেজে 30 মিনিটে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণ। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রাত 9টা বেজে 15 মিনিটে রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন 8টা বেজে 35 মিনিটে। 10টা বেজে 10 মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান বাংলা গানের মজলিস। আজকে রাহুল দেব বর্মনের সুরে বাংলা আধুনিক এবং বাংলা ছবির গান শোনা যাবে। রাত 11টায় আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অধিবেশনে পরবর্তী সময়ের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামী 28 জুন রবিবার সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ 102.2 মেগাহার্টসে শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিনই, অর্থাৎ 28 জুন রাত 8টায় 102.2 মেগাহার্টসে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শুনলেন।

জীবিকার জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দরখাস্ত আহ্বান করছে ভারতীয় নাগরিকদের কাছ থেকে বিভিন্ন পদ পূরণের জন্য। প্রার্থীকে সিভিল অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা এরোনটিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও যারা ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স বিষয়ে বিজ্ঞান শাখায় মাস্টার ডিগ্রি করেছেন তারাও এই ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন। বয়সের ঊর্ধ্বক্রম 35 বছর। এছাড়াও বয়সের ক্ষেত্রে নির্ধারিত জায়গায় ছাড় পাওয়া যাবে। পে স্কেল পে লেভেল 10। দরখাস্ত করতে হবে অনলাইনে শেষ তারিখ 3/7/2026, অর্থাৎ আগামী মাসের 3 তারিখ হচ্ছে অনলাইন দরখাস্ত করবার শেষ দিন। দরখাস্ত করতে হবে যে ওয়েবসাইটের মাধ্যমে, সেটি হল https://www.upsc.gov.in। আবারও বলছি https://www.upsc.gov.in। বিশদে জানতে লগ ইন করুন এই ওয়েবসাইটটি। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামী 27 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে থাকছে আমাদের শ্রদ্ধাঞ্জলি ইয়াদ কিয়া দিলনে। অনুষ্ঠান জুড়ে থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির গান। সরাসরি কথাবার্তা এই নম্বরে 9434921300, 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরভবনের সামনে অবস্থিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন পৌরপ্রধান স্বপন কুমার নায়ক সহ পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, কর্মসূত্রে ব্রিটিশ ভারতে অবিভক্ত মেদিনীপুর জেলার নেগুয়াতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাস, কাঁথির রসুলপুর নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলের বালুয়াড়ির পটভূমিতে রচিত। এদিকে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের জন্মভিটা এবং হুগলির চুঁচুড়ায় বঙ্কিম ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হুসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ সারা রাজ্যে শোক মিছিল ও তাজিয়া শোভাযাত্রা বেরিয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই শোভাযাত্রা বেরিয়েছে। লালবাগের কেল্লা নিজামত চত্বরে 40 দিন ধরে মহরম উদযাপিত হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালবাগ ইমামবাড়াতেও নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধা সরকারি দপ্তর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধ

0: দিবস ছুটি ঘোষণা করেছে। নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে নেশামুক্ত পূর্ব বর্ধমান তথা নেশামুক্ত ভারত গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হল জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলাশাসক ও প্রশাসনের আধিকারিকরা সহ উপস্থিত সকলে নেশামুক্ত ভারত গঠনের শপথ নেন। অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মানুষকে সচেতন করে তুলতে পদযাত্রার আয়োজন করা হয়। বর্ধমান টাউন হল থেকে বীরহাটা পর্যন্ত এই পদযাত্রার মাধ্যমে মাদকের অপব্যবহার, পাচারের ভয়াবহ সামাজিক প্রভাব সম্পর্কে বার্তা দেওয়া হয়। চা বাগানের শ্রমিক সন্তানদের সুপ্ত প্রতিভা ও সাহিত্য চেতনার বিকাশে অভিনব উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ারের বকুলবন রঙ্গমঞ্চ। আজ জেলার মধু চা বাগানে সুকুমার রায়ের গল্প অবলম্বনে শিক্ষামূলক নাটক স্কুল ব্যাগ মঞ্চস্থ হয়। পরীক্ষাভীতি ও শিক্ষাক্ষেত্রে নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি এই নাটকের সংলাপ ও গান পরিবেশিত হয়েছে সাদরি ভাষায়। উত্তরবঙ্গের উত্তরের হিমালয় সন্নিহিত জেলাগুলির লাগাতার ভারী বৃষ্টির পরে ওই এলাকায় আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে আগামীকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আগামী দুদিন প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

ভক্তিগীতির অনুষ্ঠানে এই গানটি আপনারা শুনলেন রমলা মজুমদারের কণ্ঠে। ভক্তিগীতির অনুষ্ঠান আজকে এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

অতুল প্রসাদের গান শুনলেন অতনু সান্যাল, শ্রাবণী সেন এবং সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, আপনারা অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 26শে জুন। প্রতিবছর এই দিনটিতে ঘিরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস অর্থাৎ বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হয়। আজকের এই দিনটিকে ঘিরে বিশ্বের নানান জায়গায় মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হয় এবং একটি মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ উদ্যোগ নেয়। 1987 সাল থেকে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, অবৈধ পাচার দমন এবং মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তৈরি করা এই দিনটি পালনের উদ্দেশ্য। এবছর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের মূল প্রতিপাদ্য হল সলিউশনস আর উইদিন রিচ, ইনোভেট, ইনভেস্ট অ্যান্ড অ্যাক্ট, অর্থাৎ সমাধান আমাদের হাতের নাগালে, উদ্ভাবন করুন, বিনিয়োগ করুন এবং পদক্ষেপ নিন। বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা, পুলিশ প্রশাসন এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো সাইকেল র্যালি, সচেতনতামূলক ক্যাম্প, আলোচনা সভা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আসুন আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলি প্রত্যেকেই।
1: আজ

0: মাদক বিরোধী দিবস। এই দিনে আমরা যেন প্রতিজ্ঞা করি, আমরা যেন একটা অঙ্গীকার করতে পারি যে এই ধরনের নেশাগ্রস্ত জিনিস আমাদের সমাজের যে ক্ষতি করছে সেই ক্ষতির ব্যাপারে সচেতন হয় এবং এই মাদক দ্রব্যকে আমরা পরিহার করি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মাদকতা আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। সুতরাং আসুন সবাই মিলে দলবদ্ধ হয়ে এই মাদকতার যে নেশা তার থেকে বেরিয়ে আসার জন্য যুব সমাজকে এগিয়ে নিয়ে আসি এবং আমাদের সামনে সুস্থ সমাজ গড়ার সংকল্প নিই।
1: আমরা শুনলাম ডাক্তার নির্মল কুমার সাহার কথা এই দিনটিকে ঘিরে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠানে আপনারা শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: বন্ধুদের স্বাগত জানাই আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। আশা করছি আপনারা সকলে রেডিওর ওপারে রয়েছেন। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি শুনবেন বলে। আপনাদের পাঠানো চিঠি মানেই আমাদের এই অনুষ্ঠান একদম স্তরে স্তরে সেজে ওঠা। আমাদের জুন মাস জুড়ে চিঠি লেখার বিষয় অনুভবে বর্ষা। আপনারা লিখছেন, চিঠি আসছে আমাদের কাছে, আমরা চলে যাব নিশ্চয়ই চিঠিতে।

এই বর্ষাকাল, সেটা ঝিরঝির হোক বা ঝমঝমে বৃষ্টির, কিংবা ওই যে সারাদিন টিপ টিপ করে ঝরে পড়া, এই নানান ধরনের বৃষ্টিপাত আমাদের মনে নানান ধরনের অনুভবের জন্ম দেয়, তাই নয়? কখনো সেটা আমাদের কাছে হয়ে ওঠে স্মৃতিমেদুর, কখনো সেটা আমাদের কাছে হয়ে ওঠে খুব বিরক্তিকর, আবার কখনো মজার, আবার কখনো বিরহের। এই একমাত্র বর্ষা কাল আমাদের কাছে এনে দেয় এই নানান রকমের অনুভূতি, আর সেই নানান রকমের অনুভূতি আমরা পড়ছি আপনাদের চিঠিতে। অনুভবে বর্ষা, চিঠি লিখেছেন শামসুজ্জামান, গ্রাম টোলা দক্ষিণপাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান। হ্যাঁ, বর্ষা তো প্রিয় ঋতুর মধ্যে বটেই। কেন প্রিয়, তার অনেক কারণ। বর্ষা হলেই ছপছপে জলের মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়া, জলে ভরে যাওয়া নালাতে কাগজের নৌকা ভাসানোর রোমাঞ্চ, বর্ষা হলেই গরম গরম খিচুড়ি। তবে গরিবের ঘর সংসার তো, তাই ইলিশ মাছ ভাজার কথা কেউ ভাবতও না। সামান্য পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আর খিচুড়ি একেবারে অনবদ্য। আর বেশি বৃষ্টিতে পুকুর নালা ভরে গেলে পুঁটি ট্যাংরা কই বেচতে আসতো গ্রামের আদিবাসী অথবা গরিব গুর্ব মানুষ করো। কী যে সুস্বাদু সেসব মাছ! ওদিকে একান্নবর্তী পরিবারের কোনো না কোনো ঘরে বসে শুয়ে ভূতপ্রেতের গল্প, এখানে বাঁশঝাড়ে এক পা,

অনেক দূরের বাস ছাড়ে অন্য পা দেওয়া পেতনিদের লোমহর্ষক কাণ্ড কারখানার কাহিনী শুনতে শুনতে সে এক ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ, ভয়ের চোটে পাশাপাশি ভাই বোনেদের একসঙ্গে জড়িয়ে ধরে থাকা।

বারান্দাতে দাঁড়িয়ে দক্ষিণ থেকে ছুটে আসা বৃষ্টির ছাটে অল্প স্বল্প ভিজতে ভিজতে বড় বড় গাছগাছালির আনন্দ নৃত্য দেখতে যে কি মজা লাগত। আরও পরবর্তীতে কর্ম উপলক্ষে যখন আন্দামানে গেছি, প্রবল বর্ষণে উত্তর আন্দামানের ডিগলিপুরে পাহাড়িয়া নদী কালপং, তার ঢল নেমে পল্লী প্রকৃতি খুব সহজেই ভেসে গেলে অনুভব করতাম। আমাদের রবি ঠাকুর 72 বছর বয়সেও কেন লিখেছিলেন, তীরছাপি নদী কলকল্লে এলো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে। আর বর্ষণ মুখর শ্রাবণের দিনেই তো হাজারো বাধা অতিক্রম করে প্রেমের জোয়ারে ভাসিয়ে আমার জীবনসঙ্গিনী সামসামা আমার ঘরে এসেছিল। সকলকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানিয়ে শামসুজ্জামান, গ্রাম টোলা দক্ষিণ পাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ চিঠির জন্য।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

0: যে এই চিঠিটিতে কোনো নাম নেই, শুধুমাত্র জানা যাচ্ছে টেকারাইপুর থেকে লিখেছেন আপনি। টেকারাইপুর থেকে আমাদের বন্ধু চিঠি লেখেন জানি, নিয়মিত পত্রবন্ধু, কিন্তু নাম না জানা থাকলে, মানে যদি লেখা না থাকে আমরা কোনোভাবেই তো সেটা বলতে পারবো না, কোনোভাবে ভুল হয়ে গেছে বুঝতে পারছি, নাম লেখা যায়নি, মানে ভুলে গেছেন হয়তো, খেয়াল করেননি, পরের বার নিশ্চয়ই লিখবেন। নাম না জানা, চিঠি পড়া হয়তো নিয়ম বিরুদ্ধ, সত্যি তাই, নাম না জানা থাকলে চিঠি কেমন যেন মনে হয়, তাই না? যারা শুনছেন তাদেরও, আর যিনি লিখেছেন ভুলে গেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। পড়ি। প্রিয় সন্ধ্যা, বর্ষা এলেই আমার মনে মনে শৈশবের আনন্দমুখর দিনগুলিতে ফিরে যাওয়া। সে সময় আমার বাড়ির সামনে বেলা চাচাদের মস্ত আমবাগানের ভেতর একটা ছোট্ট তাল দেখেছিল, বর্ষাকালে সেখানে জল থই থই করত। আজ সেটা বুঝে গেছে, কিন্তু তার পাড়ের চারটি তাল গাছ এখনও বিরাজমান, যার তলায় আমি প্রতিদিন স্নান সেরে দুপুরবেলায় একটু জিরিয়ে নিতে যাই। সে তাল দেখিতে পাড়ার বন্ধুরা মিলে স্নান করতাম, জল ছিটিয়ে সাঁতার কাটতাম, বর্ষার রিমঝিম বৃষ্টির মাঝে গামছায় ছেঁকে চুনোপুটি মাছ ধরতাম। সেসব সোনালি দুপুরগুলো আজ আর নেই, তবুও বর্ষা এলেই মনটা নেচে ওঠে, কারণ বর্ষার জল সিঞ্চনে ধূসর পৃথিবী সবুজ হয়, মৃতপ্রায় নদীতে কুলুকুলু রব ওঠে, আর শোনা যায় মাঝি ভাইদের কণ্ঠে ভাটিয়ালি সুর। নদীর ধারে মিঠু শেখের বাড়ি, মাছ ধরায় তার খুব নেশা, নদীতে বর্ষার জল পড়লেই সেও চুনোপুটি মাছ ধরে এনে আমাদের দিয়ে যায়। মা চাচিমাদের হাতে সযত্নে লাগানো কুমড়ো গাছগুলো সতেজ হয়ে মাচা ধরে নেয়। পাশের বাড়ির সুমাইয়া, রোহান, রোজা, রিমা বর্ষার জলে ভিজে কচু পাতা মাথায় দিয়ে ছড়া কাটতে কাটতে স্কুল থেকে বাড়ি ফেরে। বর্ষার সে দৃশ্য দেখতেও মন্দ লাগে না। মাঠে মাঠে চাষি ভাইরা বৃষ্টির জলে ভিজে ভিজে ধান পোতে, অন্যদিকে বৃষ্টির ঝমঝম শব্দের মাঝে যখন কচুবন থেকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক আসে, তখন বর্ষাকে যেন আরও সমৃদ্ধ মনে হয়। এক কথায় মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়, চাঙা করে দেশের অর্থনীতিকে। কিন্তু বর্ষার ব্যভিচারে যখন পদ্মা নদীর পাড় ভাঙে, এক নিমেষে তলিয়ে যায় যাদের ঘর সংসার, সেই গরিব গুরব মানুষগুলোর মুখচ্ছবি যখন মনের পর্দায় ভেসে ওঠে, তখন বর্ষার আনন্দের অনুভূতি বিষাদে পরিণত হয়। এসো না বন্ধু, বর্ষার আনন্দের অনুভূতিতে তারাও যাতে সামিল হতে পারে তার ব্যবস্থা করার জন্য আন্তরিকভাবে একটু চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই চিঠির জন্য, আবারও লিখবেন অবশ্যই নাম সহ। আমরা আজকে বিশ্ব মাদক বিরোধী দিবসের কথা বলছিলাম শুরুতেই, আবারও শুনব ডাক্তার নির্মল কুমার সাহার কথা।
1: আজ মাদক বিরোধী দিবস, এই দিনে আমরা যেন প্রতিজ্ঞা করি, আমরা যেন একটা অঙ্গীকার করতে পারি যে এই ধরনের নেশাগ্রস্ত জিনিস আমাদের সমাজের যে ক্ষতি করছে সেই ক্ষতির ব্যাপারে সচেতন হয় এবং এই মাদক দ্রব্যকে আমরা পরিহার করি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মাদকতা আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। সুতরাং আসুন সবাই মিলে দলবদ্ধ হয়ে এই মাদকতার যে নেশা তার থেকে বেরিয়ে আসার জন্য যুব সমাজকে এগিয়ে নিয়ে আসি এবং আমাদের সামনে সুস্থ সমাজ গড়ার সংকল্প নিই।
0: এ মাসের আর কয়েকটি দিন মাত্র, আপনারা লিখুন যারা এখনো লিখে উঠতে পারেননি, তাড়াতাড়ি চিঠি আসুক আপনাদের আমাদের কাছে। অনুভবে বর্ষা এই বিষয়ে আজ সন্ধ্যায়

যত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ 7421-01 এই ঠিকানায় আর এই ইমেল আইডিতে akashbanimurshidabad@gmail.com। ভালো থাকবেন সকলে। আজকের অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্র নিয়েছিলাম ফেরদৌস আরা বেগম। নমস্কার।

শুনলেন আজ সন্ধ্যায় অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

0: এখন আপনারা শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনী মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁক ফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
3: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক,

0: স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন। বর্তমানে পিসিপিএনডিটি আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ 7:50 স্থানীয় সংবাদ শোনা যাবে। রাত 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং 8:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশনসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10ম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोडमैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य है पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যে

মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগ মুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগ রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। তবে বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করে জৈব পণ্য এবং রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত 60% থাকার যে বর্তমান নিয়ম রয়েছে তা অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ এই বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপর

সাবরাতায় চলছে উদ্ধার কাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। এসএসকেএমে চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার 2টি MCC-C17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজপত্রে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং 2টি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। পুরুষদের FIA প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লিব হ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। এই সপ্তাহের শুরুতেই এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল খেলার পর মাত্র 24 ঘন্টার কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন নয়রিতা তন্ত্রী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমীরণ সরকারের কণ্ঠে। 9:40 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি সুরপিয়াসী শিল্পগোষ্ঠীর পরিবেশনায়। 10:45 আধুনিক গান শিল্পী মধুচন্দা ভট্টাচার্য। 11:00 গজল গুরুজিৎ সিং শেঠি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা পণ্ডিত শুভঙ্কর চট্টোপাধ্যায়। আরেকটু পরেই শুনবেন বাংলা নাটক দুর্গেশ নন্দিনী।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার 6 জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাহিত্য সম্রাট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোনো রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
1: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা রুখতে যাতে আগামী দিনে আর না হয় সেজন্য মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত 6তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে, তবে প্ল্যান ঠিক থাকলে কাজ অবিলম্বে শুরু করতে পারবে। এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়বে না। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকা, এনকেডিএ, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, হাওড়া ও বালিপুর

0: সভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। আজ সকালে 3 জনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীন 19 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। 13টি দেহের পরিচয় মিললেও 2 জনের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান 50-60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালত আজ 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটকে কাজে লাগানো হয়েছে। এদিকে এই বিপর্যয়ের প্রেক্ষিতে পুরভবনে আজ এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বৈঠকে বসে। পুর প্রশাসক স্মিতা পাণ্ডের পৌরোহিত্যে পুরসভার সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকরাই বৈঠকে অংশ নেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি আধা সরকারি দপ্তর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের উদ্যোগে এবারই প্রথম কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবন এবং নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যিকের জন্মভিটায় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আজ কলকাতায় রবীন্দ্র সদনে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী এবং জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে স্বৈরাচারের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা হয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে তা আটকানো সম্ভব হয়েছে।
1: আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি। আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি BSF এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বঙ্গভূমিকে।
0: এদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের 188তম জন্মবার্ষিকী সারা রাজ্যে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সকালে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার এখানে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তুলবে। এছাড়া নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন
2: হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, তিনি আমাদের ঋষি, আমাদের মন্ত্রদ্রষ্টা, সে মন্ত্র বন্দে মাতরম।

0: তাঁর লেখনীতে বাংলা ভাষা হয়েছে সতেজ, সমৃদ্ধ, মর্মস্পর্শী শ্লেষ পরাধীন ভারতের বিবেককে নতুন পথ নির্দেশ করেছে। সাহিত্য সম্রাটের জন্মদিন ও তাঁর সৃষ্ট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বিধানসভা ভবন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস, রাজ্য মন্ত্রিসভার সদস্য শারদদত্ত মুখার্জি, ইন্দ্রনীল খাঁ সহ অন্য সদস্যগণ। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ বঙ্কিম প্রসঙ্গে ঋষি অরবিন্দের কথা উল্লেখ করেন।
1: সনাতন ধর্ম ইজ ন্যাশনালিজম টু মি, যে দেশসেবায় নামবে তার মধ্যে আমিত্ব বিলীন হবে, এই অসুর নাশ তম নাশ সেটাই বোঝায়।
0: সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের

0: of Venezuela with urgent assistance to support post-earthquake relief efforts. In a social media post, External Affairs Minister Dr. S. Jaishankar said the assistance contains an Indian Army field hospital unit and over 35 tons of relief supplies, medicines and medical equipment, including two Bhishma cubes. He stated that India is committed to support the government and people of Venezuela in this difficult time. Commerce and Industry Minister Piyush Goyal has received the Special Award for Exceptional Leadership in Elevating UK-India Relations at the annual UK-India Awards 2026 in London. Sharing the information on social media, Mr. Goyal said the recognition belongs to the many bridge builders across governments, businesses, academia, culture, and the vibrant diaspora who continue to strengthen India-UK ties. U.S. Vice President J.D. Vance has confirmed that the U.S. and Iran have agreed to set up a direct deconfliction channel with military representatives from both countries. The arrangement involves representatives from Iran's Islamic Revolutionary Corps, IRGC, and the U.S. Army's Central Command, CENTCOM, being stationed in Doha, Qatar. Mr. Vance, in an interview with a British news site, said that Tehran and Washington have agreed to set up a direct channel with Iran's IRGC in order to reduce the risk of further conflict. Meanwhile, the United States and the Gulf Cooperation Council, GCC, today reaffirmed their strategic partnership at a ministerial meeting in Bahrain's Manama, underscoring their commitment to regional security, diplomacy with Iran, stability in Syria and Lebanon, and reconstruction efforts in Gaza. Indian shooters have ended their campaign at the ISSF Junior World Championship in Germany as table toppers with 24 medals, including 7 gold. And that is the end of this news bulletin.
1: Akashbani Murshidabad Anushthan Procharito Hotche 102.2 MHz FM Prochar Toronge Ekhon বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান পতাকা বন্ধু তোমারই জন্য, তারপর শুনবেন চালচিত্র।
2: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
3: পতাকার বন্ধু অনুষ্ঠান আপনাদের মতামত কেমন লাগছে জানাবেন। আপনারা শুনছেন পতাকার বন্ধু তোমারই জন্য। প্রত্যেক দিন নানান স্বাদের আপনারা গান শোনেন, আজও শুনবেন, কিন্তু একটু ভিন্ন ধরনের। আমাদের জেলার বা রাজ্যের অনেক আধিকারিক, বিশেষ পদে যারা রয়েছেন, তারা সারাদিন নানান রকম ব্যস্ততার মধ্যেও অনেক ক্ষেত্রে সঙ্গীত চর্চা থেকে নিজেকে সরিয়ে রাখতে হয় ঠিকমতো পারেন না, কিন্তু ব্যতিক্রম তো আছেই। আজকে যে মানুষটির গান আপনাদের শোনাবো, তিনি অরূপ কুমার রায়, হরিয়ারপাড়া থানার পুলিশ আধিকারিক। চাকরি জীবনে হয়তো পুলিশ আধিকারিক হলেও সঙ্গীত তার জীবনের একটা সাধনা। শুনে নিই একটি গান।

0: প্রেমের মানুষ দেখিবার তরে।
1: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেলেনিন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
2: আমাদের জেলায় একসময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন রয়েছেন অন্য জেলায় আরও উচ্চ পদে। প্রশাসনে থেকেও তার যে সাধনা, তার একটি ঝলক। তানিয়া পারভিন।

এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 সরণি কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।

0: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
1: সম্পাদনা সুখময় ব্যানার্জি। চালচিত্র নিবেদনে এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
2: আজ পবিত্র মহরম, সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে মহরম। বিশেষ করে লালবাগ শহরে মহরমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে জমায়েত হয়েছেন। মহরমের তাৎপর্য নিয়ে শুনে নেব বিশিষ্ট সমাজসেবী খালিকুজ্জামান বিশ্বাসের মুখ থেকে।
3: মহরম শুধু একটি ধর্মীয় দিবস নয়, সত্য বলতে কি এটি একটি ন্যায়, সত্য, ত্যাগ ও মানবতার চিরন্তন শিক্ষার প্রতীক। ইমাম হাসান হুসেনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানব মর্যাদা, ন্যায় বিচার এবং সত্যের জন্য সর্বোচ্চ ত্যাগের উদাহরণ স্থাপন করেছিলেন। ওনাদের এই আত্মত্যাগ কেবল মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুপ্রেরণা। মহরমের এই পবিত্র সময়ে আসুন আমরা ধর্ম, বর্ণ, ভাষা, সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে মানবতা, সহমর্মিতা, শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা বোধকে আরও শক্তিশালী করে তুলি। সত্যের পথে চলা, দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।
1: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন, যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
4: মুর্শিদাবাদ জেলার ডোমকল বিটি হাই স্কুল মাঠে শুরু হয়েছে ডোমকল সাব ডিভিশনাল ফুটবল প্রিমিয়ার লিগ 2026। গত 24 জুন এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি।
5: আমরা ডোমকল সাব ডিভিশনের ফুটবল প্রিমিয়ার লিগ 2026 আমরা চালু করলাম আজকে, তার শুভ উদ্বোধন হলো। মানে এই প্রিমিয়ার লিগটা আমরা ডোমকলে কন্টিনিউ

0: হোক সেটা চাইব। বেঙ্গল একাডেমির পরিচালনায় এখানে আমরা অনেকেই উপস্থিত আছি, আমাদের সম্মানীয় ডাক্তারবাবু আছেন, সবাই উপস্থিত হয়ে আমরা এই খেলার সূচনা করলাম। ফাইনাল হবে আগামী 2 তারিখ। আমি ডোমকল তথা ডোমকল সাব ডিভিশনের ফুটবল প্রেমী সমস্ত মানুষকে মাঠমুখী হওয়ার জন্য আবেদন করছি, এবং এই খেলাই পারে সমস্ত বিভাজন সব কিছুর ঊর্ধ্বে এই খেলাই পারে আমাদের সম্প্রীতি, আমাদের সমস্ত রকম বিভাজনকে দূরে রেখে আমরা ঐক্যের বার্তা ছড়াতে চাইছি এবং সম্প্রীতির বার্তা ছড়াতে চাইছি, যুবক সম্প্রদায়কে মাঠমুখী করতে চাইছি, এবং এলাকায় সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে ডোমকলে থাকতে চাইছি।
1: উদ্বোধনের দিনেই হাজার হাজার দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ফুটবলকে নিয়েই এলাকার মধ্যে রয়েছে বিশেষ উন্মাদনা। আমরা শুনে নেব একটি বিশেষ প্রতিবেদন এই ফুটবলকে নিয়েই।
2: নাম আব্দুল হামিদ নয়ন। আমাদের ডোমকল বিটি হাই স্কুল ময়দান 24 জুন বিকেল 3 ঘটিকার সময় ডোমকল প্রিমিয়ার লীগ আবারও শুরু হয়। এই প্রিমিয়ার লীগের শুভ সূচনা করেন ডোমকলের সর্বজন গ্রহণযোগ্য সমাজকর্মী আব্দুল আলিম বাপি বিশ্বাস, এবং এই ফুটবল প্রেমী যারা সেদিন মাঠে অনেকের সামাজিক সমাজকর্মী ডক্টর সাংবাদিক মাস্টারমশাই ওনাদের উপস্থিতিতে প্রচুর জনসংখ্যা নিয়ে মাঠের চারিদিকে কানাই কানাই দর্শক, সেই সঙ্গে যারা বয়স্ক ফুটবল প্রেমী ওনাদেরও লক্ষ্য করা যায়। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে একটা সংখ্যের যুবক সম্প্রদায় যারা মোবাইল নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে, সেই মোবাইল থেকেও বেরিয়ে এসে ফুটবল মাঠে তাদের উপস্থিতিও উল্লেখযোগ্য। প্রত্যেক দিনই খেলা চলছে। ডোমকলের জনসাধারণ তথা ডোমকল সাব ডিভিশনের মানুষ, খেলা প্রিয় মানুষ যারা উপভোগ করছেন, এবং এখানে একটি বিষয় হচ্ছে যে আমাদের ডোমকল তথা ডোমকল সাব ডিভিশন এবং জেলা স্তরের যারা খেলোয়াড় তারা এখানে অংশগ্রহণ করেছেন। এখান থেকে একটা প্রতিভা যাচাইয়েরও একটি বিষয় এখানে থেকে যায়। তো এই মত অবস্থায় এটা আগামী 2 জুলাই এই খেলার সমাপ্তি হবে।
3: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং। তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
4: নাম হচ্ছে আরহাম আলী। আমরা কাজ করছি, এখন জোর কদমে কাজ চলছে। প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। আমরা এর আগেও শ্রোতাদেরকে বলেছি যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন, এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের। কারণ মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমরা ভালো একটা সাড়া পেয়েছিলাম, তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
5: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবাগুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন। তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
4: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সে পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফেসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে, ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে, এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে 4 চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফেসিলিটি থাকছে, বাইক রাখার স্কুটি রাখার ফেসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে, সেখানে আপনার 300-400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন তারা গ্রামে বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না। তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করেছি যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে। তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকছে জিম, এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, তাই অনেকে ফ্ল্যাটের বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক পুরো

0: আর্সেনিকের জল একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে, হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিয়ে ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়া আমরা আর একটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে, হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
1: মানে যারা সমস্ত এখানে কিন তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন, আজকের দিনে এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
0: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর একটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
2: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই। নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: আপনারা শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামী 28 জুন রবিবার সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ 102.2 MHz শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিন অর্থাৎ 28 জুন রাত 8টায় 102.2 MHz। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শুনলেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও একটি ঘোষণা। তাঁর জলদগম্ভীর মন্দ্রস্বর আজও ধুইয়ে দেয় আমাদের মন। গায়ক, সুরকার, শিল্পী, সঙ্গীত পরিচালক, প্রযোজক, আপাদ মস্তক বাঙালি সুরের অনন্য জাদুকর হেমন্ত কুমার 27 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান মাহফিল, সেখানে আমাদের শ্রদ্ধাঞ্জলি ইয়াদ কিয়া দিলনে। অনুষ্ঠান জুড়ে থাকবে হেমন্ত কুমারের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির গান। সরাসরি ফোন করবেন এই দুটি নম্বরে 9434921300 এবং 0348225964। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনছেন। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আপনারা শুনবেন রাহুল দেব বর্মনের সুরে বাংলা আধুনিক এবং বাংলা ছবির গান। 9434921300 খোলা থাকবে আপনাদের জন্য। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনলেন। এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান শুনবেন বিজ্ঞাপনের পর।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান শুনছেন।

তো ঝাউ কাছে, থাকতো না আমি ছাড়া কেউ কাছে, ঝির ঝির হাওয়া দিত ঝাউ কাছে, থাকতো না আমি ছাড়া কেউ কাছে, তুমি পাহাড়ে রূপ দেখে দেখে, মাঝে মাঝে চোখে চোখ রাখ।

রানু মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আজকের অনুষ্ঠানের শেষ গান। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 589 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10ম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদকবিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ড্রোন আধারিত ড্রপস, সামুদ্রিক মার্কোসে কন্টেইনারাইজড কার্গো, ডার্কনেট क्रिप्टो पेमेंट, ऑर्डर टू डिलीवरी मॉडल, पार्सलों का उपयोग, ये सब तरीकों से ड्रग के कारोबार करने वालों ने हमारी लड़ाई को और कठिन बनाया। इसलिए हमारी प्रतिक्रिया भी सामूहिक और संगठित होनी चाहिए, एक रोड मैप आधारित होनी चाहिए और उसमें आधुनिक इंटेलिजेंस लीड बेस्ड टेक्नोलॉजी ड्रिवन अप्रोच होना चाहिए।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পক্ষের সূচনা করেন, যার অধীনে প্রায় 6,000 কোটি টাকার 2,09,500 কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী BL ভার্মা ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA-র সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে আজ 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব, প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনি

0: প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about tariffs and rules of origin. It's not only about traded goods and services. It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফ এর অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে জনবিশ্বাস আইন কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 এর অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটি নির্মাণ কাজের সঙ্গে কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
2: ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बैनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ত্যাগ সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণে করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে সহমত হয়েছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিশ্চিত করেছেন। দুদেশের সামরিক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কাতারের দোহায় ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবং ইউএস আর্মিজ সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আজ ব্রিটিশ সংবাদ সাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, উভয় পক্ষই ফের সংঘর্ষের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণে সহমত হয়েছে। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়ন

0: চ্যাম্পিয়নশিপে ভারত 7টি সোনা, 8টি রূপো এবং 9টি ব্রোঞ্জ, মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

রাহুল দেব বর্মন। আরও একটি মজলিশ সুরের এই সম্রাটকে ঘিরে শোনাবো বাংলা আধুনিক গান, বাংলা ছবির গান, রাহুল দেব বর্মনের সুরে সুরে।

আমরা আজ থাকব আমাদের দেশের অন্যতম ভার্সেটাইল সঙ্গীতকারকে নিয়ে, ভারতীয় সঙ্গীতের একজন ট্রেন্ড সেটারকে ঘিরে। আর ডি বর্মন সময়ের থেকে এগিয়ে থাকা সুর বেঁধেছিলেন যিনি, সত্তরের দশকের আর ডি। সেই দশকে শুরু হওয়া সেই সুর আজও দোলা দেয় আমাদের হৃদয়ের আঙিনায়। মানুষকে নতুন সুরে ভাসিয়েছিলেন যিনি, রাহুল দেব বর্মণ।

0: আসলে পুলক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন শচীনদেব বর্মনকে তার পুজোর গানের জন্য। রাজি হলেন না, বদলে তিনি বললেন তার ছেলে রাহুলের কথা, যদি সে কাজ করতে চায় তাহলে সে বাংলায় কাজ করতে পারে। রাহুল দেব বর্মন কিন্তু বাংলায় কাজ করতে তখন বিশেষ আগ্রহী ছিলেন না। তার কাজ করার পেছনে একটি উৎসাহ ছিল, কারণ ছিল, সেটি হলো লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর তখন কিন্তু সলিল চৌধুরীর সুরে এবং কথায় বাংলা গান গেয়েছেন। লতা গাইবেন সুরে রাহুল দেব রাজি হলেন। লতা গাইলেন রাহুল দেবের সুরে দুটি আধুনিক গান।
1: দূরে থাকো তুমি কথা।

9434921300 খোলা রয়েছে বন্ধুরা। আসুন আজকের অনুষ্ঠানে আমরা শুনছি আধুনিক গান, বাংলা ছবির গান রাহুল দেব বর্মণের সুরে।

বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আজ শুধুই রাহুল দেব বর্মনের গান। রাহুল দেব বর্মন মানে যেমন এক মুঠো ঝলমলে উচ্ছ্বাস, তেমনি মানে সংযম। তার বিভিন্ন শব্দ নিয়ে এক্সপেরিমেন্ট, নানান জিনিস পন্থা অবলম্বন করার ক্ষমতায় তিনি এক এবং অনন্য।

1942 আ লাভ স্টোরি, এই ছবিতে তার শেষ সঙ্গীত পরিচালনা। দেখে যেতে পারেননি সেই ছবির গান কিভাবে তাকে একদম অতল থেকে আবারও তুলে আনতে পেরেছিল, শুনে যেতে পারেননি মানুষের প্রশংসা বাক্যগুলো। সেই ছবির গান আজ তো শোনাতে পারবো না, কিন্তু সেই সুরটি নিয়ে এলাম বাংলায় আপনাদের জন্য।

0: এবার বন্ধুর সঙ্গে কথা বলা শুরু হোক। কে আছেন? নমস্কার। নমস্কার, কেউ কি আছেন? হ্যালো, নমস্কার, বলুন।
1: সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাখা লাগলে পরে ছুটে না।
0: বন্ধুরা আসুন আজকের বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে। 1967 সালে পূজোর সময় রিলিজ হয়েছিল একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। কিশোর কুমারের কণ্ঠে সেই বাংলা গান অসম্ভব জনপ্রিয়। মুকুল দত্তের কথায় এবং রাহুল দেব বর্মনের সুর। এই গান রাহুল দেব নিয়ে গেলেন পরে বলিউডে হিন্দি ছবিতে, আশা পারেখ এবং শশী কাপুরের অভিনয় দ্বারা সমৃদ্ধ ছবিতে। আমরা শুনব কিশোর কুমারের কণ্ঠে সেই গান।

0: কিশোর কুমার এবং রাহুল দেব বর্মণ, এক অসামান্য জুটি ভারতীয় সিনেমার জগতে, বাংলা গানের জগতে। হিন্দিতে কত ছবি গান যে এই দুজনের যুগলবন্দিতে, অসাধারণ সে অভিজ্ঞতা আমাদের। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, হ্যালো।
0: হ্যালো, শুনছি, বলুন।
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: কালকে আদিবর্মনের জন্মদিন, 27 জুন। তার আগে এক সুন্দর একটি অনুষ্ঠান এবং আদিবর্মনের প্রত্যেকটা গানই আমার প্রিয়। মানে কোনটা ছেড়ে কোনটা বলি, কিন্তু একটি বিশেষ কাজ এবং এটা ওনার জীবনের শেষ, মানে বাংলা আধুনিক গানের অ্যালবাম, সেই অ্যালবামটির নাম হচ্ছে সুরে সুরে গানের জন্য। 1993 সালে মুক্তি পেয়েছিল। সেখানে গানগুলো গিয়েছিলেন ইন্দ্রানিশন, পুজোর গান, এবং সেখানে বেশ কিছু হিন্দি গানের সুর, যেমন পাথর কি হবে এমো চলার পথে, যে গানটা আছে না, যে পাথর কি হবে লিমে, হ্যাঁ, সঞ্জীব কুমার আদি ছবি গানটা, সেটা নিয়ে একটা বাংলা গান তৈরি হলো, বা সুরে সুরে জ্বালবো না, সাগর কিনারের সুরে এলো স্মৃতি রানালে চলে গেছে তুমি। এই যে একটা সুন্দর অ্যালবাম, প্রত্যেকটা গান এত সুন্দর সুন্দর ছিল। তাছাড়াও আরো যেসব আজকে মূলত আমরা আধুনিক গানে আছি বলে আমি ছবির দিকে যাচ্ছি না, একটা গ্রামে গল্প বলে শেষ করি। একটা বোম্বেতে একটা ভিলেজ আছে, তৎকালীন মুম্বাই, এখন বোম্বে, তো সে মানে এখন মুম্বাই, সরি উল্টো হয়েছে, এখন মুম্বাই, তখন বোম্বে। সেই সময় একটি ডেলি ড্যান্সের আয়োজন করা হয়েছে একটি হোটেলে, সেখানে আদি বর্মণ আর কিশোর কুমার যাবে, মানে কিশোর কুমার যায়, আদি বর্মণ নিয়ে যাচ্ছে না। সেখানে সেই ডেলি ড্যান্সের যে গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু আসেন, কোনো কারণবশত আসেন। তো সেই হোটেলের মানে কর্তৃপক্ষ তারা ঘোষণা করলেন যে ডেলি ড্যান্স হয়তো আসেনি, তাই আজকে এই বিশেষ অনুষ্ঠানটা হবে না। তো রাহুল দেব বর্মণকে শুধু কিশোর কুমার একটা কথা বলেছেন, পঞ্চম সেতু এলো না, পঞ্চম সেতু এলো না। এবার সেই সেতু এলো না চলে গেল মুকুল দত্তের কাছে, ওইটুকু একটা শব্দ, এবং সেতু এলো না থেকে যে কি একটা অমোঘ সৃষ্টি হলো। তাছাড়াও আর একটা গানের কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে চোখে নামে বৃষ্টি মনে মধ্যে ঝড় দিয়ে। এই যে গানটা, এই গানটা 1980 দশকের একটা গান আর কি, যেটা আশা ভোসলে গিয়েছিলেন, এটা মাছ খাম মাছ রাগের আশ্রিত গানটা। সে গানটি এটা কিন্তু তখন তাদের মধ্যে প্রবল একটা মান অভিমানের পাড়া চলছে আশা ভোসলে আর বিজয়গুলো। সেই সময় এই গানটা উনি শোনান, তখন আশা ভোসলের মধ্যে যে মান অভিমানের পরবগুলো ছিল সে পরবটা কিন্তু ছড়ে গেল এবং এই গান রেকর্ড হলো। আর অনেক অজস্র গান, এটুকুই আমি আছে। আসলে আজকে আমি একটু প্রিপারেশনটা ঠিক করে প্রিপেয়ার করতে পারিনি, জানি না কোনো ভুল ত্রুটি হলো কিনা, যতটুকু ছিল মনে ততটুকু আমি বললাম, মানে সেই প্রিপারেশনটা আমার যতটুকু থাকে সেটুকু নিতে পারিনি, তার জন্য আমাকে মার্জন করতে।
0: না, একদমই না, সঙ্গে থাকুন আমাদের, আপনি কেমন অনুষ্ঠানের সঙ্গে থাকুন।
1: হ্যাঁ,
0: কিছু কিছু গান যেগুলোর জন্ম প্রথমে বাংলায়, তারপর সেই সুরটি চলে গেছে হিন্দি ছবির গানে, তখন আবার সেখানে হয়ে উঠেছে সে গান সারা দেশের প্রাণের গান, রাহুল দেব বর্মণের সুরে তৈরি করা গান। তেমনই একটি গান, প্রথমে একটুখানি হিন্দি, তারপর বাংলা।

আসলে প্রায় প্রতি বছরই সেই সময়টাই পুজোর সময় গান রিলিজ করা হতো। মূলত থাকতো ভক্তিমূলক গান। বলতে গেলে রাহুল দেব এসে সেই গানের ধারাকে দিলেন বদলে, নিয়ে এলেন নতুন সুর নতুন কথায়। বাংলা পুজোর গানে আর ডি বর্মণ নিয়ে এলেন নতুন ধারা।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি তো, বলুন।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
0: বলুন দাদা।
1: পুজো সংকার একটা গান, মেলা যাব নাকি কিনে দে রেশমি চুড়ি, এই গানটা খুব
0: ভাইরাল বলবো না, এই এই সময়ের শব্দ কেন বলছি, ভাইরাল নয়, খুব জনপ্রিয় হয়েছিল বলি বেশি ভালো লাগবে।
1: ঠিক আছে দিদিভাই, যদি সময় থাকে শোনাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকুন। 9434921300 তে বন্ধুরা আজকে আসুন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে।

বাংলা ছবির গানেও পেয়েছি আমরা রাহুল দেব বর্মনের সুর, আশা ভোসলে গিয়েছেন, লতা মঙ্গেশকর গিয়েছেন, অনেকেই গিয়েছেন। শোনাব তেমনই একটি ছবির গান, আক্রোশ।

0: নমস্কার, কে আছেন?
1: নমস্কার,
0: বলুন।
1: অনেকদিন পর ফোনে পেলাম দিদি ভাই।
0: কে আছেন আপনি?
1: বিধান দাস, মিয়ানিকপাড়া থেকে বলছি। বিধান দাস
0: বলুন।
1: বলছি অনুষ্ঠান খুব ভালো হচ্ছে আজকে, আর আমি বাংলা গানেরই ভক্ত বেশি। আমার কোন অনুরোধ নাই, যেটা শোনাবেন সেটাই শুনবো।
0: বললাম
1: নমস্কার।
0: ঠিক আছে, ভালো থাকুন আপনি।

0: নমস্কার, কে আছেন এই মুহূর্তে? বলুন।
1: অনুষ্ঠান খুব ভালো লাগছে, বাংলা ছবির গান হচ্ছে। আমার একটা অনুরোধ, অনুসন্ধান ছবি রাহুল দেব বর্মনের ছবি
0: আসলে এখন তো রাত্রিবেলা, তাই ওই গানটি আমি ঠিক নির্বাচন করে রাখিনি, তবে সময় যদি পাই শোনাবো, কেমন? হ্যাঁ, ভালো থাকুন আপনি। ৯৪৩৪-৯২১৩০০ বন্ধুরা আজকে আসুন, আজও দেখছি কখনো কখনো কিন্তু আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটছে, মানে ঘটবো ঘটবো এরকম অবস্থা হচ্ছে মাঝে মাঝে। দেখি কে আছেন। নমস্কার।
2: হ্যাঁ
0: নমস্কার,
2: আমি পলাশ সরকার বহরমপুর মধুপুর থেকে বলছি। দিদি ভাই
0: বলুন।
2: বাংলা গান নিয়ে বসছেন দিদি ভাই, বাংলা গানটা শুনতে খুবই ভালো লাগে দিদি ভাই। তো দিদি ভাই একটা গান শোনালে খুব ভালো লাগবে, গানটা হচ্ছে আপনাকে থাকতেও পারে, ত্রয়ী ছবির কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়াই হেরে গেলাম।
0: আচ্ছা, আমি চেষ্টা করবো তাহলে। কেমন?
2: হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি ভাই, দিদি ভাই ভালো থাকবেন।
0: ভালো থাকুন আপনিও।

0: চলে আসি রাহুল দেব বর্মন এবং আশা ভোসলে জুটির কথা বাংলা গানে। অনন্য সাধারণ এই জুটির জন্য বাঙালি পেয়েছে অনেক ভালো ভালো গান। আশা ভোসলে কখনো এককভাবে, কখনো রাহুলদেব বর্মনের সঙ্গে গেয়েছেন বাংলা আধুনিক গান এবং বাংলা ছবির গান। পুজোর সময় মানুষ অপেক্ষা করত যে এবারে কী গান আসছে, রাহুলদেব বর্মনের সুরে আশা ভোসলে কী গান গাইবেন। আর আমার একটি গান বিশেষভাবে পছন্দের, সেই গানটি এখন আমি নির্বাচন করে রেখেছি আপনাদের শোনাবো বলে। সেই গানটি আসলে এই দুই শিল্পীর, যে একজন সুর করছেন অন্যজন গান গাইছেন, তাদের রিহার্সাল কেমন হতো, তারা যখন রেকর্ড করতেন সেই রেকর্ডিং স্টুডিওর ভেতরটাই কি হতো, কেমন হতো, তার একটু নমুনা অংশ গানের আগে জুড়ে দিয়েছেন রাহুল দেব বর্মন নিজেই একটি গানে। আপনারা অনেকেই শুনেছেন, আমি বহুবার আপনাদের শুনিয়েছি, সেই অংশটুকুকে যোগ করে নিয়েই শোনাচ্ছি।
1: Quiet, please. Quiet, quiet, quiet, quiet, quiet. Shuru karai? Par Asha ji nahi aayi. Aayiye, namaste, Asha ji, aayiye, aayiye.
2: Namaskar.
1: Namaste.
2: Arre, mere wajah se deri to nahi hui pancha?
1: Nahi to. Shuru karai?
2: Haan, haan, chalo.
1: Chali. Manoli, start dijiye.
3: Ready? 1, 2, 1, 2, 3, 4.
4: Hai re, hai re. Diwana mera hai re,
1: hai re. Arre, nahi.
2: Kya hua?
1: ये आप हिंदी में गा रहे हैं? ये पूजा का गाना है, बंगाली में गाए तो अच्छा है।
2: तो तुम ही शुरू करो।
1: अच्छी बात है, मारुति स्टार्ट दे।

বাঁধিয়া রাখিতে আর পারি না, সত্যি তো তাই। সুরের ভেতর দিয়ে নিজের মধ্যে যে ক্ষমতার বলয় তৈরি করেছিলেন তিনি, সেই বলয় তাকে বরাবর বাজারি নিয়মকে ভেঙে অন্য রাস্তায় গান বাঁধার স্বপ্নের সুরে ভাসিয়েছিল। সেই সুরে দিক দিগন্ত আজও পঞ্চমুখর।

0: নমস্কার, কে আছেন? কথা বলি। নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, আজকে রাহুল দেব বর্মনের অনুষ্ঠান খুব ভালো লাগছে।
0: আপনি কে বলছেন?
1: আমি মনীষ কুমার পাল বলছি।
0: কোথা থেকে?
1: আসাম থেকে।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, ওনার গানগুলো খুব সুন্দর, মানে ওনার গানের বৈশিষ্ট্যের মধ্যে আছে মানে দূরত্বকে আপন করে দেওয়া, মানে যে কোনো গান যেমন যাওয়া আসা বা আসা যাওয়া, হ্যাঁ ওর গানের পরিস্ফুটতা এগুলোই প্রকাশ পায়। যেমন মন মাঝি হে তুই এই গানটা, যেমন অন্যায় অবিচার থেকে এই গানটা শোনার আমি অনুরোধ চাইছি।
0: আজকে যদি না শোনাতে পারি পরবর্তীতে নিশ্চয়ই। রাহুল দেব বর্মনকে নিয়ে অনুষ্ঠান গতবারেও করেছিলাম, ঠিক জন্মদিনের আগে সময়ে, আবারও করব নিশ্চয়ই। যদি না শোনাতে পারি প্লিজ রাগ করে থাকবেন না, পরে আবার শোনাবো কোনো দিন। অনেক রকমভাবে আমরা এই শিল্পীকে উপস্থাপন করতে পারি, তো শেষ হতে চায় না, নতুন নতুন ভাবে নিয়ে আসা যায়। ঠিক আছে,
1: আমাদেরও
0: তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।

0: অমিত কুমার এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে লড়াই ছবির গান শুনছি। শুনতে শুনতে বন্ধুর কথা অল্প শুনে নিই। কে আছেন? নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: বলুন।
1: আমি পাঁচগ্রাম ওয়ারপুর থেকে অনিকুল শেখ বলছি।
0: বলুন।
1: আজকে তো রাহুল দেব বর্মনের ছায়া ছবি গান দিয়েছেন নাকি?
0: ছবিরও গান এবং আধুনিক গানও রয়েছে।
1: তো ওই একটা গান আছে আধো আলো ছায়াতে, ওই গানটা কিশোর কুমারের, ওটাও রাহুল দেব বর্মনের সুরে।
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, ও গানটা কি বাজিয়েছেন? আমি রেডিও খুললাম কেবল।
0: না, আপনি আমাদের সঙ্গে থাকুন, কেমন? শেষের দিকে তো আমরা অনুরোধ রাখতে পারবো না, সেভাবে পারছি না আসলে।
1: হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।

0: নমস্কার, কে আছেন? শুভ সন্ধ্যা বলা যাবে না এখন আর, বলুন বলুন তাড়াতাড়ি। হ্যাঁ,
1: ভালো করছেন, ভালো হইলো আপনার শান্তি কামনা করি, এটাই বললাম আমি।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার দিদি, আমি মোল্লাপুর থানার শিবগ্রাম থেকে প্রদীপ সেন বলছি। আপনার অনুষ্ঠান আমার বাবা প্রায় দেখে।
0: শোনেন, আমরা শোনাই শোনাই থাকি, বলুন বলুন।
1: আমার অনুরোধ, অনুসন্ধান বইয়ে আমার স্বপ্ন যে সত্যি হলে এই গানটা যদি শোনান।
0: আচ্ছা, সময় তো শেষেরই দিকে, তাই না? সঙ্গে থাকুন আমাদের, কেমন? বন্ধুরা অনুরোধ করেন, সব সময় সেটা শোনানো হয় না, যায় না আসলে, কারণ আমাদের কথার সঙ্গে জুড়ে থাকে যে গান, তার বাইরে মাঝে মাঝে যেতে একদম ভালো লাগে না, ইচ্ছে করে না। রাহুল দেব বর্মন, সুরের আকাশের ভিন্ন এক ধ্রুব তারা তিনি, রাহুল দেব বর্মন। মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন শচীন দেব বর্মন, বাড়ি ফিরে রাহুলকে জড়িয়ে ধরেছিলেন। সেদিনের সেই রাহুল তো অবাক, বাবার মুখে শুনলেন সেদিন রাস্তায় বেশ কিছু মানুষ তাকে রাহুল দেব বর্মনের বাবা বলে চিহ্নিত করেছে, এবং তাতে বাবা হিসেবে তিনি খুব খুশি, বেজায় খুশি। সেই উচ্ছ্বাস আমাদেরও রাহুল দেব বর্মনকে ঘিরে, তাই নয়? এই সময়ের নবীন প্রজন্ম রাহুলের গানে মুগ্ধ হয়ে থাকেন, কারণ তার সুর সৃষ্টি চিরকালের ভালো লাগার সুর। ইতিহাস সাক্ষী থাকবে এই স্রষ্টার কাছে, এই সব গানের

স্বপন চক্রবর্তীর কথাই রাহুল দেববর্মনের সুরে। এই গান আমাদের কাছে কখনো কখনো মন্ত্র হয়ে ওঠে। এই গানের রেশ আপনাদের মনে রেখে দিতে চেয়ে বিদায় নেব আপনাদের কাছ থেকে, আপনাদের বন্ধু ফিরদৌস আরা বেগম। কারিগরি সহায়তায় এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সাধন চন্দ্র সর্দার।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল শনিবার 27 জুন আমাদের অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:50, 6টায় অমৃতবাণী এবং ভক্তিগীতির অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 6:30, নজরুল গীতির অনুষ্ঠান 6:50, 8টায় শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আগামীকাল বিষয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন, ইন্টারন্যাশনাল মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস ডে এই উপলক্ষে, উপস্থাপনায় মানসী মিত্র। 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, 2:30 অঙ্গনা অনুষ্ঠানে সুমনা সেনগুপ্ত সাক্ষাৎকার নিয়েছেন টুম্পা মণ্ডলের, বিষয় নতুন উদ্যোগ স্বনির্ভর। বিকেল 5:30 কিষাণবাণী পেঁপে চাষ নিয়ে আলোচনায় থাকবেন রহিম শেখ এবং কৃষ্ণেন্দু পাল। সন্ধ্যে 6:40 ভক্তিগীতির অনুষ্ঠান, 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:10 রয়েছে নাটক চোখে আঙুল দাদা, নাট্যরূপ মনোজ মিত্র। রাত 10:00 শ্রুতি অনুষ্ঠানে স্বরচিত গল্প এবং কবিতা পাঠে রাজন গঙ্গোপাধ্যায়, অনুপম ভট্টাচার্য। 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান মাহফিল। আগামীকাল শুনবেন হিন্দি ছবির গানে হেমন্ত মুখোপাধ্যায়কে। 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল শনিবার 27 জুন আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে

আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় রয়েছে। সঙ্গে আগামীকাল এবং রবিবার ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং মঙ্গল বুধবার ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বৃষ্টির সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আর এর সঙ্গেই শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে রাত 11:22। জয় হিন্দ।